0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা হুদের 89 থেকে 91 আয়াত পর্যন্ত হযরতে শোয়াইব আলাইহিসসালামের বক্তব্য উদ্ধৃত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন। হযরত শোয়াইব বললেন, হে আমার কৌম, আমার সাথে বিরোধ যেন তোমাদেরকে এমন অপরাধ না করায় যাতে তোমাদের উপরও সেরূপ বিপদ এসে পড়ে যেমন আপতিত হয়েছিল নূহের কওমের উপর, অথবা হুদের কওমের উপর, অথবা সালেহের কওমের উপর। আর লূতের কওম তো তোমাদের থেকে দূরে নয়। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে এবং তারই দিকে ফিরে এসো, নিশ্চয় আমার রব পরম দয়ালু অতি স্নেহময়। তারা বলল, হে শোয়াইব, আপনি যা বলেন তার অনেক কথাই আমরা বুঝি না, এবং আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল মনে করি। যদি আপনার স্বজনবর্গ না থাকত তবে আমরা অবশ্যই আপনাকে প্রস্তর আঘাতে মেরে ফেলতাম, আর আপনি তো আমাদের উপর শক্তিশালী নন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় সাদগায়ে জারিয়ার গুরুত্ব, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সাদকা জারিয়া, এটা আরবি শব্দ। সাদকা শব্দের অর্থ দান এবং জারিয়া অর্থ প্রবাহমান। সাদকা জারিয়া হল এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না, যার সুফল দীর্ঘকাল ধরে অব্যাহত থাকে এবং তা মৃত্যুর পরও সওয়াব কবরে পৌঁছাতে থাকে। এটি পরকালীন মুক্তির অন্যতম পাথেয়, যা মানুষের পাপ মোচন করে এবং কেয়ামত পর্যন্ত সওয়াবের ধারা চলমান রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নিয়ামত হল মৃত্যুর মধ্য দিয়ে আমলের ধারা বন্ধ হয়ে গেলেও জীবদ্দশায় কেহ যদি সদকায়ে জারিয়ার আমল করে যায় তবে তা মৃত্যুর পরেও আমল নামায় সওয়াব পৌঁছাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নিজেদের সম্পদ রাতে ও দিনে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে থাকে তাদের জন্য সেই দিনের সওয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিতও হবে না। মুসলিম শরীফের 4310 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার তিনটি আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমল তিনটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, উপকারী এলেম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব বন্ধ হয় না, এটি কবরে শুয়ে নেকি সঞ্চয় করার সুযোগ দেয়। ইসলামে যাকাত ও উসুরের পরিমাণ নির্ধারণ করা হয়েছে কিন্তু সাদকায়ে জারিয়ার কোনো পরিমাণ নির্ধারণ করা হয় নাই। সাদকায়ে জারিয়ার ব্যাপারে ধনী দরিদ্রের কোনো শর্ত নেই, সবাই সাদাকা করে মানবের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখতে পারে, যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল নির্মাণ, পাঠাগার নির্মাণ, জনকল্যাণমূলক কাজ, ধর্মীয় কিতাব বা কুরআন শরীফ বিতরণ, সেতু নির্মাণ, পুকুর খনন, নলকূপ স্থাপন, বৃক্ষরোপণ, রাস্তাঘাট নির্মাণ, এতিমখানা নির্মাণ, পাশাপাশি গরিব মানুষকেও দানের মাধ্যমে আমরা সাদকা জারিয়ার সওয়াবকে অব্যাহত রাখতে পারি। বুখারী ও মুসলিম শরীফে নবীজি বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো যদি তা এক টুকরো খেজুরের বিনিময়ও হয়, আর যার সামর্থ্যটুকু নেই সে যেন ভালো কথার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে। সদকা জারিয়া এমন একটি নেকির কাজ যেটি কবরের সঙ্গী হবে। কবরে মৃত ব্যক্তি নেক আমল করতে অক্ষম হলেও সদকা জারিয়ার সওয়াব চলমান থাকবে এবং তা তার একমাত্র সঙ্গী হবে। নবীজি বলেছেন, মৃত্যুর পরেও মানুষ সাতটি কাজের জন্য সওয়াব পেতে থাকবে। এক নম্বর জ্ঞান শিক্ষা দেওয়া, দুই নম্বর কূপ খনন করা, তিন বৃক্ষরোপণ করা, চার মসজিদ নির্মাণ, পাঁচ কোরআন শরীফ হাদিয়া দেওয়া, ছয় এমন সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে, সাত রাস্তাঘাট নির্মাণ করা। মুমিন যদি সঠিক পদ্ধতি ও সহি নিয়তে কোনো আমল করে সেটি কখনো বৃথা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর বিনিময় সংরক্ষিত থাকে। কিন্তু মৃত্যুর পর যেহেতু কোনো আমল করা সম্ভব নয়, তাই সওয়াব কামাই করাও অসম্ভব। তবে সদকায় জারিয়ার আমল জীবদ্দশায় করে গেলে মৃত্যুর পরও সওয়াব ও উপকারিতার দ্বারা অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে সদকা জারিয়ার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সদকায়ে জারিয়ার গুরুত্ব। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন অসীম চৌধুরী।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বউপনিষদ গাও দুগ্ধ গোপাল নন্দন পাত্রবর্ষ সুদীবক্তা দুগ্ধং গীতম মেতং মহাত বসুদেব সুতম দেবম কংসচারুণ মারদনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমত ভগবদ্গীতা দশমধ্যায় বিভূতিযোগ। হন্ততে কতিষ্যামি দিব্য হি আত্মবিভূতায় পদন্যত কুরু শ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরিষ্যামি। অহম আত্মা গুরাকেশ সর্বভূত আশয় স্থিত অহম আদি চ মধ্যম চ ভূতনম অন্ত এব চ। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, যেহেতু আমার বিভূতির বিস্তার অন্ত নেই, সেহেতু আমার দিব্য বিভূতি সকলের প্রদান কয়েকটির কথা এখানে বলছি। আমি সর্বভূতের হৃদয়ের অবস্থিত আত্মা, আমি তাদের আদি মধ্য লয়, আমি তাদের উৎপত্তি ও লয়ের কারণ। সকল জীবের আত্মা পরমাত্মার এক একটি অংশ বিশেষ ও পরমাত্মা হতেই সকল জীবাত্মার উৎপত্তি। পরমাত্মার অংশ হিসেবেই তারা বেঁচে থাকে ও মৃত্যুতে পরমাত্মার মধ্যে সকল জীবাত্মা লীন হয়ে যায়। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি জ্যোতির্ময় সূর্য, মরুদগণের মধ্যে অর্থাৎ 49 বায়ুর মধ্যে আমি মরিচি বা প্রধান আবহ বায়ু, এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। ওম গঙ্গা গীতা স সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তী সন্ধ্যা মুক্তিগেহিনী অদ্যমত্তা চিদানন্দা ভগ্নী ভান্তি নাশিনী বেদত্তয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞানমঞ্জুরী ইত্যাদি জপের নিত্যম নরো নিশ্চল মানুষ জ্ঞানং সিদ্ধিম লভেত নিত্যম ততন্তে পরমম পদম। ওম সভ্যে ভবন্তু সুখিনঃ সভ্যে সন্তু নিরাময়া সভ্যে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিত দুঃখ বা গো ভবেত্। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন অসীম চৌধুরী।
3: যেটা বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:18 এবং সূর্য অস্ত যাবে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।

0: জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাভার পথে শুনতে পাবেন সকাল আটটা বেজে দশ মিনিটে।
1: সকাল আটটা তিরিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনতে পাবেন সকাল নটা বেজে পাঁচ মিনিটে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা এগারোটা তিরিশ মিনিটে।
0: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা দুটো বেজে বিশ মিনিটে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে।
0: বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে লেটস স্পিক ইংলিশ।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ছটা পাঁচ মিনিটে।
0: সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা তিরিশ মিনিটে।
0: রাত আটটা দশ মিনিটে শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত নটা পাঁচ মিনিটে শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত দশটা বেজে পাঁচ মিনিটে।
1: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন রাত দশটা তিরিশ মিনিটে।
0: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম বিনোদন মেগাহার্সে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: এফএম একশো ছয় মেগাহার্সে বেলা বারোটা দশ মিনিট পর্যন্ত এবং বেলা দুটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: এফএম নব্বই মেগাহার্সে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিত।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য। আজকের ভোরের গানে শিল্পী অপু আমান, গান লিখেছেন মইনুল কারিকর, সুর করেছেন বিনোদ রায়।

0: অপু আমানের গাওয়া ভোরের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এদেশ আপনার আমার আমাদের সকলের। 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের লাল সবুজের পতাকা। এদেশকে ভালোবাসা আপনার আমার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যে যেখানে যে কাজটি করছি সেই কাজটি সততা এবং নিষ্ঠার সাথে পালন করব, এটি কিন্তু দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ। আমরা আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্ব মানচিত্রে আরো উজ্জ্বল আরো প্রজ্জ্বল করে তুলে ধরার জন্য সবাই সবার জায়গা থেকে কাজ করব। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালার এ পর্যায়ে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রাহাত আরা গীতি।

0: এরপর দুটি নজরুল সঙ্গীত শুনলেন রাহাতার গীতির কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন মহাদেব ঘোষের কণ্ঠে।

দেশাত্মবোধ গানের আয়োজনে এবারে গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানের গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা।

0: আধুনিক গানটি শুনলেন গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের আয়োজন মেলায় এবারে রয়েছে পল্লীগীতি। শিল্পী নিনা হামিদ গানের কথা সাজিয়েছেন এবং সুর করেছেন ওসমান খান।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 28th of Boishakh, the 22nd of Zilqa'dah, and May the 11th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister, while inaugurating Police Week, calls upon the police personnel to try their best to ensure peace and security of the people. Reasonable demands of police will be materialized, assures Home Minister. Finance and Planning Minister emphasizes building a participatory and inclusive economy. Information and Broadcasting Minister calls for grooming of young generation with moral education and digital literacy. TCB starts selling products across the country from today ahead of Eid al-Adha. Iran's response to Washington's peace proposal, totally unacceptable, says Donald Trump. And Bangladesh will resume the second innings batting with 7 for no loss on the fourth day of the first test against Pakistan at Mirpur today. Now the details. Prime Minister Tariq Rahman call upon the police personnel to try their best to ensure peace and security of the countrymen. He made the call while addressing the inaugural ceremony of Police Week 2026 at Rajarbagh Police Lines Ground in the capital yesterday. The Prime Minister said ensuring peace and security of the country's people depends largely on the role of police. He said it is a sacred duty to protect independence of Bangladesh at any cost, for which police personnel sacrifice their lives. Tariq Rahman urged the police members to take a vow so that no fascist or authoritarian force can further use them against the country and freedom of its people. Prime Minister also highlighted the role of Bangladesh police in UN peacekeeping mission, saying police personnel earned international recognition through professionalism, courage and humanity. He said people of the country also expect humane behavior from the police, not only abroad but at home as well. Meanwhile, speaking at the police welfare parade held at Rajarbagh Police Auditorium, Prime Minister Tariq Rahman said crime control will become easier if trust is built between police and people. He urged the police members to earn people's trust and ensure that no innocent person becomes a victim of harassment. Home Minister Salahuddin Ahmed said, government will fulfill rational demands of police considering the country's financial capacity and resources with the aim of building a more modern and public welfare-oriented police force. He made the remarks while speaking as special guest at Prime Minister's Special Welfare Meeting organized on Police Week 2026 at Rajarbagh Police Auditorium in the capital yesterday. Referring to recent improvements in law and order situation over the past 2 months, Home Minister said special drives are continuing against identified terrorists, extortionists and drug traffickers. Prime Minister Tariq Rahman directed to make the 6 unused children's hospital operational quickly. He gave the directives as a media report headlined 6 children's hospital buildings built at a cost of 320 crore taka remain unused drew his attention. The report was published on 12th April this year. The report read that although 6 modern hospital buildings were constructed in Rongpur, Khulna, Rajshahi, Borishal, Sylhet and Kumilla, they remain unused for years. After reading the news, the Prime Minister held an emergency meeting with Health and Family Welfare Minister Shardar Mohammad Shakhat Hussain, State Minister Dr. M.A. Muhid and others concerned. At the meeting, Tariq Rahman immediately instructed the concerned officials to inspect and make these 6 unused hospitals operational quickly. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhry emphasized on participation and inclusiveness in the country's economy so that every citizen can take part in economic activities and share benefits of development. He was addressing a program held at PKSF Auditorium in the capital yesterday. Finance Minister said the government is focusing more on social programs and public welfare instead of mega projects. He further said government has introduced strict benchmarks for approving projects in order to ensure transparency, accountability and effective utilization of public money. Information and Broadcasting Minister Zahiruddin Shopun said, in the current era of artificial intelligence and technology, it is not enough to make the future generation only technically skilled. Rather, they should be educated in moral education along with digital literacy. He made the remarks while speaking as chief guest at a national seminar titled Role of Moral Education in Implementing Philosophy of Bangladesh Comes First. Bangladesh Student Welfare Trust arranged the seminar at Daffodil Tower Auditorium in the capital yesterday. Information Broadcasting Minister said, current society and economy are rapidly becoming digitalized, but many entities in the country are still unable to keep up with that pace. He said, country needs to quickly transform into a modern digital character. At the same time, emphasis should be placed on promoting content on social media that helps create values among the youth. This is Bangladesh Betar giving you the news. Trading Corporation of Bangladesh, TCB, will begin a 10-day nationwide emergency truck sale of essential commodities from today to maintain price stability in the market ahead of upcoming Eid al-Adha. A press release of TCB informed this yesterday. Under the initiative, 720 mobile trucks will be deployed across the country to sell subsidized goods directly to consumers. The special sale will continue until May the 21st, excluding Fridays. U.S. President Donald Trump said Iran's response to a U.S. proposal to end the U.S.-Israel war on Iran is totally unacceptable. Trump's comments came after Iranian media reported that Tehran sent its response to the U.S. proposal to mediator Pakistan. State media said Iran's proposal includes a demand for compensation for war damages and an emphasis on Iranian sovereignty over the strait. The semi-official Tasnim News Agency said Iran also calls on the U.S. to end its naval blockade, guarantee no further attacks, lift sanctions, and end a U.S. ban on Iranian oil sales. Earlier this week, Trump repeated that the war in Iran will be over quickly. But Israeli Prime Minister Benjamin Netanyahu said that Iran's stockpile of enriched uranium must be taken out before the war can be considered over. The Lebanese Health Ministry said Israeli attacks killed 51 people, including two medical workers. The ministry said yesterday the Israeli enemy continues to violate international law and humanitarian norms. It added more crimes against paramedics as it directly targeted two points of the health authority in Kalawiya and Timnin Ben Jabil district in two raids. Cricket in host Bangladesh will resume batting against Pakistan on 7 runs without a wicket in the second innings of the fourth day of the first test in Mirpur today. Earlier, Pakistan were all out, scoring 386 runs in the first innings. Score so far, Bangladesh 413 and 7 for no loss. Pakistan 386. The fourth day's play will resume at 10 a.m. tomorrow. Bangladesh Vita will air the running commentary of the match. Finally, weather and forecast for a little one this afternoon says the chances of rain and thundershowers with temporary west-northwesterly gusty squallowing at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Borishal, Puttukkali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist caution signal number 1. During the news, the main points again. Prime Minister, while inaugurating Police Week, calls upon the police personnel to try their best to ensure peace and security of the people. Reasonable demands of police will be materialized, assures Home Minister. Finance and Planning Minister emphasizes building a participatory and inclusive economy. Information and Broadcasting Minister calls for grooming of young generation with moral education and digital literacy. TCB starts selling products across the country from today ahead of Eid al-Adha. Iran's response to Washington's peace proposal, totally unacceptable, says Donald Trump. And Bangladesh will resume the second innings batting with 7 for no loss on the fourth day of the first test against Pakistan at Mirpur today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. Shuru hocche Haj jatrider jonno bishesh onushthan Kabar pothe. Upasthapanay Maulana Muhammad Waliullah Patwari.
2: Alhamdulillah Rabbil Alameen Wassalatu Wassalamu Ala Sayyidil Mursaleen Wa Ala Alihi Wa Ashabihi Ajma'in Shummanita Sotadarke Antorik Mubarak Bad Janiye Shuru Korchi Haj Jatrider Jonnye Bishesh Onushthan Kabar Pothe Shummanita Sota Aaj Amra Alochona Korbo Jamaray Shaitanke Pathor Nikkheper Niyom Somporke E Somporke Alochonar Jonno Amar Sathe Royechen Maulana Muhammad Muttaqin O Maulana Muhammad Osman Goni Pobitro Hajer Onnotomo Wajib Bidhan Holo জামারায় কঙ্কর নিক্ষেপ করা শয়তানকে উদ্দেশ্য করে হজ যাত্রীরা কঙ্কর নিক্ষেপ করেন 10 11 ও 12 জিলহজ জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কুরবানি বাধাগ্রস্ত হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিন স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করেছিলেন স্মৃতিবিজড়িত সেই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধানের অন্তর্ভুক্ত করে দেন 10 জিলহজ শুধুমাত্র বড় জামারায় 7টি কঙ্কর এবং 11 12 জিলহজ প্রতিদিন ধারাবাহিকভাবে ছোট মেজো ও বড় জামারায় 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করতে হয় কঙ্কর নিক্ষেপের সুন্নতে আমল হচ্ছে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলা এবং কঙ্করগুলো বুট অথবা খেজুর দানার মতো ছোট হওয়া বড় পাথর ব্যবহার করা মাকরু জামারার নির্ধারিত হাউজের ভিতরে কঙ্কর পড়া নিশ্চিত করতে হবে 10 জিলহজ কুরবানির দিন শুধুমাত্র বড় শয়তান বা জামারাতুল আকাবাতে তালবিয়া বন্ধ করে মক্কার দিক থেকে 7টি পাথর নিক্ষেপ করতে হয় 11 12 জিলহজ প্রতিদিন দুপুর বা সূর্য ঢলে যাওয়ার পর পর্যায়ক্রমে তিন জামারায় পাথর মারতে হয় সম্মানিত শ্রোতা আসুন আমরা এ সম্পর্কে মাওলানা মুত্তাকিনের কাছ থেকে আলোচনা শুনি
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর অর্থাৎ নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে তো তার দলবলকে শুধু এজন্যই ডাকে যাতে তারা জাহান্নামের অধিবাসী হয় সূরা ফাতির আয়াত 6 হজ ইসলামের পঞ্চম স্তম্ভ মহান আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান মুসলিম ব্যক্তির উপর হজ ফরজ করেছেন হজের ওয়াজিবগুলোর মধ্যে অন্যতম একটি ওয়াজিব হল জামারায় কঙ্কর নিক্ষেপ করা জামারায় শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করার একটি ইতিহাস রয়েছে এই ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান পরীক্ষার ঘটনার সাথে জড়িত এটি শুধু হজের একটি আনুষ্ঠানিক কাজ নয় বরং গভীর ঈমান ত্যাগ ও শয়তানের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ পান তখন তিনি সেই আদেশ পালন করতে মিনার দিকে রওনা হন এই পথে তিনটি স্থানে শয়তান তাকে বাধা দেয় প্রথমবার শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর আদেশ মানতে নিরুৎসাহিত করে তখন তিনি শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করে তাড়িয়ে দেন দ্বিতীয়বার আবার শয়তান এসে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তখন তিনি শয়তানকে আবারও কঙ্কর নিক্ষেপ করেন শেষবার শয়তান তাকে আরও শক্তভাবে প্ররোচনা দেয় তখনও তিনি দৃঢ়ভাবে কঙ্কর নিক্ষেপ করে তাকে প্রত্যাখ্যান করেন এই তিনটি স্থানই আজকের তিনটি জামারা জামারাতুল উলা জামারাতুল উস্তা জামারাতুল আকাবা হাদিস শরীফে এসেছে, আলী ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رمى النبي صلى الله عليه وسلم جمرة العقبة بسبع حصايات يكبر مع كل حصاة. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতুল আকাবায় সাতটি কঙ্কর নিক্ষেপ করেছেন এবং প্রতিটি নিক্ষেপের সাথে তাকবীর বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1751। জামারায় পাথর নিক্ষেপের জন্য সর্বপ্রথম মুজদালিফা থেকে পাথরগুলো সংগ্রহ করতে হবে। মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করা মুস্তাহাব, তবে মিনার যে কোনো স্থান থেকেও এ পাথরগুলো সংগ্রহ করা যাবে। পাথরগুলো চিনে বাদামের চেয়ে সামান্য বড় হবে। হাদিস শরীফে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم غداة العقبة وهو على راحلته هات القتل فلقدت له حصايات هن حصى الخذف. অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ঈদের সকালে দশই জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তিনি তার বাহনে ছিলেন, তিনি আমাকে বললেন আমার জন্য কঙ্কর কুড়িয়ে দাও। আমি তার জন্য ছোট ছোট কঙ্কর কুড়িয়ে দিলাম যা ছিল সোরার মতো ছোট আকারের। সহিহ মুসলিম হাদিস নম্বর 1290। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন বিমিসলিহা উলাই ফারমু ওয়া ইয়াকুম ওয়াল গুলু ওয়া ফিদ্দিন, অর্থাৎ এই ধরনের ছোট আকারের কঙ্কর দিয়ে নিক্ষেপ করো আর ধর্মে বাড়াবাড়ি থেকে সাবধান থাকো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1290। কঙ্কর নিক্ষেপ করার নিয়ম হল জিলহজের দশম দিনে সূর্যোদয়ের পর থেকে শুধু জামারাতুল আকাবায় সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এর সর্বোত্তম সময় হল সকাল থেকে দুপুর। কঙ্কর নিক্ষেপের সময় তালবিয়া পাঠ বন্ধ রাখতে হয় এবং তাকবীর দেওয়া সুন্নত। এরপরে এগারো বারো তেরো জিলহজ প্রতিদিন ছোট মধ্যম এবং বড় জামারায় সাতটি করে পাথর নিক্ষেপ করতে হয়। মোট ৪৯ বা ৭০টি পাথর নিক্ষেপ করতে হয়। পাথরগুলো বুড়ো আঙ্গুল এবং তর্জনী দিয়ে ধরে নিক্ষেপ করতে হয়। প্রতিটি পাথর নিক্ষেপ করার সময় আল্লাহ আকবর বলতে হয়। পাথরগুলো অবশ্যই জামারার চারপাশের হাউজের ভিতরে পড়তে হবে, স্তম্ভে লাগা জরুরি নয়। প্রথম ও মধ্য জামারায় অর্থাৎ ছোট ও মধ্য জামারায় পাথর নিক্ষেপ করার পর কিছুটা সামনে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নত, তবে বড় জামারায় পাথর নিক্ষেপ করার পর দোয়া না করে চলে আসা সুন্নত। শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ। এটি আমাদেরকে শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানের কুমন্ত্রণাকে প্রতিহত করতে হবে। যারা হজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে গিয়েছেন এবং যারা যাবেন, আল্লাহ তাআলা সবার হজকে কবুল করুন।
4: সম্মানিত শ্রোতা, আমরা মাওলানা মুত্তাকিনের কাছ থেকে আলোচনা শুনলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করতে এলে জামারায়ে আকবরের কাছে শয়তান তার মুখোমুখি হয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর দ্বিতীয় জামারায় এলে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর তৃতীয় জামারায় এলে তাকে পুনরায় সাতটি কঙ্কর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা ফাতিরের ৬ নম্বর আয়াতে বলেন, ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া ইন্নামা ইয়াদউউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গণ্য করো। শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের রীতিকে অনুসরণ করে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করো। সম্মানিত শ্রোতা, এ সম্পর্কে আমরা আরো আলোচনা শুনব মাওলানা ওসমান গনির কাছ থেকে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। হজ্জের ফরজ হচ্ছে তিনটি আর হজ্জের ওয়াজিব হচ্ছে ছটি। ছয়টি ওয়াজিবের মধ্যে অন্যতম ওয়াজিব হচ্ছে জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, যেটাকে রমিউল জিমার বলা হয়। রমি শব্দের অর্থই হচ্ছে নিক্ষেপ করা আর জিমার হচ্ছে পাথর। হজ্জের সাথে শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করাকে মূলত রমিউল জিমার বা শয়তানকে পাথর মারা বলা হয়। হজ্জের এটি গুরুত্বপূর্ণ বিধান, এটি দশে জিলহজ মিনায় করণীয় প্রথম কাজ। সৈয়দুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়া তাসলিম আল্লাহ তাআলার নির্দেশ পালনে সবচেয়ে প্রাণপ্রিয় পুত্র জবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়া সালামকে কুরবানি করতে রওনা করেন। প্রতিমধ্যে ইবলিস শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে অনিষ্ট করতে উদ্যত হলেন, এমনকি শয়তান মিনার তিন স্থানে কূপ রচনা দিয়ে পিতার মহৎ কুরবানির উদ্দেশ্য পণ্ড করে দেওয়ার চেষ্টা করেন। তখন কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এই তিনটি স্থানে শয়তানকে তাড়ানো হয়েছিল। হজ্জের রমি বা এই পাথর নিক্ষেপের বিধানের মাধ্যমে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বিষয়গুলো মুসলিম হৃদয়ে আমাদের চির জাগ্রত থাকা, এটা আমাদের জন্য মুসলিম উম্মা আমরা স্মরণ করবো, এটা আমাদের দায়িত্ব। মুজদালিফায় রাত্রি যাপনের পরে 10 তারিখ সকালে প্রথম কাজ হল জামারায়ে আকাবা, যেটা এটাকে পাথর নিক্ষেপ করো বড় শয়তানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন মুজদালিফা থেকে অবসর গ্রহণ করবে তখন তারা যেন তাদের তাফাস সম্পাদন করে। তাফাস বলা হয় তাফসীরে বাগাবীতে পাথর নিক্ষেপ করাকে বোঝানো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে হজ করেছিলেন, কারণ রাসূল বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের সিস্টেমটি নেবে। ফামান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়ামান তাআখখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যে ব্যক্তি দুদিন তাড়াহুড়া করতে চায় তাতে কোনো পাপ নেই, আর যে বিলম্ব করতে চায় তারও কোনো পাপ নেই, তবে যারা তাকে অবলম্বন করি। মূলত শয়তানকে পাথর মারতে হয়, কেউ যদি 3 দিন মারে তাহলে প্রথম দিন তো বড় শয়তানকে পাথর মারতে হয়, বড় শয়তানকে পাথর মারতে হবে 7টি, আর পরের 11 এবং 12, 10 তারিখ 10-এ জিলহজ আমি বড় শয়তানকে পাথর মারলাম 7টি, এরপরে 11 তারিখে 3টা শয়তানকে, ছোট শয়তান, মেজর শয়তান এবং বড় শয়তান, এই 3 শয়তানকে 7টা করে 3 সাথে 21, 7টা করে মারবো, তাহলে 11 তারিখে আমি 21টা মারলাম, আবার 12 তারিখেও সেম আমরা এভাবে করে 21টা মারলাম, তাহলে 21 আর 21 হলো 42, আর প্রথম দিন বড় শয়তানকে পাথর মেরেছি 7টি, এই মোট হলো 49টি, 49টি পাথর। তবে কেউ যদি 13 তারিখেও মারতে চান তাহলে আবার তাকে 21টি মারতে হবে, কারণ 13 তারিখ সূর্য ডুবার আগেই যদি কেউ মিনার ময়দান ত্যাগ করেন তাহলে তার আর 13 তারিখে মারার কোনো প্রয়োজন নেই। তবে যদি কেউ মিনার ময়দান ত্যাগ করতে না পারেন, 12 তারিখের সূর্য ডুবার আগেই যদি মিনার ময়দান ত্যাগ করতে না পারেন তাহলে 13 তারিখেও তাকে পাথর মারতে হবে। এই 70টি পাথর মারা দ্বারা 70টি কবিরা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মাফ করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব যাতে করে আমরা এই 70টি পাথর আমরা যেন ভালো করে যেন নিক্ষেপ করতে পারি। অনেকেই এই পাথরগুলো নিক্ষেপ করতে গিয়ে অনেকে বিভিন্ন রকমের বিভ্রান্তিতে পড়ে যান, কেউ আরেকজনের কাছে পাথর কুড়িয়ে নেন, কেউ বা জামারাতে কুড়িয়ে নেন, এগুলো কিন্তু আমাদের মিস্টেক হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তিনি যে মাযহাব তিনি বলে দিয়েছেন যে মাটি জাতীয় বস্তু দ্বারা কঙ্কর নিক্ষেপ করা এটা জায়েজ, থাকলেও পাথর দ্বারা নিক্ষেপ করা এটা হচ্ছে উত্তম। যদি ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন লা ইয়াজুজু ইল্লা বিল হাজার, পাথর ছাড়া তো মারা যাবে না, তবে পাথর কেমন হবে? পাথরটা হবে ছোট্ট, এরকম বুটের দানার মতো ছোট ছোট পাথর। অনেক হাজির সাহেব রাগ করেন যে শয়তানের প্রতি খুব একটা আক্ষেপ, বড় পাথর সংগ্রহ করেন, আবার অনেকে জুতা মারেন, অনেকেই আবার জামারাতে ছাতা ব্যাগ সহ মেরে ফেলেন, এটা ঠিক নয়। শয়তানের একটা প্রতীকী একটা স্যাম্বল রাখা হয়েছে ওইখানে, শয়তানকে পাথর মারার দ্বারা আমার অন্তরের ভিতরে যে শয়তানি কর্মকাণ্ড রয়েছে এগুলোকে বিলুপ্ত করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ অন্তরটা দেখতে চান, এই জন্য আমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে যে ওখানে মূলত স্যাম্বল, ওখানে শয়তানকে মারা নয় বরং অন্তরের ভিতরে যে শয়তানি আছে খারাপই আছে, সেই খারাপিটাকে আমাদের দূর করতে হবে। আমরা বাংলাদেশে যখন যাব এই কমিটমেন্ট দিব যে না আমি আর কোনো অন্যায় করব না, পাপের কাজ করব না, এটা আমাকে কমিটমেন্ট দিতে হবে। এখন এই যে রমিউল জেমার বা শয়তানকে পাথর মারব এটার সময়সীমাটা ইমাম আজম আবু হানিফা বলছেন যে কঙ্কর নিক্ষেপের সময় হলো ফজর উদিত হওয়ার থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিন, এটা হলো প্রথম দিন, আর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিন মানে বাকি 3 দিন এটা হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে মারতে হবে। তাহলে এই 3 দিনে হলো 3, 21, 63 আর প্রথম দিন হলো 7টি, এই মোট 70টি পাথর আমাকে মারতে হবে। আমি যে কটি পাথর মারব কমপক্ষে 49টি মারা যায়, তবে চেষ্টা করুন 70টি মারার জন্য, কারণ আমাদের জীবনে তো অনেক গুনাহ হয়েছে, এক একটা পাথরে এক একটি কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেখানে দোয়া রয়েছে রাগমান লিশ শয়তান, রেদান লির রহমান ও রাগমান লিশ শয়তান, একটি দোয়া আছে। এখন এই যে আমি পাথর মারব, ফজিলতটা কি? আমাদের তো ফজিলতটা একটু জানা দরকার। কঙ্কর নিক্ষেপের বা রামিউল জিমারের যে ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিসে তিনি বলে দিয়েছেন যে হাজীগণ যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে তখন কেউ বলতে পারে না যে তার কি পুণ্য রয়েছে, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন পুণ্য বিনিময় দান করবেন। আর এটি মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কবুল হজ্জের প্রতিদান কিছুই হতে পারে না সেটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাত ছাড়া। এটি সহিহ ইবনে হিব্বানের হাদিস। তাহলে কঙ্কর নিক্ষেপ করার প্রত্যেকটি কঙ্করের মধ্যে এক একটি করে কবিরা গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং এই কঙ্করের আরেকটি মনে আসে যে কি ফজিলত আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জমা রেখে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস এসেছে, যে হাদিসটি তবরানিতে এসেছে, হাদিসটি সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে শয়তানকে পাথর মারি এতে আমাদের জন্য কোনো ফজিলত আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, এর বিনিময়ে তুমি তখন পাবে যখন তুমি এর সবচাইতে বেশি মুখাপেক্ষী থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোপন একটা রিওয়ার্ডস আল্লাহ পাক রব্বুল বের করে দিবেন, এই নয় তোমার রিওয়ার্ডস, তোমার তো আমরা খুশি হয়ে যাব। যদি এমন হয় হাসরের ময়দানে যে আর মাত্র কয়েকটা সওয়াব পাইলেই আমার জান্নাত কনফার্ম হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন মুহূর্তে তার হাবিবের মাধ্যমে এটা দান করবেন। হযরত আনাস বিন মালিক একটি হাদিস বলেছেন, তোমার কঙ্কর নিক্ষেপের পুণ্যটি তোমার প্রতিপালকের নিকট গচ্ছিত থাকবে সেদিনের জন্য যেদিন তুমি এর বেশি প্রয়োজন অনুভব করবে। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দল আসলো, তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। তা আল্লাহর হাবিব পেয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা কি জানতে এসেছো সেটা তোমরা না বলে যদি আমি বলে দিই তাহলে এটা কেমন হয়? তখন সাহাবাগণ তো অবাক হয়ে গেল যে আমরা কি বলতে চাচ্ছি, এটা আমরা এখন পর্যন্ত বলি নাই, অথচ নবীজি আপনি বলে দিবেন, তাহলে আপনি বলুন দেখি কি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এই এই মাসালাগুলো জানার জন্য এসেছো, যে তোমরা কঙ্কর মারলে কি হবে, তারপরে হলক করলে কি হবে, তারপরে তোমরা বাসা থেকে বের হয়েছ হজ্জের উদ্দেশ্যে এই কি কি সওয়াব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক এক করে সবগুলো খুলে খুলে বলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি যে পাথর মারতেন এবং দোয়া পড়তেন, রাগমান লিল শয়তান ওয়া রিদান লির রহমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং এই পাথরগুলো মারার পরে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। কারণ যতগুলো দোয়া কবুলের জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জামারাত, মিনার ময়দান, জামারাতে পাথর মেরে দোয়া করা। এটা দোয়া করার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ নবী নিজেও দোয়া করতেন। তা আমরা দোয়া করব এই দোয়া কবুল হয় নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সামগ্রিক মুসলমানদের জন্য আমরা কিন্তু দোয়া করব। হ্যাঁ, তবে যদি কেউ অসুস্থ হয়ে যান বা মাজুর হয়ে যান তাহলে তিনি যদি কাউকে উকিল নিয়োগ করেন, নায়েব নিয়োগ করেন যে আমার পক্ষ থেকে আপনি পাথরগুলো মেরে দিবেন, তাহলে সেটি মেরে দেওয়া যাবে অসুস্থ হলে। কারণ এই প্রচন্ড ভিড়ের মধ্যে অনেক অসুস্থ রোগী আছেন, যারা যেতে পারে না তারা মেরে দিতে পারবেন। আবার অনেক সময় মাসআলাই রয়েছে কিন্তু যে ১১ জিলহজ, ১২ জিলহজ, ১৩ জিলহজ এই তিন দিন জাওয়ালে শামস সূর্য দ্বিপ্রহরের পরে ১২টার পরে মারার কথা, কিন্তু আসলে এত প্রচুর পরিমাণে ভিড় হয় যে রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না, যে কারণে ফজরের পরেই মারা শুরু করে দেয়। তাহলে মুস্তাহাবের খেলাপ হবে, কিন্তু মুস্তাহাবের খেলাপ করেও যদি জীবনটা রক্ষা করা যায় তাহলে তো এটা ভালো। এই জন্য ওলামায়ে কেরাম সেখানে তেমন কোনো আর বাধ্যবাধকতা করে না। তবে যারা সুন্নাহ অনুযায়ী আমল করতে চান তাদের জন্য আমরা এই মাসালাগুলো বলে দিলাম। প্রথম দিন দ্বিপ্রহরের আগে মেরে নেওয়া সুন্নাত, আর বাকি তিন দিন দ্বিপ্রহরের পরে থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত মারা, এটা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব। আমাদেরকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা যারা যেতে পারি না আল্লাহ যেন আমাদের সবাইকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় আমরা যেন পরে যেন আল্লাহর ঘর যেন জিয়ারত করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
4: সুপ্রিয় শ্রোতা, আমরা মাওলানা ওসমান গনির কাছ থেকে আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে প্রচারিত হয় মাসব্যাপী প্রতিদিন সকাল ৮:১০। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাত।
1: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
6: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্ম আসে কালবৈশাখীর পিঠে সওয়ার হয়ে, বৈশাখী বৃষ্টি চৈত্রের খরতপ্ত মাটিতে প্রাণরস সিঞ্চন করে, খাখা প্রান্তরে জীবনের বান ডাকে, নতুন ফসলের বীজ বনে মানুষ। কালবৈশাখীর দুরন্ত সাহসী যেন এদেশের মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকবার প্রেরণা যোগায়। কখনো রোদ, কখনো বৈশাখীর মাতাল হাওয়ার উন্মত্ত প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলেছে আমাদের কর্মব্যস্তময় জীবন। দিনের শুরু দেখে এখন আর বলা যায় না কেমন হবে শেষটা, এ যেন প্রকৃতির এক অদ্ভুত খেলা।
2: প্রকৃতির মতোই আমাদের জীবনও নানা অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকে। দিনের শুরুতে সবকিছু আমাদের অনুকূলে থাকলেও দিনের শেষেও যে সবকিছু আমাদের আশানুরূপ হবে এমনটা ভাবাও কঠিন। তবে এ কথাও সত্য যে জীবনের ভালো মন্দ অনেকাংশে আমাদের কর্মের উপরই নির্ভরশীল। সুতরাং জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে প্রাসঙ্গিক সবকিছু নিজেদের অনুকূলে রাখতে হলে সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। সাফল্য কখনোই রাতারাতি আসে না। সাফল্যকে হাতের নাগালে পেতে প্রয়োজন ধৈর্য ও অধ্যবসায়। প্রাথমিকভাবে ফল ধীরগতিতে এলেও ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলে একসময় কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়। সফল ব্যক্তিরা কখনোই হাল ছাড়েন না, বরং সময়ের সঠিক ব্যবহার করে ধৈর্য ধরে এগিয়ে যান। এসবের পাশাপাশি আত্মবিশ্বাসও অনেক উল্লেখযোগ্য বিষয়। কেননা আত্মবিশ্বাস হল সেই শক্তি যা আমাদের স্বপ্ন পূরণের পথে চালিত করে। নিজের শক্তি ও সামর্থ্যের প্রতি বিশ্বাস আমাদের কিছু দক্ষতা এবং সম্ভাবনা সম্পর্কে সচেতন করে তোলে।
1: একাগ্রতা, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং মনোবল একজন মানুষকে শূন্য থেকে পূর্ণতা দিতে পারে, আর এসব গুণাবলী আমাদের প্রত্যেকের মাঝেই নিহিত আছে। সাফল্য তাদের কাছে ধরা দেয় যারা নিজেদের এসব গুণাবলীর সদ্ব্যবহার করে। নতুন ও ভালো কিছু শেখার মধ্য দিয়ে আমরা নিজেদের উন্নত করি। আমাদের প্রতিটি কাজ হয়ে উঠুক অপরের জন্য অনুপ্রেরণার এক দৃষ্টান্ত, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনবার জন্য। আর অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আনিসুর রহমান
2: এবং আমি উপমা শিরিন।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ সোমবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি।
1: বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে।

0: শ্রোতা বন্ধু, মানুষের নিজস্ব কোনো গন্তব্য নেই, আছে কেবল গতি। সময়স্রোতে ভেসে সেই গতির সাহায্যে মানুষ স্থানান্তরিত হয়, পরিণতি পায়। এই বন্ধুর পথে চলতে গিয়ে অর্জন বিসর্জন উদ্ভাবনের মতো চমকপ্রদ নানা ঘটনা ঘটে সময় পরিক্রমায়, যা সমৃদ্ধ করে সময়কে। শুধু তাই নয়, এ সকল ঘটনা হাতছানি দেয় সাফল্যের। মানুষের এগিয়ে চলার গতিতে সংযোজিত হয় এক ভিন্ন মাত্রা, সেই সাথে প্রভাবিত করে আমাদের জীবনকে, প্রেরণা যোগায় এগিয়ে চলার মাঝে।
1: শ্রোতা বন্ধু, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপনা করছেন জেবুন্নেসা মনিয়া।

আজ 11 মে 2026 খ্রিস্টাব্দ সোমবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 131তম দিন। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1857 খ্রিস্টাব্দের 11 মে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়। জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় 1935 খ্রিস্টাব্দের এই দিনে। 1940 খ্রিস্টাব্দের আজকের দিনে জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ এবং ফরাসি সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে। ফিলিস্তিনি পুলিশ গাজায় এসে 27 বছরের ইসরায়েলি দখলদারির অবসান ঘটায় 1994 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1997 খ্রিস্টাব্দের এই দিনে দাবা খেলুড়ে কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবারু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে। যুগে যুগে অনেক গুণী মানুষের আগমনের মধ্য দিয়ে এ পৃথিবী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাঁদের কাজের মধ্য দিয়ে ধরণীর বুকে অমরত্ব লাভ করেছেন। প্রিয় শ্রোতা, এবারে জানাব তেমনই কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1916 খ্রিস্টাব্দের 11 মে বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার জন্মগ্রহণ করেন। বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা অজিত চট্টোপাধ্যায় 1921 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1912 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি লেখক এবং চিত্রনাট্যকার সাদত হাসান মান্টো। নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান 1918 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1924 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী নোবেল বিজয়ী অ্যান্টনি হিউইশ। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত, যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর একটি বিষয়। আজ 11 মে, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1959 খ্রিস্টাব্দের 11 মে বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি বসন্ত কুমার চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ এবং খ্রিস্ট ধর্ম প্রচারক কৃষ্ণমোহন চট্টোপাধ্যায়, মাফ করবেন, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 1985 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1965 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক এবং সম্পাদক মাখন লাল সেন। পাকিস্তানি লেখক, সাংবাদিক এবং যুদ্ধবিরোধী কর্মী ইকবাল আহমদ 1999 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। 1981 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন জ্যামাইকান রেগে শিল্পী, গিটার বাদক এবং গীতিকার বব মার্লে। সুপ্রিয় শ্রোতা,

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বন্ধুরা, চমকপ্রদ বিস্ময় ও কৌতূহলে ঘেরা বাংলার চলচ্চিত্র শিল্প নানান ধরনের চ্যালেঞ্জকে উপেক্ষা করে প্রতিনিয়ত উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। একই ঘরানার কাহিনী থেকে বেরিয়ে এসে ভিন্ন ধারার গল্প, সংলাপ, কলাকুশলীদের সাবলীল অভিনয়, চলচ্চিত্র পরিচালনা ও নির্মাণের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার এই শিল্পকে এমন এক মাত্রায় পৌঁছে দিয়েছে যার ফলস্বরূপ সিনেমা হলগুলো বিভিন্ন বয়সীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। এক সময় হল বিমুখ দর্শক এখন নতুন একটি চলচ্চিত্র দেখার আগ্রহে অপেক্ষায় থাকে, এটাই আমাদের এই শিল্পের অন্যতম সার্থকতা।
0: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব গোলাম মোর্শেদ আহমেদের গ্রন্থনা ও সাইদা জান্নাত মাধুনের উপস্থাপনায় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি। আজকের সংকলনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্র সত্যের মৃত্যু নিয়ে প্রসঙ্গে আলোচনা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি সত্যের মৃত্যু নাই।

1996 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। সামাজিক অ্যাকশন ক্লাইম্যাক্সের মিক্স প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী এবং গান সে সময়ে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি সত্যের মৃত্যু নাই ছায়াছবির সংক্ষিপ্ত।

0: সালমা মিথ্যে বলে সবাইকে বোকা বানিয়ে আনন্দ পায়, আর সেই মিথ্যা বলার কারণে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলে সে প্রতিজ্ঞা করে আর সে কখনোই মিথ্যা কথা বলবে না। সময় পরিবর্তনে বিবাহিত জীবনে ব্যারিস্টার রাহাত খানের সংসারে ছোট্ট ছেলে জয়কে নিয়ে ভালোই কাটে তার জীবন। কিন্তু এদিকে এলাকার শীর্ষ সন্ত্রাসী হারকুলালের বিরুদ্ধে সালমার সত্য জবানবন্দির কারণে ফাঁসি হলে সালমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার বাসায় গিয়ে গুলি করে সন্ত্রাসী চক্র। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, তার ছোট বোন নাজমা সন্ত্রাসীদের গুলিতে জীবন দিতে হয় তাকে। নিজের বোন নাজমার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না সালমা। মাহারা বোনের সন্তানের দায়িত্ব নেয় সালমা এবং ব্যারিস্টার রাহাত খান। দায়িত্ব আর অপরাধ বোধের কারণে বোনের ছেলেকে আদর যত্ন করে লেখাপড়া শেখাতে গিয়ে নিজের একমাত্র ছেলে জয়কে নিজের অজান্তেই অবহেলা করে সালমা। কিন্তু রাহাত খান তার ছেলের অবহেলা সহ্য করতে পারে না।
1: আমি তোমার কোনো কিছুকে দোষ বলি না, তুমি যা করছো ঠিক করছো, সেটা তুমি বোঝো আমি বুঝি। জয়ের বোঝার মতো বয়স এখন হয়নি, সুতরাং রাগ করে নয় আদর করে ওকে বোঝাতে হবে।
0: বড় হতে থাকে জয় এবং রানা, নিজের মায়ের অবহেলা অযত্ন তাকে ঠেলে দেয় অন্ধকারে। মেধাবী হওয়া সত্ত্বেও ইচ্ছে করেই লেখাপড়া করে না জয়। সমাজ তাকে গুন্ডা বললেও সমাজের অসহায় মানুষের বিপদের সাথী জয়, তাই তাদের কাছে সে হিরো।
2: সন্তানকে মায়ের কাছ থেকে দূরে ঠেলে দেওয়া ঠিক নয় মা।
3: মা, তুমি আমার মতো একজন গরিব চায়ের দোকানদারকে মা বলে ডাকছো?
2: মা কখনো গরিব আর বড়লোক হয় না, মা শুধু মাই হয়।
0: কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাজমার স্বামী জাফরের সম্পত্তি আত্মসাৎ করার জন্য তার বন্ধু খানে আলী তার শালিকাকে বিয়ে দেন। তাদের ঘরে বৃষ্টি নামের ফুটফুটে একটি মেয়ে জন্ম নিলে নিজের বখাটে ছেলে টাইগারকে দিয়ে বৃষ্টির বিয়ে দিয়ে জাফরের অগাধ সম্পত্তির মালিক হওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে খানে আলী।
4: আপনাদের মেয়ে হয়েছে?
0: এদিকে জাফর নাজমার ছেলে ব্যারিস্টারি পাশ করার খবর পেয়ে সালমা খুশি হলেও নিজের সন্তান জয়ের জন্য মন কাঁদে ব্যারিস্টার রাহাত খানের। তার ছেলে সমাজের চোখে গুন্ডা, কিছুতেই মেনে নিতে পারে না রাহাত খান। অন্যদিকে জাফরের পরের ঘরের সন্তান বৃষ্টি লয়ের স্টুডেন্ট, মডেলিং তার শখ। এক অনুষ্ঠানে খানে আলীর ছেলে টাইগার বৃষ্টিকে তুলে আনতে গুন্ডা পাঠালে বিপদ থেকে বাঁচায় জয়। ভালো লাগা থেকে দুজন দুজনকে ভালোবাসে।

0: ব্যারিস্টার রানা বিদেশ থেকে এসে সৎ ছেলের জন্য বৃষ্টির মার দরদ উছলে পড়ে। কারণ ব্যারিস্টার ছেলের কারণে সমাজে যশ মান সবই তার চাই, আর সে কারণেই সালমাকে না জানিয়ে বান্ধবীর মেয়ের সাথে বিয়ে পাকা করে রাখে বৃষ্টির মা। নিজের সব পরিশ্রম ও আদর দিয়ে যে বোনের ছেলে রানাকে ব্যারিস্টার বানিয়েছে সালমা, আজ সে তাকেই অস্বীকার করছে তার বাড়ি যেতে।
1: তুই আমার সাথে যাবি রানা? তোর সাথে কোথায়? মার কাছে। মার কাছে এখন যাওয়া সম্ভব নয় জয়।
0: কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। সালমা জয় আর বৃষ্টির সম্পর্ক মেনে নিলেও বৃষ্টির বাবা জাফর কিছুতেই তার মেয়েকে গুন্ডা জয়ের সাথে বিয়ে দিতে রাজি নয়। খানে আলীর বিছানো ফাঁদে পা রাখে জাফর। টাইগারের সাথে বৃষ্টির প্রস্তাব নিয়ে গেলে নিজ চোখে টাইগারের লাম্পট্য সহ্য করতে পারে না জাফর।
1: আমি কল্পনাও করতে পারি।
2: এদিকে খানে

0: জাফরের সম্পত্তি দখলের প্ল্যান নস্যাৎ হতে দিতে চায় না, বাধ্য হয়ে খুন করে জাফরকে।
1: জীবনে অনেক খাবার খেয়েছি কিন্তু থাপ্পড় কখনো খাই নাই। থাপ্পড় স্বাস্থ্যের জন্য খুব খারাপ, আমারও তোমারও।
0: ভাগ্যের নির্মম পরিহাস। জয় বৃষ্টিকে টাইগারের সাথে জোর করে বিয়ে দেওয়ার খবর পেয়ে ছুটে আসলে বৃষ্টির বাবা জাফরের বুকে ছুরির আঘাত দেখতে পেয়ে তাকে বাঁচাতে বুক থেকে ছুরি বের করতেই দেখে ফেলে তার মা সালমা, কারণ সে জয়ের পেছনে ছুটে আসছিল। নিজের ছেলে জয়কে খুনি ভেবে আদালতে সাক্ষী দেয় সালমা, কিন্তু বৃষ্টি কিছুতেই বিশ্বাস করে না জয় তার বাবাকে হত্যা করেছে।
2: সত্যি করে বলো জয়, তুমি আমার বাবাকে খুন করেছ?
3: মা বলেছে।
2: চুপ করে থেকো না, একবার বলো তুমি খুন করনি।
3: মা বলেছে।
0: মায়ের জবানবন্দি, বাবা বিচারক হয়েও মিথ্যা খুনের অভিযোগে ফাঁসির রায় হয় জয়ের।
4: অর্ডার অর্ডার, পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদের চুলচেরা বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি হাসিফ খান ওরফে জয় মরহুম জাফর আহমেদকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
0: পরিশেষে জয় তার মা সালমাকে জানায় সে খুন করেনি, নিজের ভুলের কারণে তার একমাত্র ছেলের ফাঁসি হবে। মানতে পারে না সালমা। বৃষ্টি আর সালমা খানে আলীর নিজের খুন করার জবানবন্দি রেকর্ড করে কোর্টে দাখিল করলে জয়কে নির্দোষ প্রমাণ করে ফাঁসি স্থগিত হয়।
5: অর্ডার অর্ডার, পুলিশের রিপোর্ট, আসামির জবানবন্দি ও সাক্ষী প্রমাণাদিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি খানে আলী খান মরহুম জাফর আহমদকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামি খানে আলী খানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং আসামি হাসিফ খান ওরফে জয়কে বেকসুর খালাস প্রদান করছে।
0: সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও প্রমাণ হয় সত্যের মৃত্যু। শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, সালমান শাহ, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদ, রাজীব, মিশা সওদাগর, আনোয়ার হোসেন, জামিলুর রহমান শাখা, তুষার খান সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।

0: শ্রোতা বন্ধু, সমাজ, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে যারা নিজেদের কর্মময় জীবন উৎসর্গ করেন তাদের মহান অবদানে মানুষের বহু উপকার সাধিত হয় এবং প্রতিদানে মানুষ তাদের চিরদিন স্মরণ করে।
1: হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক কথা। এ পর্বে আমরা শুনব মোহাম্মদ সাব্বিরের গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। আজকের পর্বে থাকছে গরুর খামারের সাক্ষাৎকার।

0: বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষ আছেন, বিশেষ করে পবিত্র কুরবানি ঈদকে উপলক্ষ করে অনেক খামারি কিন্তু ব্যস্ত থাকেন তাদের কুরবানির প্রাণীটি বিক্রি করার জন্য। তাদের গল্পও থাকে জীবনের এক এক রকম, কারো কারো বেদনার কিংবা কারো বেশ সুখের। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ তেমনই জীবনের গল্প শোনার চেষ্টা করব। এই মুহূর্তে আছি আমি নাটোরে এবং আমার সাথে আছেন একজন খামারি। কি নাম ভাই আপনার?
1: আমার নাম মোহাম্মদ মাহাতাব হোসেন।
0: আচ্ছা মাহাতাব ভাই, আপনি তো এবার মোটামুটি ভালোই গবাদি পশু পালন করছেন, মোটামুটি যদ্দূর শুনলাম মনে হয় দুইটা ষাঁড় বিক্রি করছেন এবং সাথে মনে হয় কয়েকটা খাসিও ছিল, কেমন কি হয়েছে বেচাকেনা?
1: আল্লাহর রহমতে ভালোই হয়েছে, ষাঁড়গুলো ভালো দামে বিক্রি করা গেছে, ছাগলগুলো ভালো দামে বিক্রি করা গেছে, অনেক ভালো হয়েছে।
0: তো আপনাদের ওই স্থানীয় হাটের নাম কি নাটোরের?
1: আমাদের নাটোরের হাটের নাম হচ্ছে উমরপুর হাট এবং কালীগঞ্জ বাজার হাট, যেটা সপ্তাহে দুই দিন বসে।
0: কি কি বারে?
1: কালীগঞ্জ হাটটা সপ্তাহে রবিবারে বসে, আর এই উমরপুরের হাটটা যেটা নন্দীগ্রাম থানার সাথে ওইটা সোমবার আর শুক্রবারে বসে।
0: বাহ, 2025 সালে যেমন দাম বা 24 যেমন দাম পাইছিলেন, এই 26 কেমন দাম পাইলেন বা লাভটা কেমন হয়েছে?
1: 26 এসে লাভটা মোটামুটি হয়েছে, কিন্তু ওই আগের মতো ওরকম হয় নাই, কারণ সবকিছু জিনিসের দাম বাড়তির কারণে একটু সীমিত।
0: এমনি খাদ্যের খরচ সবসময় আমাদের খামারিরা বলে যে একটু বেশি, তো খাদ্যের খরচের দিক দিয়ে মানে কি মনে হয়েছে গতবার থেকে, কি এবার ভুসি বা খ্যার বা ঘাসের দাম কি বেশি না নিজেই এগুলো করেন আর কি আবার?
1: হ্যাঁ, খরচ তো বাড়িতেই হয়, কিন্তু ভুসি বা অন্যান্য খাবার যেগুলো আছে এগুলো তো কিনে নিয়ে আসতে হয়, এগুলোর দাম একটু গতবার কাছে বেশি।
0: বেশি তো লাভ হলো গতবার থেকে একটু বেশি হয়েছে না কম হয়েছে?
1: গতবার কাছে একটু কমই হয়েছে।
0: কম হয়েছে তো সামনে 2027 সালে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: 2027 সালে আর একটু বড় করে আরো দুই চারটা বেশি করে করার ইচ্ছা আছে, যাতে একটু ভালো করা যায়, কারণ যত দ্রব্যমূল্যের দাম হোক যাতে একটু বেশি পালন করলে একটু বেশি
0: লাভজনক
1: লাভজনক বেশি হয়, এটাই আর কি।
0: তো আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আমার সাথে ছিলেন নাটোরের একজন খামারি, মূলত তিনি পারিবারিকভাবেই খামারটা পরিচালনা করেন এবং সেখানে তার বাবা মা আছেন এবং অন্যান্য পরিবারের সদস্যরাও করেন। এভাবেই জীবনের গল্প নিয়ে হাজির হয়েছিলাম আমি, আবারও হাজির হব নতুন কোনো জীবনের গল্প নিয়ে, নতুন কোনো পেশার মানুষের জীবনের সংগ্রাম নিয়ে। সবাই ভালো থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
3: বন্ধুরা, একটা সময় ছিল যখন বাদ্যযন্ত্র সমূহ ব্যবহৃত হতো মূলত বিভিন্ন ধর্মীয় ও প্রথাগত আচার অনুষ্ঠানে, তখন সেগুলো ব্যবহৃত হতো এক একটা এক এক অনুষ্ঠান উপলক্ষে। ধীরে ধীরে সংস্কৃতির বিকাশ হয় এবং মানুষ বাদ্যযন্ত্র সমূহের যৌগিক ও মিলিত ব্যবহার শুরু করে বিনোদনের জন্য। এই সময় থেকেই বাদ্যযন্ত্রের প্রয়োগ ভিন্নতর হয়। তাই বলা যায় বাদ্যযন্ত্র মানব সভ্যতার উদয় লগ্ন থেকে প্রচলিত, সময়ের সাথে সাথে তাদের রূপভেদ হয়েছে শুধু।
2: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব অধ্যাপক রিনাত ফৌজিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও শূন্য গ্রন্থিত পর্ব সুর স্পন্দন। আজকের পর্বে থাকছে রোবার প্রসঙ্গে আলোচনা।
4: রবাব একটি প্রাচীন বাদ্যযন্ত্র, সম্রাট আকবরের আমলে যন্ত্রটি উৎকর্ষ লাভ করে। তার দরবারে সভাসঙ্গীতজ্ঞ মিয়া তানসেন অসাধারণ রবাব বাজাতে পারতেন। রবাবের একাধিক সংস্করণ রয়েছে। মিয়া তানসেন যে ধরনের রবাব বাজাতেন সেটি তার নামের অনুসরণে সেনিয়া রবাব নামে পরিচিত। এর অপর নাম ধ্রুপদী রবাব। চিত্রাবিনার কোনো একটি সংস্করণ থেকে পরিমার্জনের মাধ্যমে মিয়া তানসেন একে ধ্রুপদী সঙ্গীতের উপযোগী করে তোলেন বলে ধারণা করা হয়। আফগানিস্তান থেকে যে রবাব এসেছে তা কাবুলি রবাব নামে পরিচিত। ধ্রুপদী রবাবের দৈর্ঘ্য 3-3.5 ফুট হয়ে থাকে। সেগুন অথবা মেহগনি কাঠের বড় আকারের একটি টুকরা কেটে যন্ত্রটি তৈরি করা হয়। ধ্বনি প্রকোষ্ঠ বা সাউন্ড চেম্বার প্রায় গোলাকার করে কেটে তৈরি করা হয়। এর ব্যাস 12 ইঞ্চি। কাঠ খুদে ফাঁপা করে নিয়ে তার উপরে ছাগলের চামড়ার ছাউনি দেওয়া হয়। এর পরের অংশ ফিঙ্গারবোর্ড, এটি ক্রমান্বয়ে সরু হয়ে গেছে। এর ভেতরটা খুদে ফাঁপা করা হয় এবং কাঠের একটি পাতলা পাত লাগানো হয়। ফিঙ্গারবোর্ডে কোনো পর্দা থাকে না। ফিঙ্গারবোর্ডের শেষ অংশে 6টি খুঁটির সাহায্যে 6টি তার লাগানো থাকে। তারগুলো ছাউনির উপরে লাগানো একটি ব্রিজ বা জোয়ারির উপর দিয়ে ফিঙ্গারবোর্ড অতিক্রম করে শেষ প্রান্তে চলে যায়। এ যন্ত্রে পশুর নাড়ি বা অন্ত্র থেকে তৈরি অন্ত্রী তার ব্যবহার করা হয়। অন্য ধরনের রবাব হচ্ছে কাবুলি রবাব। কাঠামোর দিক থেকে আমাদের অতি পরিচিত বাদ্যযন্ত্র সরোদের সাথে এর বেশ মিল রয়েছে, তবে কাবুলি রবাব অনেক বেশি নকশাদার হয়ে থাকে, সরোদের গায়ে এত নকশা থাকে না। সরোদের সাথে রবাবের অনেক মিল থাকলেও মূল পার্থক্য হল সরোদে বাঁ হাতের আঙুল দিয়ে বাজাবার জায়গাটা অর্থাৎ ফিঙ্গারবোর্ড স্টিলের পাত দিয়ে তৈরি, আর রবাবের ফিঙ্গারবোর্ড পাতলা কাঠের তক্তা দিয়ে তৈরি। রবাবের প্রচলন দেখা যায় পারস্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে, এর মধ্যে আমাদের উপমহাদেশও পড়ে। প্রাচীনকালে যুদ্ধের সময় যুদ্ধের বাজনা বাজানোর জন্য সৈনিকরা রবাব যন্ত্রটি গলায় ঝুলিয়ে রেখে বাজাত। মিয়া তানসেন যন্ত্রটিকে ধ্রুপদ বাজানোর উপযোগী করে তোলেন এবং রবাবের ধ্রুপদ সঙ্গীতের চর্চা করতেন। মিয়া তানসেনের ছেলের বংশের সঙ্গীত সাধকগণ বংশ পরম্পরায় রবাব বাজাতেন, তারা রবাবিয়া নামে পরিচিত ছিলেন।
3: মধুরা, অনেক তো কথা হলো, চলুন গান শুনে আসি। শিল্পী মোহাম্মদ মারুফ হোসেনের কণ্ঠে হাসন রাজার গান শুনবো।

0: শ্রোতা বন্ধু, হাসন রাজার এই গান শুনতে শুনতে সময় হলো বিদায়ের।
1: হ্যাঁ বন্ধুরা, বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসসুম, প্রযোজনের সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি এবং প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: আসসালামু আলাইকুম, সকাল নয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশের কল্যাণ প্যারেডে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন ও কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা ও নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এদিকে গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত 6টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত 12 এপ্রিল 320 কোটি টাকা খরচে 6টি শিশু হাসপাতালের ভবন পড়ে আছে শীর্ষক একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক 6টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি পড়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং দ্রুত অব্যবহৃত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর নির্দেশ দেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি গতকাল রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঈদ উল আজহাকে সামনে রেখে বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশে আজ থেকে ট্রাকে করে 10 দিনব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের জরুরি বিক্রয় শুরু করবে। গতকাল টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে দেশজুড়ে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ব্যতীত আগামী 21 মে পর্যন্ত চলবে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শেষ করার জন্য প্রদত্ত মার্কিন প্রস্তাবের ইরানি জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানকে মার্কিন প্রস্তাবের জবাব পাঠিয়েছে বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্পের এই মন্তব্য পাওয়া গেল। রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, ইরানের প্রস্তাবে যুদ্ধে ক্ষতিপূরণের দাবি এবং হরমুজ প্রণালীর উপর ইরানি সার্বভৌম অধিকার মেনে নিতে জোর দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে সাত রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 386 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413, বিনা উইকেটে 7, পাকিস্তান 386। আজ সকাল 10:00 চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় শামীমা নাসরিন জেমি ও মোহাম্মদ জসিমউদ্দিন।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকালের সুন্দর সময় বাংলাদেশ বেতারের সাথে যুক্ত সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে প্রিয় সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। দিনের শুরুতে সুন্দর কিছু গান শুনে আপনাদের মনকে চাঙ্গা করতে সপ্তাহ ঘুরে আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে। পরবর্তী কিছুটা সময় প্রিয় গান অনুষ্ঠানের সাথেই থাকুন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে প্রচারিত গানগুলোর মধ্য থেকে যদি কোনো গান আপনাদের পছন্দ হয় তবে ভোট করুন আমাদের ঠিকানায়। আমাদের কাছে চিঠি লিখে ভোট করার ঠিকানা: প্রিয় গান, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। অথবা আমাদেরকে ইমেলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogan@gmail.com এই ঠিকানায়। কথা না বাড়িয়ে চলুন মূল অনুষ্ঠান শুরু করি।
0: আজকের অনুষ্ঠানের প্রথম যে গান আপনাদের জন্য অপেক্ষা করছে সে গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শিল্পী মোহিত খান ও সুস্মিতা দেবনাথ সচিব। দুজন শিল্পী কণ্ঠে গাওয়া সুন্দর এবং চমৎকার সুরের এই আধুনিক গানকে গত সপ্তাহে যে সকল শ্রোতা বন্ধু ভোট করে গানের তালিকায় প্রথম স্থানে ধরে রেখেছেন তাদের নাম হচ্ছে:
1: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সবেত আলী, মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, আরিয়ান শামীম আজিজ খান, রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী, পাপিয়া বেগম, ময়মনসিংহ থেকে জুবের আল ফাহাদ, সামার রহমান, ওয়াহেদ ফারুক, উজ্জ্বল তাসলিমা, আসিফ এজাজ, টাঙ্গাইল থেকে আফরি আফরিন, শামীম আশিক আকাশ, জাহেদুল ইসলাম পারভেজ, সায়াম সিয়াম আলভি, ঢাকা থেকে আপন শরীফ, ফরজানি ইয়াসমিন আখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ হারুন, আমিন রাজু, আমান মাহাদি এবং রেজা।
0: মেঘেদের চিঠি আসে চমৎকার এই কথা বলার গানটি লিখেছেন ফরিদা ফারহানা এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন আব্দুল্লাহ খান। চলুন তাহলে আজকের আয়োজনের প্রথম গানটি আমরা উপভোগ করি। আর এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এবারের গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী জেরিন তাবাসসুম হক। শ্রুতিমধুর দেশাত্মবোধক এই গান আপনাদের মধ্যে যাদের ভালো লেগেছে এবং ভোট করেছেন তাদের নাম হচ্ছে সাভার থেকে জাকারিয়া শাহিন, দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন, চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল, জয় শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার।
1: আরও ভোট করেছেন নারায়ণগঞ্জ থেকে আদনান আলম, খন্দকার বসে, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল আসলাম, মিটু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার, আব্দুল রাজ্জাক, শরীয়তপুর থেকে মাসুম বিল্লাহ, ময়মনসিংহ থেকে বিকাশ রতন, রিয়া সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ। আপনারা সবাই ভোট করেছেন, অসংখ্য ধন্যবাদ। গানটির কথা হচ্ছে এক যে ছোট্ট গ্রাম। গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন শাবাব আলী আরজু। চলো চলো গানটি উপভোগ করে, আর এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

সন্ধ্যা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাব আমাদের আজকের আয়োজনে গানের তালিকায় তিন নম্বরে থাকা একটি শ্রুতিমধুর আধুনিক গান। শিল্পী পুলক অধিকারীর গাওয়া এই গান যে সকল শ্রোতা বন্ধুরা পছন্দ করেছেন তারা হচ্ছেন ফরিদপুর থেকে শাহেম আহমেদ, সুনিয়া পারভিন, লিলি আক্তার, রাজবাড়ী থেকে কফিরউদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রাগী ফারুক, এজাজ আসিফ ও জাহেদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে গিয়া সরকার, মাদারীপুর থেকে পছন্দ করেছেন রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন কামালউদ্দিন, গাজীপুর থেকে মৌমিতা সরকার, শমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে রায়হান জান্নাত, শাবাহাত আলম সামিন, লায়লা আলম ও মুনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ। আমি যে ছিলাম চমৎকার এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর সঙ্গীত পরিচালনা করেছেন রিপন খান। চলুন উপভোগ করি, আর এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে এখন আপনাদের শোনাব আরও একটি শ্রুতিমধুর লোকগান। এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী। এই গানকে ভোট করে যে সকল শ্রোতা গানের তালিকায় চার নম্বরে ধরে রেখেছেন তাদের নাম হচ্ছে কুমিল্লা থেকে রাজীব হায়দার রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ রতন, রিয়া সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহেদ ফারুক, উজ্জ্বল তসলিমা, আসিফ এজাজ, কুষ্টিয়া থেকে মেহদি হাসান শিউলি আক্তার, ভোলা থেকে নামুল হক আবির, নাসিম উন্নেসা। এই গানে কথা হচ্ছে খোমটা দিয়া বউ সাজিলাম। গানের গীতিকার মইনুল কারিগর এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন গানটি শুনে আসি, আর এই গানটি ভালো লাগলে ভোট করুন আমাদের ঠিকানায়।

0: অনুষ্ঠানে।
1: এখন যে গান শোনাব সেটি হচ্ছে চমৎকার সুরের একটি গান এবং গানটা দিয়েছেন রাশেদ উদ্দিন। নানা তালিকে পাঁচ নম্বরে থাকা এই গান গত সপ্তাহে ভোট করেছেন আপনারা। ঢাকা থেকে ভোট করেছেন মোহাম্মদ বশারত আলম, তহসিন সুহাইলা সুভি এবং মোহাম্মদ তৌহিদুর আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজানা হোসেন, লাবিবা হোসেন। মুন্সিগঞ্জ থেকে ফরিদা বেগম, সাহেলা বেগম, আবুল কাশিম। সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা ও তানিয়া আহমেদ। গানের কথা হায় আছো আমি। গীতিকার আবিদা রহমান, সুর সঙ্গীত পরিচালনা করেছেন আনিসুর রহমান তনু। চলুন ধরে গানটি শুনি, আর গানটি ভালো লাগলে আবারও ভোট করুন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গানের গানের তালিকায় ৬ নম্বরে রয়েছে আরও একটি সুন্দর আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী ঝুমুর রায়। যে সকল শ্রোতা এই গানকে পছন্দ করে ভোট করেছেন তাদের নাম হচ্ছে রাজশাহী থেকে সালমা সুলতানা, মোহাম্মদ মাসুদুর রহমান, ঢাকা থেকে উম্মে সালমা বিপাশা, তাহিয়া আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল ফাহিম আদনান, সত্তাজ মাধুরী সবুজ, ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা শেখ, রাকিব তন্ময়, রোজিনা আক্তার, নাটোর থেকে শিখা রানী। এই গানটির কথা তোমায় কেন ভালোবাসি। গানটি গীতিকার মোহাম্মদ দুলাল হোসেন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াদুদ সরকার। চলুন তাহলে গানটি শুনে আসি, আর গানটি পছন্দ হলে আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গান আয়োজন শেষ করব সমবেত কণ্ঠে একটি দেশাত্মবোধক গান দিয়ে। শ্রুতি মধুর এই গান আপনাদের পছন্দ এবং পাঠানো ভোটে তালিকার সাত নম্বরে রয়েছে। ভোটকৃত শ্রোতা বন্ধুরা হলেন শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা, জসীম বেপরী, বরিশাল থেকে সর্দার গিয়াসউদ্দিন, মনামি ঘোষ, নোয়াখালী থেকে মোহাম্মদ হারু, রোদলা নীলা, সাজু শান্তা, শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হাসান, টাঙ্গাইল থেকে পুরবী জোরদার। বাংলা মায়ের ফসল শিরোনামের এই গানটির কথা লিখেছেন সুব্রত পাল, আর সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন রিপন খান। চলুন তাহলে সবাই মিলে উপভোগ করি, আর গানটি আবারও ভালো লাগলে ভোট করুন আমাদের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গান অনুষ্ঠান শেষ করার আগে প্রতিবারের মতো আপনাদের মনে করিয়ে দিই, আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত এবং পরামর্শ আমাদেরকে চিঠি লিখুন এবং জানিয়ে দিন। প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেইল করুন bbpriyogaan অর্থাৎ priyogaan@gmail.com।
1: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নির্বাচিত সুন্দর এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় শামিমা নাসরিন জেমি ও মোহাম্মদ জসিমউদ্দিন, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: শ্রোতা বন্ধু, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এবারে নিবেদন নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ। শিল্পী কণ্ঠে প্রথমেই শুনবেন নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, আজ অন্যান্য পর্যায়ে শুনবেন আধুনিক গান। শিল্পী রুমানা ইসলাম প্রথম গানের কথা লিখেছেন হোসনে আরা বেগম জলে, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

0: রুমানা ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ও আলাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম।
1: সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশের কল্যাণ প্যারেডে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর মানুষ আইনি সহায়তা পাবে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এদিকে গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন এবং কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্মাণ কাজ শেষে অব্যবহৃত ছয়টি আধুনিক শিশু হাসপাতাল অবিলম্বে চালুর নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় এসব হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়। এর আগে তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করে তাদেরকে হাসপাতালগুলোর চিকিৎসা সেবা পুনরায় শুরুর নির্দেশনা দেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মধ্য দিয়ে উন্নয়নের সুফল ভোগ করতে পারে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির এই যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগত দক্ষ করলেই চলবে না, তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঈদুল আজহাকে সামনে রেখে বাজার মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশে আজ থেকে ট্রাকে করে ১০ দিনব্যাপী নিত্যপণ্যের জরুরি বিক্রয় শুরু করছে। টিসিবি জানায়, এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে সরাসরি ভোক্তার কাছে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রি করা হবে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ছাড়া আগামী ২১ মে পর্যন্ত চলবে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব পাঠায় বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরানের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তেহরানের কর্তৃত্ব মেনে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেট ৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে বাংলাদেশ। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে ৩৮৬ রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ ও বিনা উইকেটে ১৩, পাকিস্তান ৩৮৬। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সেই সাথে আরও দেখতেও শুনতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী সোমা রানী রায়। তিনি আপনাদেরকে সরাসরি দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন। আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত এবং একই সঙ্গে প্রস্তুত সকল কলাকুশলীবৃন্দ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন, আপনাদেরকে নিয়ে যাই মিউজিক স্টুডিওতে। শুনে আসি দোখানি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রানী রায়ের কণ্ঠে।

এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের বাউল উপপর্যায়ের আরেকটি গান শোনাচ্ছি।

এতক্ষণ মিউজিক স্টুডিও থেকে সরাসরি দোকানী রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন শিল্পী সোমা রানী দাস। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে আমাদের এবারের নিবেদন রয়েছে লালন গীতি, শিল্পী মোহাম্মদ ইউসুফ ইমাম।

0: শুনলেন লালন গীতি, শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ ইমাম।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: এবারে আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গিয়ে শোনাবেন কানিজ ফাতেমা চিবা। প্রথম গানের গীতিকার ও সুরকার আজাদ রহমান। গান দুটি ইউটিউব, ফেসবুক পেজ এবং আমাদের বাংলাদেশ বেতার ওয়েবসাইট ও অ্যাপস থেকে সরাসরি শুনতে পাবেন।

এবার গাইছি শ্রদ্ধেয় আজাদ রহমান স্যারের কথা ও সুরে একটি আধুনিক গান, ভালো লাগা আবেগ বন্ধি হয়ে রাখতে বলো না।

0: মিউজিক স্টুডিও থেকে পরপর দুখানি আধুনিক গানকে শোনালেন কানিজ ফাতেমা জেবা। গান দুটি ইউটিউব, ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ওয়েবসাইট ও অ্যাপস থেকেও সম্প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, আল আমিন শেখ, লুলু আয়সাদ মুন্নি এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, লুৎফুন্নাহার মেরি ও হাফিজ আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা এ পর্যায়ে যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারে শুনবেন শিল্পী শাহনাজ জামান, গীতিকার ও সুরকার লঘু সুরে।

0: শাহনাজ জামানের পরিবেশনায় এতক্ষণ গিটারে লঘুসুর শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এ দেশ আপনার, আমার, আমাদের সকলের, তাই দেশের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব সততার সাথে পালন করুন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন আমাদের স্টুডিও থেকে সরাসরি পল্লী গীতি শোনাবেন মোহাম্মদ কামরুল বাশার।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি পল্লী গীতে গিয়ে শোনালেন শিল্পী মোহাম্মদ কামরুল বাশার। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার কাজী এস এম নাসির উদ্দিন, সুরকার উজ্জ্বল সিনহা।

শুনছিলেন ডেঙ্গু সচেতনতামূলক গান বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ এফএম 106 মেগাহার্জ এফএম 102 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও ও কক্সবাজার কেন্দ্র থেকে একটু পরেই শুনবেন খবর

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি স্নিগ্ধা সোহানা হক। পুলিশ সপ্তাহের চারদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করতে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্রীয়, সাইবার, সামাজিক, পর্যটন ও শিল্পক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং বিদেশে জাতিসংঘে পুলিশের প্রশংসনীয় ভূমিকার চিত্র তুলে ধরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এদিকে গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর মানুষ আইনি সহায়তা পাবে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্মাণ কাজ শেষে অব্যবহৃত ছয়টি আধুনিক শিশু হাসপাতাল অবিলম্বে চালুর নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় এসব হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়। এর আগে তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করে তাদেরকে হাসপাতালগুলোর চিকিৎসা সেবা পুনরায় শুরুর নির্দেশনা দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মধ্য দিয়ে উন্নয়নের সুফল ভোগ করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির এই যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, তাদের নৈতিক শিক্ষাও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঈদ উল আজহাকে সামনে রেখে বাজার মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশে আজ থেকে ট্রাকে করে ১০ দিনব্যাপী নিত্যপণ্যের জরুরি বিক্রয় শুরু করছে। টিসিবি জানায়, এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে সরাসরি ভোক্তার কাছে ৭২০টি ভ্রাম্যমান ট্রাক থেকে পণ্য বিক্রি করা হবে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ছাড়া আগামী ২১শে মে পর্যন্ত চলবে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব পাঠায় বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরানের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তেহরানের কর্তৃত্ব মেনে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আজ প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তার সাময়িক মুক্তির আদেশ বহাল থাকবে। ৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাগারে বন্দী ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে ৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ৩৩ রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৮৬ রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ ও ২ উইকেটে ৩৩ রান, পাকিস্তান ৩৮৬। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে নজরুল সঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন মানুষ কুমার দাস।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মানস কুমার দাস। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন আধুনিক গান লিয়ন বিল্লার কণ্ঠে। প্রথম গানের গীতিকার নাসিরুদ্দিন খান, সুরারোপ করেছেন আলাউদ্দিন আলী।

0: বিল্লার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন ফ্যামিলি কার্ড বিষয়ক গান শুনবেন সমবেত কণ্ঠে। গানে কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

এতক্ষণ ফ্যামিলি কার্ড বিষয়ক গানটি শুনলেন সমবেত কণ্ঠে। হাম একটি ভাইরাসজনিত রোগ, হাম প্রতিরোধে সকলে সচেতন হন। শিশুর নমাস বয়স থেকে হামের টিকা দিন। জ্বর হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের শরণাপন্ন হন। সকলের সচেতনতায় পারে নিজ নিজকে নিরাপদ এবং সুস্থ রাখতে। আসুন সকলে সচেতন হই। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: দুরন্ত বৈশাখের গনগনে সূর্যের প্রচণ্ড খরতাপ আর ভ্যাবসা গরমে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় যখন খানিকটা ছন্দপতন ঘটে, একটু শীতল স্বস্তির আশায় প্রহর গুনি সবাই, তখন একটু এলোমেলো বৈশাখী হাওয়া অথবা হঠাৎ দুয়াক পশলা বৃষ্টি এসে যেন প্রশান্তির পরশ বুলিয়ে দেয় অস্থির দেহ মনে।
1: বাতাস কিংবা বৃষ্টির স্বস্তিময় ছোঁয়ার মতো প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় প্রসঙ্গ কথা আর খানিক সুরের পরশে আপনাদের অবসন্ন মনের ক্লান্তি ঘোচাতে, মনটাকে ফুরফুরে চাঙ্গা করে তুলতে সবাইকে উষ্ণ আমন্ত্রণ স্বাস্থ্যই সুখের মূল শোনার জন্য।
0: বলা হয় নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে। সব গর্ভবতী মায়ের স্বপ্ন তার কোল আলোকিত করে সুস্থ স্বাভাবিক ফুটফুটে শিশু পৃথিবীতে আসবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চোর মার হয়ে যায় যখন মা হতে গিয়ে কোনো নারী শারীরিক বিপদের সম্মুখীন হন কিংবা মর্মান্তিক মৃত্যুর শিকার হন। বিশেষ করে কিশোরী মাতৃত্বের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি বেশি থাকে, আবার ঘন ঘন গর্ভধারণ কিংবা স্বাস্থ্যগত অন্যান্য জটিলতার কারণেও বিপদের ঝুঁকি বেড়ে যায়।
1: বলাই বাহুল্য, নিরাপদ মাতৃত্ব নারীর অধিকার, তাই এ ব্যাপারে সবার সচেতনতা প্রয়োজন। বিশেষ করে গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণগুলো জানা এবং সেই অনুযায়ী প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রিয় শ্রোতা, গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণসমূহ এ প্রসঙ্গে পরিবেশনার শুরুতেই রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে তামান্না সিদ্দিকি।
2: প্রিয় শ্রোতা, গর্ভাবস্থা প্রত্যেক প্রসূতির জন্য একদিকে যেমন খুশির কারণ, অন্যদিকে থাকে আশঙ্কারও কারণ। কারণ এই গর্ভাবস্থায় নানা রকম ঝুঁকি কিন্তু রয়েছে। সেই ঝুঁকির কথা আমরা অনেকেই জানি, বিশেষত গর্ভবতী হবার পরে যে ঝুঁকিগুলো রয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু অনেকেই আবার জানি না গর্ভধারণের পূর্বে যে কি কি ঝুঁকি রয়েছে সে সম্পর্কে। আজ তাই আমরা কথা বলব গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণসমূহ সেই বিষয়টিকে নিয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জেনারেল গাইনি ও প্রসূতি এবং ফিটো ম্যাটারনাল মেডিসিন বা ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার আরিফা শারমিন। আমাদের আজকের যে বিষয়টি, গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণসমূহ, প্রথমে যে বিষয়টা আসে, আমরা তো আসলে সবসময় বলে থাকি যে গর্ভবতীর বিভিন্ন ঝুঁকির কথা বলে থাকি, কিন্তু গর্ভধারণের পূর্বেও যে ঝুঁকি আছে সেটাই কিন্তু আমরা অনেকে ঠিকমতো জানি না। তো সেই ঝুঁকিগুলো কি কি বা কি কি কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভধারণ?
3: যে একটা মেয়ে তার একটা উপযুক্ত বয়স, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন বয়সে গর্ভ ধারণ করলে সে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করতে পারবে নিজেকে। তবে আমি বলবো যে 21 পরে যদি গর্ভধারণ করে তাহলে সব দিক থেকে সে নিজেকে পরিপূর্ণ বলে মনে করতে পারে, আর তার চিন্তা শক্তিটাকেও, যে হ্যাঁ আমার মানসিক যে বিকাশ সেটাকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং একই সাথে আমাদের আজকাল সমাজে যে যেটা খুব বেশি প্রবণতা যে মানুষের একটু স্থূলকায় অথবা আমরা ওবেসিটি বা একটু মোটা যাদেরকে বলি, এই সমস্ত মেয়েরা যখন গর্ভধারণ করতে যায় তাদের নানা রকম একটু ঝুঁকিতে পড়তে হয়। ঝুঁকি বলতে গর্ভধারণ চেষ্টা করতেও কিন্তু তাদের সময় লাগে প্রেগন্যান্ট হতে, এবং ধারণের পরেও কিন্তু তাদের সমস্যা রয়েছে। এটা গেল সাধারণ যারা। আবার কিছু মেয়েরা আছে যারা হয়তো বা আমি বলবো যে শুধু যে আমাদের মানে যারা লোয়ার সোসাইটিতে আছে তারা না, সব ক্ষেত্রে মেয়েরা একটু নিজের স্বাস্থ্য সম্পর্কে ইগনোর থাকে, এবং তারা এই যে রক্ত শূন্যতা নামে একটা বিষয় থাকে, এই বিষয়টা আমরা শুধুই জানি যে হয়তো বা আয়রন না খেলেই হয়তো এটা হয়, তা না, আমাদের কিন্তু কিছু জেনেটিক বিষয় রয়েছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া নামটা এখন অনেকের কাছে পরিচিত। ইভেন অনেক সময় দেখা গিয়েছে সে পারিবারিকভাবে তার এই রোগটা আছে, কিন্তু গর্ভধারণের পর তার আবিষ্কার হলো যে এটা সে থ্যালাসেমিয়া। তবে যদি সে বিয়ের আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিত তাহলে হয়তো বা বুঝতে পারত যে ওর এই রোগটা আছে এবং তাকে প্রস্তুত করতে পারত। এছাড়া কিছু রোগ আছে বংশগত, যেমন কারো যদি বাবা মার ডায়াবেটিস থাকে তার তো ডায়াবেটিস হতে পারে বিয়ের আগে, কারো হাইপারটেনশন বা রক্তচাপ যদি থাকে সেটাও ঝুঁকিপূর্ণ সে যদি কন্ট্রোল না করে, কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে সেটা স্বল্প হোক বা বেশি হোক, সে মেয়ে যখন প্রেগন্যান্ট হবে বা প্রেগন্যান্ট হওয়ার আগে সে নিজে কিন্তু একটু ঝুঁকির মধ্যে রয়েছে।
2: অর্থাৎ বেশ কিছু কারণ কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এবং এক কথায় যদি আমরা বলি যে অ্যানিমিয়া, থাইরয়েড মানে ওজন এবং একই সাথে ডায়াবেটিক্স, রক্তচাপ, এই বিষয়গুলোর কারণে কিন্তু ঝুঁকি মাত্রাটা আসলে বাড়তে থাকে। এখন প্রশ্ন এসে যায় যে কিভাবে বুঝবে একজন নারী যে তার এই বিষয়গুলো আছে বা ঝুঁকিতে তিনি রয়েছেন, সেটা বোঝার উপায়টা কি কি বা কি লক্ষণ দেখা যেতে পারে?
3: অবশ্যই আসলে বুঝতে পারলে তো সে আসলে সচেতন হবে, বুঝতে পারাটাই হচ্ছে একটা বড় বিষয়। তো আমি যেটা বললাম যে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ আমার শারীরিকভাবে আমি একটু দুর্বল ফিল করছি, আমি অফিসে কাজ করার সময় মনোযোগ দিতে পারছি না, বা অনেক সময় দেখা যাচ্ছে কেউ দুর্বল হয়ে এমন হয়ে গেছে মাথা ঘুরে গিয়েছে, তখন তার আসলে চিন্তা করা উচিত যে তার হয়তো বা শরীরে রক্তের পরিমাণ কম আছে। এটা একদম কমন যেটা সেটা বললাম। আবার অনেক ক্ষেত্রে অনেকেই আছে যে পরিবারে প্রেশারের সমস্যা আছে কিন্তু সে নিজে কখনো চেক আপ করে নাই। হ্যাঁ, আজকাল যে বয়স, অনেকের আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে 40 হলে অথবা দেখা যাচ্ছে অন্য কোনো কারণ থাকলে হয়তো বা চেক আপ করবে, তা না। আজকাল দেখা যাচ্ছে 10-15 বছর বয়সেও অনেক মেয়েদের যাদের বিয়ে হয়নি, মানে আমরা বলি যে কৈশোরেও কিন্তু এই ডায়াবেটিস, থাইরয়েড বা এই ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অনেক বেশি যদি ইউরিনে ইনফেকশন হয়, সে যদি একটু মোটা হয়, তাহলে তাকে আসলে চেক করতে হবে যে হ্যাঁ আমার আসলে কি ডায়াবেটিস এর কোনো সমস্যা হয়ে গেল কিনা। খুব ঘামতে থাকে, ঘন ঘন পানির চাপ এরকম লাগতে থাকে, এটা একটা বিষয়। আর থাইরয়েডের সমস্যা আসলে যাদের হাইপার আমরা যাদেরকে বলি, তারা বুঝবে যে প্রচন্ড ঘেমে যায়, ওজন লস করতে থাকে, তাদের একটু ডায়রিয়া বেশি হয় এবং পালপিটেশন বা আমরা যেটা বলি যে বুক ধরফর করে, এটা হচ্ছে হাইপার থাইরয়েডের ফিচার। আর কেউ যদি মোটা বেশি হয়ে যায়, কারো যদি মানে অনেকদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকে এবং একটু ঝিমানো ভাব থাকে, একটু বুদ্ধি কম থাকে, মনে হচ্ছে ক্যাচ করতে পারতে, কোনো কথা সহজে একসেপ্ট করতে পারছে না বা অনেক তাকে বুঝিয়ে বলতে হচ্ছে, তার মানে তখন আমরা ধরে নিচ্ছি হাইপোথাইরয়েড। তো এই যে সিমটমগুলো একটা, তাহলে আমি কি বললাম যে রক্ত শূন্যতা দুর্বলতার মধ্যেই পড়ে গেল, হাইপার থাইরয়েড থাকে তার অনেক বেশি হার্ট রেট বাড়বে, সে ধরপড় করবে বেশি, ওজন কমে যাবে, ঠিক তারই উল্টা সেটা হবে হাইপোতে, মোটা হয়ে যাবে, বুদ্ধি বৃত্তিটা তার বিকশিত হবে কম। হ্যাঁ, এরকম এর সাথে কিন্তু এই যে জেনেটিক, আমি যেটা বারবারই বলছি কারণ যেহেতু আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে কাজ করতে হয়, যদি কারো পরিবারে কখনো যদি কোনো প্রতিবন্ধী বাচ্চা বা শারীরিক কোনো ত্রুটি থাকে, অথবা কোনো পরিবারে তার ভাই বোন বা কারো যদি এরকম হিস্ট্রি থাকে, তাকে মাসে বা 2-4 মাস পর পর রক্ত দিতে হচ্ছে, তাহলে ধরে নিতে হবে তার জেনেটিক কোনো সমস্যা আছে। অথবা দেখা যাচ্ছে ওই পরিবারের কোনো বাচ্চা, সবাই সমান ওই পরিবারের বাচ্চাটা কিন্তু শর্ট, স্থূলাকায়, তার মানে তার জেনেটিক কোনো সমস্যা থাকতে পারে। তো সেগুলো যখন সে বুঝবে যে হ্যাঁ আমার পরিবারে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে আমারও হতে পারে কিনা, এটাই হচ্ছে বোঝার বিষয়। আসলে
2: এক কথায় বলতে গেলে যে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, চারপাশটাকে আসলে দেখতে হবে যে আশেপাশে এরকম কোন বিষয়গুলো আছে কিনা, শুধু নিজের শরীরেই আছে সেই বিষয়টা না, আশেপাশে আমাদের পরিবারের যে মানুষগুলো রয়েছে তাদের মধ্য থেকেও যদি এরকম সমস্যা থাকে, তখনই কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। আমরা আরেকটি বিষয় জানতে চাই, এই যে আমরা লক্ষণের কথা বলছি, রোগের কথা বলছি, এক্ষেত্রে আমরা তো আসলে খুব সচেতন এখনো হইনি, কিন্তু সচেতন হতে চাই, এই ধরনের কোনো পরামর্শ নেওয়ার কোনো স্থান আছে কিনা, বা গর্ভধারণের পূর্বে কি ধরনের পরিকল্পনা করা দরকার, কি ধরনের ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার, সে বিষয়ে আমরা একটু জানতে চাই।
3: অবশ্যই প্রশ্নটা খুবই সময় উপযোগী আমি বলবো। আসলে সভ্যতা ক্রমবিকাশ এবং চিকিৎসার উন্নয়নের সাথে সাথে কিন্তু রোগের জটিলতাও অনেক আমাদের এসছে এবং সেগুলো আবিষ্কারও হচ্ছে। হ্যাঁ, মানুষ কিন্তু এখন মোটামুটি কিছুটা সচেতন, তবে অনেকেই এখনো সচেতন নয়। সেক্ষেত্রে আমি বলবো, যখন কোনো মেয়ে চিন্তা করবে যে সে গর্ভধারণ করতে যাচ্ছে, ইভেন সে বিয়ে করতে যাচ্ছে, তার আগে আমি বলবো যে তাকে এমন কিছু টেস্ট করে নেওয়া উচিত, যদি পারিবারিকভাবে জানে যে এই পরিবারে রক্তজনিত কোনো সমস্যা আছে বা কোনো ক্যান্সার আছে, পারিবারিকভাবে কিন্তু ক্যান্সারও হতে পারে মেয়েদের, যে ওভারিয়ান বা জরায়ুর, এই জিনিসগুলো সে তা স্ক্রিনিং করে নিবে। তো যদি রক্তের সমস্যা যদি থাকে, তাহলে আমরা বলবো যে রক্ত রোগ বিশেষজ্ঞর কাছে যেতে, যদি ক্যান্সার জাতীয় সমস্যা পরিবারে থাকে, তাহলে আমরা বলবো যে ওখানে আগে যেতে, আর পরিবারে যদি উচ্চ রক্তচাপ বা এরকম কোনো জন্ম গত ত্রুটি বা এই যে এন্ডোক্রাইন, ডায়াবেটিস, থাইরয়েড এগুলো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমরা বলবো যে আমাদের যে ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ যারা রয়েছেন বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভরোগ বিশেষজ্ঞ, তাদের কাছে যেতে। তাহলে উনাদের মানসিক একটা বিষয় শারীরিক এবং কিছু রক্তের পরীক্ষা করে ওনারা জানতে পারবেন যে হ্যাঁ আপনার কি কি সমস্যা রয়েছে, আপনি এগুলো কারেকশন করে দেন আপনি বিয়ে করতে যান। এবং আমাদের দেশে এখন যেটা খুব বেশি আমরা বলছি যে থ্যালাসেমিয়া, যদি সেই মেয়ের থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয় তাহলে তাকে বলতে হবে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার রক্তটা পরীক্ষা করতে। হ্যাঁ, তাহলে রক্তটা পরীক্ষা করলে এই থ্যালাসেমিয়া যদি সেই ছেলের থাকে তাকে বিয়ে করা যাবে না, কারণ তার এটা একটা বিষয় আর কি।
4: আমাদের আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষ একটা প্রশ্ন না করলেই নয়, আমরা সকলেই জানি যে প্রতিকারের থেকে প্রতিরোধটা সব থেকে বেশি জরুরি, তো এক্ষেত্রে এই ধরনের বিষয় বা গর্ভধারণের ঝুঁকি রোধে কি ধরনের প্রতিরোধ বা আমরা প্রচেষ্টা করতে পারি শুরু থেকেই বা প্রথম থেকেই?
3: হ্যাঁ, প্রথম থেকে যদি বলি, কারণ একটা মেয়ে যখন মা হবে তার আগের কিছু স্টেপ রয়েছে, একদম ছোটবেলা থেকেই তাকে যদি পুষ্টিকর খাবার এবং তার ফ্যামিলির পরিবেশ এবং তাকে যদি কিছু রোগ সম্পর্কে সচেতন করে দেওয়া হয় এবং তাকে কি কি খেলে, যেমন আমরা বলি গ্রিন ভেজিটেবল, তার ওয়েটটা ঠিক রাখা, এগুলো মেনটেন করা, এবং যখন সে কৈশোরে যাবে বা একটা অ্যাডাল্ট লাইফে যখন যাবে তখন তাকে আমরা একটা কিছু নিয়মিত কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা আমরা যদি করতে পারি তাহলে সে নিজে সচেতন হবে, বাবা মাও সচেতন হবে। এবং এরপরেও আমরা বলি যখন যে আপনি যদি জেনেই যান আপনার এই সমস্যা, আপনি এটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন, কন্ট্রোলে এনে তারপর গর্ভধারণ করলে অনেক জটিল রোগও কিন্তু এবং জটিলতা সম্পন্ন মাও একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে।
4: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আরিফা শারমিন আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং শ্রোতাদেরকে এই গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ, সেই কারণ এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর জন্য। প্রিয় শ্রোতা, সমস্যা থাকবে আর সেই সমস্যার সমাধানও কিন্তু আছে, তবে সেই সমাধানে যেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আসুন সেই সচেতনতার সাথে গর্ভধারণের পূর্ব থেকেই নিজেকে যত্নে রাখি এবং সেই যত্নের সাথে আগামীর যে ভবিষ্যৎটি আমাদের পৃথিবীতে আমরা আনতে চাচ্ছি তাকেও সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসি। এই কথা বলেই আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আগামীতে কোনো এক আয়োজনে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।
0: গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণসমূহ সম্পর্কে এতক্ষণ খুব দরকারি কথাবার্তা শোনা হল। একদিকে নিরাপদে মা হওয়া যেমন নারীর অধিকার, অন্যদিকে গর্ভবতী মায়ের শরীর স্বাস্থ্যের উপর অনাগত শিশুর সুস্থতা অনেকাংশে নির্ভরশীল। তাই গর্ভবতী মায়ের যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।
1: এছাড়াও গর্ভকালীন কিছু কিছু সাবধানতা মেনে চলা দরকার, যেমন ভারী কাজ করা থেকে বিরত থাকা, ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে চলা এবং অতিরিক্ত দুশ্চিন্তা না করা, আর নিয়মিতভাবে ডাক্তারি চেক আপ করা অবশ্য প্রয়োজন, অর্থাৎ গর্ভবতী মায়ের যত্ন পরিচর্যা সবার আগে।
0: বন্ধুরা, এবার আপনাদের দেব স্বাস্থ্য বিষয়ক গানের সুরেলা পরশ এম আর হাসান সেলিমের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: ছোট্ট আয়তনের অথচ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ, এখানে প্রায় 18 কোটি মানুষের বাস। নানা কারণে এত বিপুল জনসংখ্যাকে পুরোপুরি জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে না, বরং অতিরিক্ত এই অধিক জনসংখ্যায় আজ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে শক্ত বাধা হয়ে দাঁড়াচ্ছে। অন্য অনেক সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত দেশের অনিয়ন্ত্রিত জনসংখ্যা।
0: তাই সঠিক পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি বেসরকারি নানান কার্যক্রম চলছে, শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। সর্বস্তরের জনগণকে পরিবার পরিকল্পনার সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব পরিবার পরিকল্পনার সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান, পরিবেশন করছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
2: প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য সুখের মূলের প্রামাণ্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।

0: মধুরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রান্তিক পর্যায়ের সকল পরিবারে পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা পৌঁছে দিচ্ছে। তারা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত, আগের চেয়ে অনেক বেশি মানবিক। প্রিয় বন্ধুরা, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি, কন্ডম, পিল সহ সবকিছু কিন্তু তারা হাতের নাগালে পাচ্ছে বিনামূল্যে। বন্ধুরা, আজকের পর্বে আমরা আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে দাঁড়িয়ে আমরা কথা বলবো একজন সেবা গ্রহীতার সাথে। এই মুহূর্তে আমাদের সামনে একজন আছে, চলুন আমরা ওনার সাথে কথা বলি। আপু, আপনার নাম কি?
1: কুলসুমা।
0: আপনার বাড়ি কোথায়?
1: খয়বাড়ি।
0: এখান থেকে কত দূরে?
1: এখান থেকে 10 কিলো হবে।
0: আপনি আজকে কি সেবা নিতে এসেছেন?
1: ইমপ্ল্যান্ট করছি 2019 সালে। এটা কেমন আছে সেটা চেকআপ করার জন্য আমি আসছি।
0: চেকআপ কি করেছেন?
1: না, এখনো করিনি, করব।
0: কতক্ষণ হলো আপনি এসেছেন?
1: হবে 1-2 ঘন্টা।
0: আপনি এখানে কতবার এসেছেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে?
1: এর আগে বহুবার তো আসছি, কিন্তু এটার জন্য আমি আজকে 3 আসলাম।
0: আচ্ছা, এখানকার সেবার মান কেমন? আপনি এতবার এসেছেন,
1: ভালো।
0: কেমন ভালো একটু বলবেন বিস্তারিত।
1: আমাদের যে ব্যবস্থা নিচ্ছি তার জন্য আমাদের অনেকটা আমরা সুস্থ আছি, সবল আছি, কোনো অসুবিধা আমাদের নাই।
0: ওনারা কি আন্তরিকতার সহিত আপনাদের সেবা দিয়ে থাকে?
1: হ্যাঁ।
0: কোনো সমস্যা হয়েছিল?
1: না, সমস্যা যদিও দেখা দিচ্ছে, আমরা আসছি, আসে সেবা নিয়ে চলে গেছে। তারা আমাদের তাদের মতো করে যে রকম সমস্যা ছিল সেটা ব্যাখ্যা ওষুধ দিচ্ছে, আমরা ওটা ব্যবহার করছি বাড়ি খাওয়া।
0: ওনাদের সেবার মানে কি আপনি সন্তুষ্ট?
1: হ্যাঁ।
0: এই যে আপনি ইমপ্ল্যান্ট গ্রহণ করেছেন, আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে?
1: না,
0: কোনো সমস্যা হচ্ছে না। এবার জানতে চাই আপনার পরিবারে কে কে আছে?
1: আমি আছি, আমার একটা ছেলে আছে আর আমার স্বামী।
0: আপনার দাম্পত্য জীবনের বয়স কত? মানে আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
1: 8 বছর।
0: এই যে 8 বছরে আপনার ছোট পরিবার, একটি মাত্র সন্তান বললেন না, এই ছোট পরিবার গঠন করেছেন কেন?
1: আমাদের সংসারের ভালো থাকার জন্য। আমরা মনে করেন ছোট সংসারে আমরা সুখী, অনেক ভালো, এই জন্যই আমাদের ছোট সংসার।
0: জি, আপনি ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, একজন সেবা গ্রহীতার কাছ থেকে আমরা শুনছিলাম ওনার অভিজ্ঞতা। আসুন আমরা সবাই পরিকল্পিত পরিবার গঠন করি, ছোট পরিবার গঠন করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাদেশের প্রত্যেকটি পরিবার হবে পরিকল্পিত পরিবার, ছোট পরিবার এবং সুখী পরিবার।
2: বন্ধুরা, মানব জন্ম একবারের জন্যই, তাই এক জীবনে সুখ সমৃদ্ধির জন্য আমাদের কত পরিকল্পনা, এত সব আয়োজন, কিন্তু আমাদের সব প্রচেষ্টা কি সার্থকতার মুখ দেখে? না, দেখে না।
3: অনেক সময় নিজেদের ভুলে কিংবা অসতর্কতায় সবকিছু যেন ব্যর্থ হয়ে যায়, আর এর চড়া আসল গুনতে হয় সারা জীবন ভর। জীবনের আয়োজন, পরিকল্পনাগুলোর সফলতা কিংবা ব্যর্থতা বলা যায় অনেকটা জনসংখ্যার উপর নির্ভর করে। সংসার জীবনের একেবারে শুরু থেকে পরিকল্পনা মাফিক চললে নিয়ন্ত্রণে থাকা পরিবারের পরিধি এবং সীমিত জনসংখ্যার প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে জীবনের আয়োজনগুলো সার্থক করে তোলা সহজ হয়।
2: অন্যদিকে পরিকল্পনাহীন সংসারে অনাকাঙ্ক্ষিত অধিক জনসংখ্যা বাড়িয়ে চলে নিত্য নতুন বিড়ম্বনা। জীবনযাত্রার একেবারে মৌলিক চাহিদাগুলো যখন পূরণ করা সম্ভব হয়ে ওঠে না, তখন গরমিল হয়ে যায় জীবন খাতার হিসাব নিকাশে, জীবনের সকল আয়োজন বৃথাই মনে হয়। তাই সংসার জীবন তথা মানব জন্মকে সার্থক করে তুলতে প্রয়োজন এক বা দুই সন্তানের পরিকল্পিত পরিবার। আসুন বন্ধুরা, এবার কানপাতি জনসংখ্যার গানে। মোহাম্মদ আহাদ ভাওয়ালির রচনায় ও মোহাম্মদ ইসাহাকের সুরে গেয়েছেন পারভীন সুলতানা।

0: বন্ধুরা, জনসংখ্যার গানের রেশ ধরে আমরা কিন্তু পৌঁছে গেছি অনুষ্ঠানের প্রায় শেষ ভাগে। আমাদের সবশেষ পরিবেশনায় রয়েছে বেতার কার্টুন, চলুন শোনা যাক।
1: শুনছেন
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
3: কি হয়েছে?
1: কেমন যেন হুকিয়ে যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
3: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
3: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যা আছে দুনিয়ায়।
1: এইসব কথা করে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, শহীর কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, হ্যাঁ এদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
4: মা, তোর অসুবিধা তুই ক।
5: সাত লাগলে ঝাপসা দেখি, রাত হলে বাতির ফহরেও কিছু দেখি না।
3: আর দিনের বেলায়?
5: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
4: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকে জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়, বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
6: সুপ্রিয় শ্রোতা, আয়োজন যারা গুটিয়ে নিতে নিতে জানাই, চিঠি লেখার ঠিকানা ডাক বাক্স, প্রযত্নের পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শের বাংলা নগর, ঢাকা 1207। ইমেল আইডি বেতার phnc1207@gmail.com। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবার সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে, বাইরে ও আশেপাশে কোথাও যেন এক টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন। মশার উৎপত্তি স্থল ধ্বংস করুন, পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আসুন বন্ধুরা, গরমে দেহের পানি শূন্যতা রোধে বেশি বেশি করে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পান করি। পান করা যেতে পারে ডাবের পানি, লেবু কিংবা বেলের শরবত।
0: আর ঘরে কিংবা বাইরে খোলা খাবার বা পানীয় পান থেকে বিরত থাকব সবাই। সবার নিরাপদ সুখময় জীবনযাপনের প্রত্যাশায় একেবারে শেষের কথাগুলো বলি। আমিনুল ইসলাম মঞ্জুর গ্রন্থনায় এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা তানজিরা আহমেদ
6: ও আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্যই সুখের মূল প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারহানা খান রনি। পুলিশ সপ্তাহের চার দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বক্তব্য দেন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্রীয়, সাইবার, সামাজিক, পর্যটন ও শিল্পক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং বিদেশে জাতিসংঘে পুলিশের প্রশংসনীয় ভূমিকার চিত্র তুলে ধরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। ঈদ উল আজহাকে সামনে রেখে বাজার মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশে আজ থেকে ট্রাকে করে 10 দিনব্যাপী নিত্যপণ্যের জরুরি বিক্রয় শুরু করেছে। টিসিবি জানায়, এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে সরাসরি ভোক্তার কাছে 720টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ছাড়া আগামী 21 মে পর্যন্ত চলবে। ভ্রণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ, নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালতের মতে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। মে মাসের প্রথম 9 দিনে দেশে রেমিট্যান্স এসেছে $102.90 কোটি। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,630.97 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানানো হয়। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া এ মাসে ঈদ উল আজহাকে সামনে রেখে রেমিট্যান্সের গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা। নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। জেলা প্রশাসক অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাত সহ বিভিন্ন কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে। এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে 30 মে থেকে গোপালভোগ, 2রা জুন খিস্সাপাত বা হিমসাগর, 5ই জুন নাগফজলি, 10ই জুন ল্যাংড়া ও হাড়িভাঙা, 25শে জুন ফজলি, 15ই জুন আম্রপ্যালি, ব্যানানা ম্যাঙ্গো 25শে জুন এবং আগামী 5ই জুলাই থেকে আশিনা বাড়ি আমচার, গৌরমতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব পাঠায় বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরানের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তেহরানের কর্তৃত্ব মেনে নেয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আজ প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত তার সাময়িক মুক্তির আদেশ বহাল থাকবে। 76 বছর বয়সী থাকসিন গত বছরের 9 সেপ্টেম্বর থেকে কারাগারে বন্দী ছিলেন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে 7 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 2 উইকেটে 71 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 2 উইকেটে 71 রান, পাকিস্তান 386। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: খবর এবং আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। আগামী 11 জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং সামুদ্রিক মৎস্য আইন 2020-এর ধারা এ এর উপধারা 2 বলে জারিকৃত এ নিষেধাজ্ঞা সকল মৎস্য নৌযান মালিককে প্রতিপালনের জন্য অনুরোধ করা হল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, এফএম একশো ছয় মেঘার্জে, এফএম একশো দুই মেঘার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জে ও FM 102 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা শুনবেন বেলা দুটো বিশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল শুনবেন সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত দশটা পাঁচ মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলোপন শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম বিরানব্বই মেগাহার্সে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করতে হবে। জানালা দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

ঘন ঘন মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয়, শিশুদের দুধ দাঁতের যত্ন। সঞ্চালনায় রয়েছেন ডাক্তার রেজাউল আলম খান।

0: রোগ জিজ্ঞাসা ফোনের অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, দাঁতের যত্নের কথা সবসময় বলা হয়। দাঁত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যেখানে মুখের সৌন্দর্য, হজম শক্তি, নানা তথ্য জানবার আছে, কিন্তু সমস্যা হচ্ছে শিশুদের দুধের দাঁত নিয়ে বা দুধ দাঁতের যত্ন। অনেকে ভাবেন দুধ দাঁতের আবার যত্ন কি, কিন্তু এই নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। ডাক্তার আসাবুজ জোহরাজ, দন্তরোগ বিশেষজ্ঞ এবং মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, রয়েছেন ডাক্তার মোহাম্মদ সাজেদুল আসিফ সারজান, সহযোগী অধ্যাপক, দন্তরোগ বিশেষজ্ঞ, দুজনের কাছে শুনব। আমাদের ফোন নাম্বার লিখে নিন, 4481326 থেকে 70, এছাড়া 4481327 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বার করলেই আমাদের পেয়ে যাবেন। আমরা চাই প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। শিশুদের দুধ দাঁত নিয়ে অনেক কথা আছে, জানবার অনেক কিছু আছে। আসুন শুরুতে আমরা আসি, এই শিশুদের দুধ দাঁতের যত্ন নিতে হয় কেন? ডাক্তার আসাবুজ জোহরাজ
1: জি, ধন্যবাদ। আপনি যেমনটি শুরু করেছিলেন যে আসলে শিশুদের এই দুধ দাঁতের স্থায়িত্বকাল অনেক কম বলে অনেক বাবা মা বা অভিভাবক এদের যত্ন নিতে হয় এ বিষয়ে অতটা সচেতন হয়ে ওঠে না, যার ফলে পড়তে হয় বিপত্তিতে। একটি কথা স্পষ্ট জানতে হবে যে বিভিন্ন উন্নত দেশের নানা গবেষণাটি স্পষ্ট করছে যে একটি বাচ্চার মানসিক ও শারীরিক, আমি আবার রিপিট করছি, মানসিক ও শারীরিক যে নর্মাল গ্রোথ, সেই গ্রোথের জন্যে বাচ্চাদের দুধ দাঁতের প্রয়োজনীয়তা অনেক বেশি। যেমনটি চোয়ালের গঠন, অরিজিনাল দাঁত বা যেটা পার্মানেন্ট দাঁত উঠবে তার নির্দিষ্ট অবস্থান ধরে রাখতে, স্পষ্ট উচ্চারণে, এমনকি বাচ্চাদের পড়ালেখায় যে স্মরণ শক্তি এটি বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু দুধ দাঁত অনেকটাই ভূমিকা রাখে। ফলে দুধ দাঁতের যত্নের কোনো বিকল্প নেই।
0: ডাক্তার সাজেদুল আসিফ, দুধ দাঁত তো ফেলে দিতে হয় বা দাঁত তো এমনিতেই পড়ে যাবে, তো দাঁত নিয়ে যত্ন কেন? তো পড়েই যাবে।
2: ধন্যবাদ আপনাকে। দুধ দাঁতকে আমরা অস্থায়ী দাঁত বলি। দাঁতটি অস্থায়ী হলেও এর প্রভাব কিন্তু স্থায়ী। যেমনটা আমার সহ আলোচক ডাক্তার আসাদুজ জোহরাজ বলছিলেন যে দুধ দাঁতটা একটা সার্টেন সময় পর্যন্ত আমাদের মুখে থাকবে, তারপর পড়ে যাবে, কিন্তু তার কাজ কিন্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত। আমি যদি একটু ছোট করে বলি যে দুধ দাঁত প্রথমত শিশুদের খেতে সহায়তা করে। দুধ দাঁত থাকলে শিশুরা ভালোভাবে খেতে পারবে, যা ইভেনচুয়ালি তার পুষ্টি যোগাবে। দ্বিতীয়ত হচ্ছে একটা অক্ষর স্পষ্টভাবে উচ্চারণ করার জন্য দাঁতটা তার দরকার। তৃতীয়ত, যেমনটা আমার সহ আলোচক বলেছিলেন যে মুখের গঠনটা ঠিক রাখা, পাশাপাশি আমি একটা ছোট উদাহরণ দিয়ে যদি বলি যে সামনের একটি শিশুর সামনের একটি দাঁত সেটা কোনো কারণে নষ্ট হয়েছে বা পড়ে গেছে, তখন দেখা যায় কি সেই শিশুটি আপনার কথা বলতে সংকোচ বোধ করে, যা মূলত তার আত্মবিশ্বাসের ঘাটতি।
0: এই ভাগে আমরা ফোনে যাই, কারো জন্য অপেক্ষা আছেন
2: নিশ্চয়ই।
0: হ্যালো, হ্যালো,
3: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
3: রিজাল ভাই ভালো আছেন আপনি?
0: জি ভালো আছি।
3: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জোরদার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি, কি জানতে চান?
3: হ্যাঁ, আমি হাজি মোহাম্মদ মিন্টু, আমরা সবাই শুনতেছি। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে আপনার হইলো গে 7 বছরের শিশু বসছেন, এইটা হইলো গে দাঁতের হইলো গে আপনার হইলো ময়লা পড়ছে বসছেন, এখন হলো গে দাঁতের যত্ন নেয় না, হলো গে আর হলো খাওয়া দাওয়া ঠিক মতন করে না,
0: ময়লা ঠিক না, দাঁত পরিষ্কার নয়,
3: এটাই তো স্যার বললি।
0: ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আর একটা ফোন নেই। হ্যালো,
4: ওয়ালাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
4: রিজাল ভাই ভালো আছেন?
0: জি ভালো আছি।
4: আমি কথা বলছি আমার জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়াবাজার জেলা বরগুনা ভাইয়া।
0: জাফর পালোয়ান বরগুনা থেকে প্রশ্ন।
4: জি ভাই, আমি জানতে চাচ্ছি দুধ দাঁতটা কি কারণে হতে পারে, কোন মা বাবার কোন কারণে হতে পারে কিনা জানতে চাচ্ছি ভাইয়া।
0: অর্থাৎ দুধ দাঁত মানে কি এটা আগে বুঝতে চেষ্টা করতে হবে, তাহলে বাকিটা বুঝে ফেলবেন। আর একটা ফোন নেই। হ্যালো, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
5: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিজন জেলা চাঁদপুর থেকে।
0: প্রশ্ন
5: হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমার একটি ছোট বাচ্চা আছে আর কি, মানে 6 বছর চলছে, তো ওর এই দাঁত মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মানে ওরে আমরা তো চকলেট আবি গুজে গুলা না করে খেতে, তো তারপরও খায় বা ওর সবসময় ব্রাশ করে, তারপরে যে এই দাঁতগুলো যেন কেমন যেন একটা লাল লাল কালো দাগ হয়ে যাইতেছে এবং যেমন যেন একটা ভাঙ্গা ভেঙ্গে মতো এরকম দেখা যাচ্ছে,
6: বলছি আমার একটি প্রশ্ন, শিশুদের দুধ দাঁত মানে শিশুদের দুধ দাঁতে যদি যত্ন না করে দুধ দাঁতের জন্য তাহলে মানে
7: আমি কথা বলছি ভাই রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলার সুতা ক্লাব, গ্রাম ঘাটনগর মোল্লাপাড়া ডাকসিহাট পোরশান নওগাঁ থেকে, নর্থ বেঙ্গল থেকে ভাইয়া।
0: জি জি বলুন।
7: জি আমার প্রশ্ন হলো যে এই
0: চমৎকার প্রশ্ন। তার আগে আসি দুধ দাঁতের যত্ন কেন নিতে হয়। ডক্টর আসফ জারাজ,
1: আমরা এতক্ষণ আলাপ করছিলাম আসলে দুধ দাঁতের গুরুত্ব কতটুকু, সেখান থেকে বোঝা যায় যে দুধ দাঁত কেন যত্ন নিতে হবে। দুধ দাঁত যত্ন না নিলে খুব সহজেই এই দাঁতে ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ বা দাঁতে গর্ত যেটা আমরা বলে থাকি সেটা সহজেই পড়তে পারে। বিশেষ করে যেসব বাচ্চারা ফিডারে দুধ খায় তাদের মধ্যে বিষয়টি খুবই কমন। আর দুধ দাঁতের পড়ে যাওয়ার আগেই যদি সেই দাঁতে গর্ত হয়ে যায়, গর্তটি বসে থাকবে না, আস্তে আস্তে বাড়তে থেকে ভিতরে মজ্জাকে আক্রান্ত করবে এবং এক পর্যায়ে দাঁতের মজ্জা থেকে দাঁতের গোড়ায় যে চোয়ালের হাড় আছে হাড়ের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যায়, ফলে বাচ্চার নানাবিধ সমস্যা হতে পারে। যেমন ঠিকঠাক আলোচনা হচ্ছিল, পুষ্টির সমস্যা, নর্মাল গ্রোথের সমস্যা, নানা ধরনের জটিলতাই হতে পারে।
0: রবিউল আলম প্রশ্ন করেছেন যে 5 বছর তো দুধ দাঁত উঠবে, অর্থাৎ উঠে গেলে পরের দাঁতগুলো কবে আসবে? ডাক্তার সাজিদুল আসি।
2: জি ধন্যবাদ। দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি এবং স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। তো ওই দুধ দাঁতগুলো মুখে আসার একটা নির্দিষ্ট সময় আছে, পড়ে যাওয়ারও একটা নির্দিষ্ট সময় আছে। তো দুধ দাঁতটা মুখে আসা শুরু করে, আমি একটু সহজ করে বলি, এটা 6 থেকে 10 মাসে আসাটা শুরু হয়, যেটা মুখে আসা শেষ হয় 3 বছর বয়সে। যে হ্যাঁ, তো এটা পড়া শুরু হয় 5 থেকে 7 বছর নিচের পাটির ক্ষেত্রে সামনের দাঁতগুলো এবং 6 থেকে 8 বছর উপরের পাটির ক্ষেত্রে সামনের দাঁতগুলো। আমি বলতে চাচ্ছি যে দুধ দাঁতগুলো পড়ে যায় সেই জায়গাগুলো স্থায়ী দাঁত নিয়ে যা সেই জায়গাগুলো স্থায়ী দাঁত নিয়ে নিবে। তো একটু মোটা দাগে যদি বলি যে দুধ দাঁত পড়ে যেয়ে স্থায়ী দাঁতের আসা শুরু হচ্ছে 5 থেকে 7 নিচের পাটির সামনের, 6 থেকে 8 উপরের পাটির সামনের, এবং পেছনের দাঁতগুলো অবস্থান ভেদে 9 থেকে 11 এবং 12-13 বছরের মধ্যে সবগুলো দুধ দাঁত পড়ে যেয়ে সেখানে স্থায়ী দাঁত চলে আসবে।
0: অর্থাৎ একটু আগে পরে হতেই পারে,
2: হতে পারে,
0: এটা নিয়ে এত গবেষণা করার প্রয়োজন নেই,
2: চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই।
0: 7 মাসে উঠবে না 7 বছর উঠবে, কবে হবে এটা ভাবনা এত প্রয়োজন নেই। লুৎফর যাদা প্রশ্ন করেছেন যে তার 7 বছরের শিশু দাঁত পরিষ্কার রাখতে পারে না, তা করণীয় কি? ডক্টর আসফ জারাজ,
1: বাচ্চারা স্বভাবতই অনেকেই আসলে ঠিক মতো দাঁত ব্রাশ করতে চায় না, কিন্তু এটা করতে হবে। দাঁত ওঠার সাথে সাথেই দাঁতকে পরিষ্কার না করতে পারলে বড়দের যে ধরনের রোগ হয় বাচ্চাদের একই ধরনের রোগ হতে পারে। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে সকল বাচ্চারা সহজে টুথপেস্ট বা টুথব্রাশ ব্যবহার করতে পারে না, সেই কয়েকদিন অভিভাবককে একটি পরিষ্কার সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে একটু গরম পানি প্রয়োজন লবণ মিশিয়ে ওটাকে ভিজিয়ে নিয়ে দাঁতগুলিকে অবশ্যই মুছে দিতে হবে, বিশেষ করে সকালে তার দুধ খাবার পর এবং রাতের ঘুমাতে যাওয়ার আগে। আর চেষ্টা করতে হবে রাতের মধ্যে যাতে করে ঘুম দুধটা কম মানে ফিডারটা কম খাই চেষ্টা করতে, কারণ এটা খুব বেশি রকম দাঁতকে ক্ষতি করতে পারে।
0: জাফর পালন বরগুনা থেকে প্রশ্ন করেছেন, খুব ইন্টারেস্টিং, যে দুধ দাঁত মানে কি বুঝতে চান আসফ জারাজ?
1: দুধ দাঁত মানে হচ্ছে প্রথম পর্যায়ে যে দাঁতটি মুখে গজায়, মানে আমরা ছয় মাস বয়সে বাচ্চার সামনের দিকে নিচের দাঁত থেকে আস্তে আস্তে ওঠা শুরু করে, তখন বাচ্চারা বিভিন্ন জিনিস কামড় দিতে চাই, একটু খিটখিটে মেজাজ থাকে, অনেকের জ্বর জ্বর চলে আসে, মাড়ির ওখানে লাল লাল হয়ে যায়, এসবের পর যাতে ওঠে সেটিকে দুধ দাঁত বলে, যেটার স্থায়িত্ব কিছুটা কম, অল্প সময় অল্প কয়েক বছর পর এটাকে পড়ে যেয়ে ওখানে আবার যেমন ডক্টর আসিফ বলছিল স্থায়ী দাঁত চলে এসে সেটি পূরণ করে। তো প্রাথমিক পর্যায়ে যে বৃষ্টির দাঁত ওঠে নিচের দশটি উপরের দশটি, এই বৃষ্টির দাঁতকেই বলা হয় দুধ দাঁত।
0: তাহলে বোঝা গেল যে আমাদের সবার জীবনে দুধ দাঁত ছিল, সেই দাঁত পরে পরে স্থায়ী দাঁত চলে আসছে, এটা একটা বাস্তব সত্য। আমরা আর একটা ফোনে নেই, ফোন নিচ্ছে আর একটা। হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম
8: ভাইয়া। মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা।
0: জি
8: জি, ভালো আছেন না?
0: প্রশ্ন,
8: আচ্ছা, আমার জানার ইচ্ছা যে বাচ্চারা, বিশেষ করে আপনার আড়াই বছর, তিন বছর, চার বছরের বাচ্চাগুলা, আপনার যতই আমরা ই করি দাঁত ব্রাশ করতে অনীহা প্রকাশ করে, এটা দেখা যায় দুধের জোর করে বাবা মা ই করে, বা আপনার ওই শুকনা ভিজা তেনা দিন, নরম তেনা দিন দাঁতগুলো পরিষ্কার করে দেয়, এটাতে কোনো ক্ষতি আছে কিনা? আর এই যে অনীহার কারণটা কি, অনেক বাচ্চা দাঁত ব্রাশ করতে চায় না,
0: যে প্রশ্ন এসছে, মন্তব্য কি ডাক্তার মোহাম্মদ সাজেদুল আসিফ? অনীহা প্রকাশ করে
2: একটু সহজ করে বলি, সেটা হচ্ছে মূলত শিশুরা বাবা মাকে শুনে না, বাবা মাকে দেখে। এই দাঁত ব্রাশ করার বিষয়টি একটি চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। বাচ্চারা খেলাধুলা করতে যেমন পছন্দ করে, দাঁত ব্রাশ করার বিষয়টিকে আমরা খেলাধুলার মতো করে করতে পারি। ধরুন বাবা মা সন্তান এক সময়ে ব্রাশ করছে, এটা একটা টেকনিক হতে পারে বাচ্চাকে একটু উৎসাহিত করার জন্য। আরেকটা টেকনিক হতে পারে, ধরুন যে ব্রাশটা তাকে পছন্দ করে নেয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে, যে এটা দাঁত ব্রাশ, এটা এটা তুমি কোনটা চাও, তখন দেখা যায় কি যে সে একটু উৎসাহিত হতে পারে। আর দাঁত ব্রাশ করতে হবে, নিশ্চিতভাবেই করতে হবে, দাঁত ব্রাশ না করলে তো নানাবিধ সমস্যা, সেটা দুধ স্থায়ী দাঁত হোক, অস্থায়ী দাঁত হোক, আমরা যেটাই বলি, তো সেক্ষেত্রে বাচ্চাকে উৎসাহিত করা বা মোটিভেট করার আসলে তেমন কোনো বিকল্প নেই।
0: ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন।
9: আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ছোট বাচ্চাগুলোর যখন পেস্ট দিয়ে ব্রাশ করাই, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা পেস্টটাকে ফেলে না দিয়ে ওরা গিলে ফেলে, এটা যদি বারবার করে তাহলে কোনো ক্ষতি হবে কিনা? আর যদি একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে টুথপেস্ট গুলো ব্যবহার করে থাকি, এগুলোই কি ওদেরকে ব্যবহার করাবো, না বাজারে যে বেবি জেল টুথপেস্ট পাওয়া যায় সেটা ব্যবহার করবো?
1: হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন, আসলে বড়দের টুথপেস্ট সব ক্ষেত্রে বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়, সাধারণত কম ফ্লোরাইড যুক্ত, কারণ বাচ্চাদের যদি যেসব এরিয়াতে বিশেষ করে ফ্লোরাইডের মতো বেশি থাকে, আমাদের যদি আমরা রংপুর দিনাজপুর দিকে চিন্তা করে থাকি, ওখানে পানিতে একটু ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকে, তো ওইটাকে না যাচাই বাছাই করে বেশি ফ্লোরাইড ব্যবহার না করা ভালো, কারণ ফ্লোরাইড যেমন তাদের জন্য ভালো, দাঁতের ক্যাভিট প্রতিরোধ করে, গর্তকে ঠেকায়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটাকে কিছু বিরূপ প্রতিক্রিয়াও আসে, দাঁতের ডিসকালার করে ফেলে, তো সেই জন্যে যদি বাচ্চাদের টুথপেস্ট সংগ্রহ করতে পারেন খুব ভালো। আর বাচ্চা যদি এটা খেয়েই ফেলে, যতদিন পর্যন্ত সে নিজে নিজে কুলি করে ফেলে দিতে না পারবে, ততদিন পর্যন্ত পেস্টের পরিবর্তেও কিন্তু শুধু নরম টুথ ব্রাশ পানিতে ভিজিয়েও ব্রাশ করলেও কিন্তু অনেকটাই দাঁত পরিষ্কার থাকবে।
0: খুব সুন্দর বলেছেন, শুধু ব্রাশ দিয়েও দাঁত মাজা যায়, পেস্ট সবসময় লাগবেও না। ধন্যবাদ। আর একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, আর একটা ফোন নিচ্ছি। হ্যালো
10: হ্যালো, নমস্কার,
0: শুভেচ্ছা আপনাকে।
10: সভাপতি খোকন চন্দ্র, দিগলা পাংসা রাজধানী থেকে বলছি। ভালো আছেন ভাই আপনারা সবাই?
0: ভালো আছি। পাংসা থেকে খোকন, প্রশ্ন।
10: হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে বাচ্চাদের বিরাজ করতে হলে পারে প্রতিদিন আছে কয় বের করে খাওয়ার পরে করতে হবে, আর কয় মিনিট করে বিরাজটা করতে হবে, আর বিরাজটার নিয়ম আছে কয় মাস পর, মানে কয় মাস পরে ওই বিরাজটা বদলি করতে হবে, এই
0: দুইটা প্রশ্ন আমার। কতক্ষণ, কদিন পর বদলাতে হবে আর কয়বার? ডাক্তার আসাদুজ্জামান, তিনটে প্রশ্ন এখানে।
1: জি, গবেষণা যেটা বলছে যে সবগুলি দাঁতকে পরিষ্কার করার জন্যে যদি সময়টা বলা হয় 2 মিনিট টাইম এনাফ, তার বেশি পরিষ্কার করলে অনেক সময় দাঁতের ক্ষতিও হতে পারে, দাঁতকে জোরে জোরে ঘষার পরে দাঁতের লেয়ারটি ক্ষয় হয়ে যেতে পারে। তো 2 মিনিট টাইম একটা বাচ্চার বা একটা বড়দেরও দাঁতকে পরিষ্কার করার জন্য যথেষ্ট সময়। আর কোন সময় করবেন এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সকালে খাবার পর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, এই 2 সময়ই ভালো করে আসলে একটু এই দাঁত ব্রাশটি করা উচিত।
0: ভালো করে মানে 4-5 মিনিট নয়, 2 মিনিট করলে যথেষ্ট। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
11: হ্যালো,
0: জি বলুন, শুনতে পাচ্ছি? আমরা সংযোগ পেলে কথা বলবো, আর একটা ফোন নিচ্ছি। হ্যালো,
11: ছোট বাচ্চাদের দাঁতে পোকা লাগে বা পোকা ধরে কালো হয়, ক্ষয়ে যায়, এর কারণ কি, কি কি খাবার খেলে হয় এবং এটা যেন না হয় সেটা কি নিয়ম পালন করে?
0: ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
12: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
12: জি, আমার আরেকটি প্রশ্ন, বসুন্ধরা থেকে তাসফিয়া আলম, যে শিশুদের যখন মাত্র মানে 6 মাসের পর দুধ দাঁত উঠে, উঠার পর মানে বাচ্চারা মানে যে আপনি বললেন কিছু কোনো কিছু কামড় দিতে চায়, মানে এটি আসলে মানে কারণটা কি হয়, অস্বস্তি ফিল করে বা এরকম কোনো কারণ আছে?
0: ধন্যবাদ, আপনার কথা একটি কথা স্পষ্ট হলো, দুধ দাঁত নয়, যখন দাঁত গজায় বাচ্চারা কামড়াতে চায়, এটাই স্বাভাবিক। মোহাম্মদ সাজিদুল আসিফ।
2: হ্যাঁ, আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি, বা দুধ দাঁতের জন্য দুধ দাঁত ঠিক রাখার জন্য কি কি খাবার খাবে, কি কি খাবার খাবে না এবং যত্নটা কিভাবে করবে। খাবার প্রথমত আমরা একটু ইতিবাচক থাকি, কি কি খাবার খাবে, প্রথমত ডিম, দুধ, শাকসবজি, ফলমূল, এগুলোর উপরে এমফাসাইজ দিতে হবে। সব ফলমূল যদি বলি তাহলে মৌসুমি ফলটাকে প্রায়োরিটাইজ করা উচিত বা মৌসুমি ফলটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, যেই ধরুন বাজারে বড়ই আছে, পেয়ারা আছে, আমড়া আছে, আর যেই ফলগুলো খাওয়ার সময় একটা ক্রাঞ্চি সাউন্ড হয়, মানে কি একটা কটাশ করে শব্দ হয়, এই ফলগুলো দাঁতের জন্য ভালো, এটা গবেষণায় দেখা গেছে। এই খাবারগুলো এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো তাকে খেতে হবে। আর কোন খাবারগুলো খাবে না, এর মধ্যে 1 নম্বর হচ্ছে চকলেট। খাবে না বলতে খাবারটা সীমিত করতে হবে, একেবারে খাওয়া যাবেই না কথাটা আমরা এভাবে বলতে চাই না, সীমিত করতে হবে। চকলেটটা ধরুন অল্প অল্প করে সারাদিন অনেকবার না খেয়ে একবার একটু খেয়ে খাওয়া, যেটা বড় খাবারের পরে আমরা খেতে বলি, ধরুন সকালের নাস্তা বা দুপুরের খাবার, রাতের খাবার এর পরে যে কোনো এক সময় একটু চকলেট একবারে খাওয়া, তারপরে কুলি করা, ব্রাশ করে দাঁত পরিষ্কার করে ফেলা, চকলেট খাওয়ার ব্যাপারে না একটা ইয়ে আছে। তারপরে হচ্ছে আপনার যে খাবারগুলো দাঁতে আটকে থাকে, রিফাইন্ড কার্বোহাইড্রেট, আর একটু সহজ করে যদি বলি যে আমরা যে ফাস্ট ফুডগুলো খাই, বার্গার, তারপরে স্যান্ডউইচ, হ্যাঁ, হটডগ, যে জিনিসগুলো আমরা খাই এগুলো দাঁতের সারফেসে লেগে থাকে, বা কেক, বিস্কিট, চিপস, এই খাবারগুলো আমরা অনুৎসাহিত করি
0: বাচ্চাদের,
2: না সেটাই নিষেধ করছি না, আমরা সীমিত করতে বলছি। আর দাঁতের যত্নের বিষয়টা হচ্ছে যে ব্রাশ করা, আমার সহ আলোচক যেমনটা বলছিলেন যে 2 বেলা নিয়ম করে নিয়মিত দাঁত ব্রাশ করা, রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে খাওয়ার পরে দাঁত ব্রাশ করবে এবং তারপরে পানি ছাড়া আর কিছু খাবে না, আর সকালে নাস্তা করার পরে দাঁত ব্রাশটা করবে।
0: ডাক্তার আসাদুজ্জামান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, চুইংগাম ভালো না লজেন্স ভালো বাচ্চাদের জন্য?
1: জি জি, চুইংগামটা আসলে অনেক সময় দাঁতের সারফেসে লেগে থাকে, ফলে এর ভিতরে যে সুগারি কন্টেন্ট যেটা দাঁতের গর্ত তৈরি করতে একমাত্র সহায়ক, সেটা কিন্তু খুব ভালো মতো কাজ করে চুইংগামে। আর লজেন্সটা যদি দাঁতের সারফেসে কম সময় থাকে তাহলে সেটা অবশ্যই তুলনামূলক এটা যে সেফ, দুইটাই দাঁতের জন্য ক্ষতিকর। আরেকটু অ্যাড করি যে খাবারটি বাচ্চাদের খুব বেশি জনপ্রিয় এখন, সেটা হচ্ছে আলুর চিপস আর বাজারের বিভিন্ন কোমল পানীয়, এই দৃশ্য প্রায় সব বাচ্চাই খায়, মনে করে এটা তো মিষ্টি না তাহলে এটাকে কি ক্ষতি করে, বাট আমরা কিন্তু মিষ্টি জাতীয় একটা ভেগ টার্ম ইউজ করি, মূল কথা হবে কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট। এই আলুর চিপস রিফাইন্ড কার্বোহাইড্রেট তৈরি এবং আলুর চিপস থেকেও দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর জুস্ত চিনি থাকেই।
0: কিন্তু দুটোই প্রিয় খাদ্য বাচ্চাদের। হেলাল যে অপরার্থে প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট বাচ্চাদের দাঁতটা কালো হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এটা কেন? অনেকে পোকা দাঁত যদিও বলে। ডক্টর সাজিদুল আসিফ
2: জি, এটাকে আমরা ক্যাভিটি বলতে চাই আর কি। দেখেন যে একটা শিশুর যখন জ্বর হয় আমরা কিন্তু খুব দ্রুত তার চিকিৎসকের শরণাপন্ন হই, কিন্তু এমন অনেক সময় হয় যে চার বছর বা পাঁচ বছরের বাচ্চা রাতে দাঁতের ব্যথায় ঘুমাতে পারছে না, সে পড়াশোনা ঠিকভাবে করতে পারছে না, খেতে পারছে না। এই যে তার কষ্টটা, এটা শুরুটা হয়েছিল কিন্তু ওই কালো দাগটা থেকে। ওই কালো দাগটা থেকে ওটা যদি প্রাথমিকভাবে চিকিৎসায় আমরা চলে যেতাম তাহলে হয়তো ব্যাপারটা এত দূর পর্যন্ত যেত না। ওই কালো দাগটা হচ্ছে আপনার ক্যাভিটি বা গর্ত বা দাঁতে পোকা লাগা
0: শুরু হয়েছে,
2: এক্স্যাক্টলি, মানে ওটা শুরু হয়েছে, ইনিশিয়েশন হয়েছে কালো দাগটা। যখনই আমরা ওই কালো দাগটা দেখব সাথে সাথে আমাদের ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, হ্যাঁ, বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই ওনার পরামর্শ মোতাবেক চিকিৎসাগুলো করতে হবে আমাদের।
0: তাহলে এফাকে ফোন নিয়ে আমরা কথা বলি। হ্যালো,
13: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম
13: ভাইয়া। আমি আবার মোহাম্মদ লুৎফা জোদ্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
0: জি,
13: আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে হলো গে বা

0: এই মাত্র উত্তর দেওয়া হলো, কিন্তু এই পোকা বা ক্ষয় এই মাত্র এর আগে উত্তরটা দেওয়া ছিল। ডক্টর সাজিদুল আসিফ উত্তরটা দিয়েছেন, নিশ্চয়ই আমাদের সঙ্গে আপনি আছেন, উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। আর একটা ফোন নিচ্ছি, হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। জি,
1: আমি একটু জানতে চাচ্ছি যে অনেক বাচ্চাদের দেখা যায় যে আপনার দাঁত ওঠেই না কো, 15 বছর 16 বছর বয়স হয়ে যাচ্ছে, এই দাঁত ওঠেই না কো, এটা কি কোনো রোগ?
2: দেরি না করে দ্রুত একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিন। আজকাল গ্রাম পর্যায়েও ওপিজি নামে একটা এক্সরে পাওয়া যায়, যে এক্সরেটি করলে খুব সহজেই বোঝা যায় যে আসলে তার এই হাড়ের মধ্যে বা চোয়ালের হাড়ের মধ্যে দাঁতগুলি আছে কিনা। একবার দেখলে রোগী নিজেও বুঝতে পারে যে দাঁতগুলি সয়ে আছে, কারণ পরিষ্কার দেখা যায় দাঁতগুলা।
0: সেই ডিভাইসটা বাংলাদেশে অস্বাভাবিক। আমরা আরেকটা ফোন নেই, হ্যালো, হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
0: জি বলুন।
3: আসসালাম আলাইকুম ভাই।
0: ওয়ালাইকুম সালাম, জি বলুন।
3: যে আরেকটি প্রশ্ন, আমার রবুল আলম ফোরসা নগর থেকে ঘাটনগর।
0: আপনি ভাষাটা হয়তো সুন্দর বলেনি, দাঁতটা শিরশির করে এরকমই বলে, ঠান্ডা পানি গরম পানি দাঁত শিরশির করে। উত্তরটা নিশ্চয়ই দেবো আমরা আর একটা ফোনে। হ্যালো,
4: হ্যালো,
3: হ্যালো
0: বলুন।
3: হ্যালো, আমি কথা বলছিলাম দৃষ্টিপত্র বন্ধু শাহাবুদ্দিন, গ্রাম তাতারকান্দা কুলিয়াচর কিশোরগঞ্জ থেকে।
0: শাহাবুদ্দিন প্রশ্ন,
3: আমার প্রশ্নটা হচ্ছে, আমি ছোটবেলা এই আমি তো একজন দৃষ্টিপ্রতিবন্ধী, ছোটবেলা দৌড় দিতে গিয়ে গাছের মধ্যে টাচ খেয়ে সামনের দুইটা দাঁত মানে আঘাত পেয়েছিল।
0: কত বছর বয়স?
3: এটা আমার বয়স তখন 7-8 বছর হবে, এখন আমার বয়স 45।
0: দাঁতটা নড়ে এখনো?
2: হাতলটি খুলে দাঁতে লাগে, দাঁত নড়ে যায় ছোটবেলায়, পরে চিকিৎসা করে না। এটা আসলে উচিত ছিল সাথে সাথে চিকিৎসা করার, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। যাই হোক, দেরি হয়ে গেছে। এটার মানে হচ্ছে দাঁতের মধ্যে যেই প্রদাহটি ছিল ওটা পুরোপুরি যায় নাই, এটাকে আমরা ক্রনিক প্রদাহ বলি। লম্বা টাইম থাকে, খুব বড় উপসর্গ দেয় না যে ব্যথা করবে তেমনটি না, অনেক বছর পরে দেখা যায় এটা ফুলে যায় দাঁতের গোড়াটি, দাঁতের গোড়াতে পোচ বেরোয়, দাঁত নড়ে যায়। আপনার বেলায় তেমনটি হয়েছে, দাঁত নড়ছে, আপনি একদম দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এক্স রে করে দেখতে হবে আপনার দাঁতের শিকড়টি কি অবস্থায় আছে, যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে আসলে দাঁত ফেলে দিয়ে কৃত্রিম দাঁত লাগাতে হবে, আর যদি শিকড়ের অবস্থা কিছুটা ভালো থাকে সেখানে নানাবিধ এন্ডোডন্টিক চিকিৎসা আমাদের দেশে এখন সফলভাবে হচ্ছে, সেটি নিলে দাঁতটি আবার শক্ত হয়ে আগের অবস্থায় ফিরে আসবে।
0: দাঁত নড়লে যে ফেলে দিতে হবে বা পড়ে যাবে এমনটি সবসময় ভাবা ঠিক নয়। আমরা আর একটা ফোন নেই, হ্যালো,
5: হ্যালো
0: বলুন, শুনতে পাচ্ছি?
5: আমি জানতে চাচ্ছি যে আমার কাকার আছে পান খাইতো, তার দাঁত ওয়াশ করেছিল, কিন্তু ওয়াশ করার পর এখন পানি খালি পরে ধরে, এখন এই যে কি কারণ জন্য এই দেখছি জানতে আছে, সে আমার কাছেই আছে।
0: আর একটা ফোন নেই, হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
6: কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, লিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
0: জি,
6: আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় শিশুর দুধজাত বলতে আমরা পড়ার আগ পর্যন্ত যে দাঁতগুলো বুঝি, তো সেগুলো অনেকের কোনো কারণে হয়তো আমরা যেটি গ্রামের ভাষায় পোকা বলে থাকি, তো এটি কোনোভাবে সৃষ্টি হয়ে তার দাঁতটি নষ্ট হয়ে গেল, দাঁতটি কোনোভাবে উঠানোর পরে আর দেখা গেছে 3-4 বছর ওয়েট করতে হচ্ছে, তার দাঁত গজাচ্ছে না, তো সেক্ষেত্রে ওই সময়গুলোতে কোনো কিছু করণীয় আছে কিনা, অভিভাবকের কি ধরনের খাবার কিংবা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা বা কি করা
0: যাবে?
7: জি, আমি প্রথমেই বলেছিলাম, ছিলেন কিনা জানি না, সেটা হচ্ছে যে দুধ দাঁতটা মুখে আসার যেমন সময় আছে, পড়ে যাওয়ারও একটা সময় আছে। সেই সময়ের আগে যদি কোনো কারণে দুধ দাঁতটি পড়ে যায়, নষ্ট হয় বা ফেলে দিতে হয়, তখন স্থায়ী দাঁতটা আঁকাবাঁকা হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। তো আমাদের পরামর্শ থাকে যে যদি দাঁতটা প্রিম্যাচিওর লস বা যে সময় থাকার কথা যে সময় পর্যন্ত তার আগে পড়ে যায়, তাহলে

0: একজন ডেন্টাল সার্জনের সঙ্গে যোগাযোগ করে সেখানে একটা স্পেস মেনটেনার লাগিয়ে নেওয়া, চিকিৎসা নেয় আর কি। মানে হচ্ছে ওই জায়গাটাকে ধরে রাখা, কারণ দুধদাঁতটার জাস্ট নিচেই আছে কিন্তু স্থায়ী দাঁতটা, দুধদাঁতটা পড়ে যাবে সেখানে স্থায়ী দাঁতটা আসবে। আর খাবারের ব্যাপারে আসলে ওইরকম কোনো কিছু নেই, সে স্বাভাবিকভাবে যা খেত তাই খাবে, স্বাস্থ্যকর খাবার খাবে। আমরা প্রথমটা যেভাবে বলছিলাম যে শাকসবজি ফল মূল বা পুষ্টিকর খাবার এগুলোই খাবে। এই প্রিমেচিওর দাঁত লসের জন্য খাবারের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, তবে অবশ্যই এরকম ঘটনা যদি ঘটে থাকে আপনারা দ্রুত ডেন্টাল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই সেটা বিডিএস ডিগ্রিধারী কিনা সেটা দেখে যাবেন। ধন্যবাদ।
1: এর আগের যে প্রশ্ন পেয়েছি, অনেকে পান জর্দা সুপুরি খয়ের ইত্যাদি খেয়ে দাঁতের রংটা কালো হয়ে যায় বা সাদাবর্ণ থাকে না, এটাকে আবার অনেকে বলেন পলিশ করে সুন্দর করে দেবে, তো তাই বোধ হয় করেছে, করার পরে দাঁতে বা শিরশির ব্যথা শুরু হয়েছে। আসবাজ
2: আসলে দাঁতে যদি আমাদের কোনো বিবর্ণ হয়ে যায় সে যে কারণে হোক না কেন, এই দাঁতটিকে সাদা করার কিছু বৈজ্ঞানিক মাধ্যম আছে, তার বাইরে গেলেই তা শিরশির করতে পারে। দাঁত প্রতিরক্ষা থাকে, আসলে আমরা হাসলে যে সাদা অংশ দেখি আমরা এনামেল বলি, এটিকে দাঁতকে সুরক্ষা দেয়। এখানে যে কোনো কেমিক্যাল বা জোরে জোরে কোনো যে ঘষাঘষি করলে এই এনামেলটি যদি একবার ক্ষয় হয়ে যায় সেটা কখনোই আর দ্বিতীয়বার তৈরি হয় না, ফলে দাঁত শিরশির বাড়তে থাকে। এই জন্য আমরা বারবার বলে থাকি এই ধরনের দাঁত সাদাকরণ করতে গেলে ভালো চিকিৎসকের পরামর্শ, মানে বৈধ চিকিৎসকের পরামর্শের মতোই নিয়মটি নেওয়া। বাজারে অনেক কেমিক্যাল পাওয়া যায় দাঁত সাদা করার, বিভিন্ন ছাই কয়লা, এগুলি দাঁতকে দাঁত ব্রাশ বা পরিষ্কার করতে চাইলে দাঁতের এনামেল ক্ষয় হবে, দাঁত শিরশিরও করবে।
1: রেলগাড়ি, বাস স্ট্যান্ড ইত্যাদি পথে ঘাটে যেগুলো মন গড়া ভাবে বিক্রি করা হয় দাঁতকে ঘষে মজে সাদা চকচকে, এগুলো মিথ্যে আশ্বাস, বরঞ্চ এগুলোতে দাঁত ক্ষয় বেশি হয় এবং দাঁতটা পরে গর্ত হয়ে ঝুঁকি তৈরি হয়। সুতরাং এগুলো কখনোই করবেন না। দাঁত নিয়ে যদি কিছু করতেই হয় দাঁতের ডাক্তারে যাবেন।
2: এই বিষয়ে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু অ্যাড করতে চাচ্ছি, কারণ এই প্রশ্নটা অনেক পাচ্ছি আমরা ইদানিং অনেক ধরে পাচ্ছি, যে অনেকেই ধরুন গ্রাম পর্যায়ে যারা প্রান্তিক জনগোষ্ঠী এরা সঠিক জায়গায় না যেয়ে যদি কোনো অবৈধ চিকিৎসকের কাছে যায় এই দাঁত পরিষ্কার করার জন্যে, তারা দাঁত কাটার মেশিন ব্যবহার করে, ফলে দাঁত সাদা দেখায় ঠিকই কিন্তু এনামেল ক্ষয় হয়ে যায়। প্রচুর রোগী কিন্তু আমরা এরকম পাচ্ছি যারা এনামেল ক্ষয় হয়ে আমাদের কাছে আসছে।
1: বিষয়টা সম্পূর্ণ ভুল। আমরা আরেকটা ফোনে যাই, কে যেন অপেক্ষা আছেন। হ্যালো,
3: হ্যালো,
1: বলুন।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম।
3: আমি হাজী মোহাম্মদ মিন্টু। আমি বলতে চাইছিলাম যে মানে যে দাঁতের গর্ত হয়ে গেছে,
1: জি,
3: এই গর্তটা পূরণ করার জন্য যে মানে একটি মেয়াদি চিহ্ন দেয়, সেটা কয় বছর কিংবা কয় মাসের জন্য মেয়াদি চিহ্ন দিয়ে দিয়েছে আমি জানতে চাই।
1: ধন্যবাদ। একটা ফোন নেই। হ্যালো,
4: সকালে সেরকম ব্রাশ তারা করে না, দেখা যাচ্ছে মুখ না ধুয়ে তারা খেতে বসে হালকা নাস্তা হালকা পাউরুটি, সেক্ষেত্রে শিশুদের কি মানে ব্রাশ করা কি উচিত আছে কিনা? আর দেখা যাচ্ছে যেমন আমার এক দাঁত খুব ব্যথা ছিল, দাঁতটা মাঝখানে ফেটে গেছিল, তারপর দাঁতটা আমি তুলে ফেলছি, তা এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু পিছন দিকে যে দাঁতের গোড়া আছে ওখান থেকে হালকা একটু ফুলে গেছে, তাতে কোনো সমস্যা হবে কি? এই দুটো বিষয়ে একটু জানতে চাচ্ছি।
1: ধন্যবাদ। তবে আমাদের শিশুদের দাঁত নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে দুধ দাঁত। এই দুধ দাঁত অনেকে নিজেরাই টানাটানি করে ফেলেন, আবার নিজেরাই ভাবেন যে থাক না কিছুদিন, এবং দাঁতের ব্যথায় চেঁচাবেচি করছে বাচ্চা, এটা সহ্য করছেন। সব মিলিয়ে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করলে স্বস্তি পাওয়ার কথা, ভুল যে পথ সেটা থেকে আমাদের পরিহার করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, যাই হোক, হাজী মোহাম্মদ পিন্টু একটা প্রশ্ন করেছিলেন।
3: ওয়ালাইকুম
1: সালাম, কে বলছেন?
3: মোহাম্মদ
1: আরিফ। কি জানতে চান?
3: আমি জানতে চাচ্ছি যে মানে আমার ভাগনার বয়স মানে এক বছর প্রায়, মানে মে মাসে আর হাতে এক বছর মানে হবে, ঠিক আছে, এখন তরি মানে দুধ দাঁত একটা উঠে না, এটা কি কোনো সমস্যার
1: মধ্যে?
2: একটু বারবারই একটা কথা বলা হচ্ছিল, যার দাঁত ওঠার একটা সময় থাকে, আমরা বলি ছয় থেকে সাড়ে ছয় মাস নিচের দাঁতগুলি উঠবে, বাট এর ব্যতিক্রম হতে পারে, আমরা আরো দু মাস তিন মাস এমনকি ছ মাসও ওয়েট করতে পারি, এটার জন্য আসলে চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, পড়ে যাওয়ার যদি ছয় এক বছরের বেশি সেই দাঁতটি না ওঠে তাহলে জেনে নিতে হবে দাঁতটি আসে কিনা ভিতরে, যদি না থাকে একরকম ব্যবস্থা করতে হবে, আর যদি থেকে থাকে হয়তো উপরের মাড়িটি শক্ত হওয়ার কারণে উঠছে না, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে মাড়িটি কেটে দিতে হয়, অথবা আমরা রোগীদেরকে বলে থাকি যে ওই মাড়ি দিয়ে শক্ত জিনিস চিবোতে, শক্ত বলতে নারকেল কেটে দিয়ে মুরগির হাড় আখ যেটা গ্রামে পাওয়া যায় এই আখটা কেটে যদি ওই মাড়িতে চিবাই তাহলে মাড়িটা অনেক ক্ষেত্রে সরে যায়, দাঁতটি উঠতে সাহায্য করে।
1: মাড়ির সুস্থতা জানবার জন্য আজকাল ওপিজি দেশব্যাপী যে কোনো প্রান্তে করা যায় এবং স্পষ্ট সব তথ্য জানা যায়। সুতরাং মন গড়া টিপে টিপে বের করা, চেষ্টা করা, সুতা দিয়ে টেনে আনা, এগুলো অপ্রয়োজনীয়, এগুলো করবেন না। হাজি মোহাম্মদ মিন্টু একটা চমৎকার প্রশ্ন করেছেন, সবার জন্য প্রয়োজনীয়, দাঁতে গর্ত হলে করণীয় কি? ডক্টর সাজিদুল আসিফ
0: জি, দাঁতের গর্ত বলতে আসলে আমরা ক্যাভিটি বুঝি
1: জি,
0: হ্যাঁ, তো দাঁতের সবচেয়ে বাইরের যে লেয়ারটা এটাকে আমরা এনামেল বলি, এটা আমাদের অনেকটা চুলের মতো বা নখের মতো, নখ চুল কাটলে যেমন ব্যথা পাই না, ওই অংশটুকু যখন ক্ষয়প্রাপ্ত হয় তখনও আমরা ব্যথা পাই না। ওই অংশটুকু ক্ষয়প্রাপ্ত হলে চিকিৎসা একরকম, তার জাস্ট ভেতরের লেয়ারটা মানে ভেতরের যে স্তরটা আছে সেটাকে আমরা ডেন্টিন বলি, তার মধ্যে সংবেদনশীলতা আছে, যখন গর্তটা ডেন্টিন পর্যন্ত যায় তখন শিরশিরটা শুরু হয়, শিরশির করতে থাকে, তখন চিকিৎসা ব্যবস্থা আরেকটা। যখন দাঁতের একদম মানে কোর বা একদম দাঁতের মাঝখানটায় যেখানে আপনার দন্তমজ্জা বা ডেন্টাল পাল্প থাকে, যেখানে রক্তনালী স্নায়ু সব থাকে, ওইটুক পর্যন্ত গর্ত হলে চিকিৎসা ব্যবস্থা আরেকটা। তো আমি তিন ভাগে যদি বলি, এনামেল পর্যন্ত মানে যখন গর্তটা উপরি ভাগে থাকে তখন গর্ত হলে গর্ত ভরাট করতে বলি আমরা, যেটাকে সহজ ভাষায় বা প্রচলিত ভাষায় ফিলিং বলা হয়। যখন ডেন্টিনটা মানে এনামেলের পরের লেয়ার পরের স্তর পর্যন্ত যায় তখন সেই ক্ষেত্রে ফিলিং করা যেতে পারে, ক্ষেত্র বিশেষে সেখানে একটা লাইনিং অ্যাপ্লাই করে সেখানেও ফিলিং করা যেতে পারে। যখন গর্তটা আরও গভীর হয় মানে মজ্জা পর্যন্ত চলে যায়, অনেক ব্যথা থাকে রোগীদের এবং অনেক ব্যথার উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন, তখন দাঁতটাকে আমরা চিকিৎসা করতে বলি, যেটাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়।
1: এই ফিলিংটা কতদিন থাকে?
0: আচ্ছা, সেটার আসলে সার্টেন করে বলা একটু মুশকিল। যেমন আল্লাহ পাক আমাদের মুখে যে দাঁতগুলো দিয়েছেন সেটা তো আল্লাহর দেয়া দাঁত, একটা প্রাকৃতিক দাঁত, সেটাই যখন গর্ত হয়ে গেছে বা সেটাই ক্ষয় হয়ে গেছে, একটা আর্টিফিশিয়াল জিনিস একটা অনেক দিন পর্যন্ত থাকবে এটা আসলেভাবে বলা যায় না, তারপরও লম্বা সময়ে থাকে, তার সেটা ভালো থাকার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেই ফিলিং ম্যাটেরিয়ালসের কোয়ালিটি, যিনি অ্যাপ্লাই করছেন চিকিৎসাটা দিচ্ছেন ওনার স্কিল, পেশেন্টকে আমরা কিছু পরামর্শ দিই সেটা ওনারা কতটা কমপ্লাই করছেন, রোগীর খাদ্যাভ্যাস এবং রোগী কতটা ডাক্তারের পরামর্শ শুনছেন পরবর্তী সময়ে, তার সব কিছু মিলিয়ে এটার সফলতাটা নির্ভর করে।
1: আসলে আমাদের খাদ্যাভ্যাস এবং নিত্যদিনে দাঁত পরিষ্কারটা ভালো করে করা এটাও খুব গুরুত্বপূর্ণ, তবে ভালো করে করা মানে বেশিক্ষণ দাঁত মাজাটাও ঠিক না। প্রিয় শ্রোতা, অনেক কথা বলার ইচ্ছে ছিল, অনেক তথ্য আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছে ছিল। আজকে ডাক্তার আসাফুজ্জামান রাজ এবং ডাক্তার মোহাম্মদ সাজিদুল্লাহ ফারজান শিশুদের দুধ দাঁত নিয়ে অনেক তথ্য জানিয়েছেন। দুজনকেই অসংখ্য শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আবারও কথা হবে, ধন্যবাদ সবাইকে।

স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং মানবিক বাংলাদেশ গড়তে চায়। তিনি আজ পুলিশ সপ্তাহের চার দিন ব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্রীয় সাইবার, সামাজিক, পর্যটন ও শিল্পক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং বিদেশে জাতিসংঘে পুলিশের প্রশংসনীয় ভূমিকার চিত্র তুলে ধরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমাজ উন্নয়নে অবদান রাখতে নিজ নিজ ক্ষেত্র থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। আজ রাজারবাগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের সহায়তা করা হবে বলে আশ্বাস দেন ডাক্তার জুবাইদা রহমান। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীতে একটি অনলাইন পোর্টাল উদ্বোধন করে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, বরং তাদের ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে একগুচ্ছ এবং সরবরাহ ব্যবস্থায় এআই পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে বাজারকে প্রভাবিত করা না যায়। এছাড়া টিসিবির জেলা নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে বাজার মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশে আজ থেকে ট্রাকে করে 10 দিন ব্যাপী নিত্য পণ্যের জরুরি বিক্রয় শুরু করেছে। টিসিবি জানায়, এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে সরাসরি ভোক্তার কাছে 720টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ছাড়া আগামী 21 মে পর্যন্ত চলবে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভে সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। মে মাসের প্রথম 9 দিনে দেশে রেমিটেন্স এসেছে 102 কোটি 90 লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,630 কোটি 97 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানানো হয়। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া এ মাসে ঈদুল আজহাকে সামনে রেখে রেমিটেন্সের গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তারা। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব পাঠায় বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরানের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তেহরানের কর্তৃত্ব মেনে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ 2 উইকেটে 93 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 2 উইকেটে 93 রান, পাকিস্তান 386। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। এন্ড ইউ আর টিউনিং টু ওয়ার্ল্ড মিউজিক।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নাইমা আলী।

0: ততক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নাইমা আলী, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মেলায় এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ রাশেদউদ্দিন, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ রাশেদ উদ্দিনের কণ্ঠে। এবারের গানটির গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার উজ্জ্বল সিনহা।

0: মোহাম্মদ রাশেদ উদ্দিনের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, উম্মে হাবিবা হিমি, আফরোজা পারভিন কনা, জেসমিন বানু, রোকসানা আক্তার ও আমি শামসুন্নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, নেজবা চৌধুরী, ইফতেহাজ আহমেদ, তাওহিদা আফরোজ, মোসাম্মদ নূরজাহান ও শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান, শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন খাল খননের গান। শিল্পী ছিলেন মনির খান, রিজিয়া পারভীন ও সহশিল্পী বৃন্দ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো আপোষ করতে চায় না। প্রযুক্তির কারণে অপরাধের ধরন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু অপরাধের ধরন পরিবর্তন হয়েছে, ফলে পুলিশ প্রশাসনের কার্যক্রমের পরিধিও ব্যাপক ও বিস্তৃত হয়েছে। সুতরাং বর্তমানে পুলিশি কার্যক্রমের এখন আর কয়েক দশক আগের মতো শহর, নগর কিংবা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। তারেক রহমান বলেন, বর্তমানে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম বৈশ্বিক বাস্তবতা, এ কারণে প্রতিটি পুলিশ কর্মকর্তাকে বহুমুখীভাবে দক্ষ হওয়া প্রয়োজন, এটি এখন সময়ের দাবি। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশার দায়িত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা হয়তো সাময়িক তুষ্টি লাভ করেন, তবে এটি পেশার দায়িত্বের সঙ্গে আপোষ করা হয়। সুতরাং পুলিশ প্রশাসনে যারা যেখানে দায়িত্বভার অর্পিত হবে, তাকে সেই কাজটি গুরুত্ব সহকারে পালন করতে হবে। তারেক রহমান বলেন, সমাজ ও রাষ্ট্রে নানা কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে, এর অন্যতম কারণ অর্থনৈতিক বৈষম্য। এ কারণে দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানো এবং নাগরিকদের জন্য সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে। সমাজ উন্নয়নে অবদান রাখতে নিজ নিজ ক্ষেত্রে থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। আজ রাজারবাগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের সহায়তা করা হবে বলে আশ্বাস দেন ডাক্তার জুবাইদা রহমান। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীতে একটি অনলাইন পোর্টাল উদ্বোধন করে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, বরং তাদের ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাজারি সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় এআই পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীর আগারগাঁয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে বাজারকে প্রভাবিত করা না যায়। এছাড়া টিসিবির ডিলার নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে নামিয়ে তা প্রকাশ করা যাবে না। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব পাঠায় বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্প এ মন্তব্য করলেন। ইরানের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তেহরানের কর্তৃত্ব মেনে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ 2 উইকেটে 93 রান সংগ্রহ করেছে। এ রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 2 উইকেটে 93 রান, পাকিস্তান 386। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: সুখী হতে কে না চায়? আমরা সবাই চাই, কিন্তু কেউ সুখী হয়, কারো সংসার হয় স্বপ্ন সুখের সংসার, আবার কেউ সুখী হয় না, তাদের ঘরে সংসারে অশান্তি আর অবহেলার অন্ধকার লেগেই থাকে।
3: প্রিয় শ্রোতা, সুখী সংসার গড়তে হলে বেশ কয়েকটি বিষয় মেনে চলা গুরুত্বপূর্ণ। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস থাকা, খোলামেলা ও ইতিবাচকভাবে মত বিনিময় করা উচিত,
2: অর্থনৈতিক দায়িত্ব ও সাংসারিক কাজ ভাগ করে নেওয়া জরুরি, ছোটখাটো ভুলভ্রান্তি ক্ষমা করে দেওয়ার মানসিকতা থাকতে হয়,
3: একে অপরের চাহিদা ও অনুভূতির মূল্য দিতে হয়, পরিবারের সময় দেয়া ও একসাথে আনন্দ ভাগ করে নেওয়া দরকার।
2: মতের অমিল হলে শান্তভাবে সমাধান খোঁজার চেষ্টা করতে হয়, পরস্পরকে উৎসাহ দেওয়া ও সহযোগিতা করা প্রয়োজন,
3: সন্তানদের সঠিক মূল্যবোধ শেখাতে একসাথে কাজ করা উচিত, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করে জীবনযাপন করলে সংসারে স্থিতি আসে।
2: প্রতিটি ঘর হোক সুখের ঘর, প্রতি সংসারে শান্তির পায়রা উড়ে বেড়াক, পারস্পরিক সুসম্পর্কের মধ্য দিয়ে সংসারের সবাই থাকুক অনেক ভালো, এমন শুভকামনাই শুরু করছি আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের আপনার ঘর আপনার সংসারের আয়োজন।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতারের প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের গল্প কেবল একটি আসন নয়, এটি একটি আয়না যেখানে প্রতিফলিত হয় আমাদের সমাজের নানা দিক। প্রতিটি মানুষের জীবন এক একটি গল্প, আর সেই গল্পগুলোর ভেতরে লুকিয়ে আছে সমাজের সংকট, সংগ্রাম, আশা ও সম্ভাবনা।
2: এই ধারাবাহিকের উদ্দেশ্য হল জীবনের বাস্তবতাকে তুলে ধরা, মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো গল্পগুলোকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়া। সমাজে নারীর অধিকার, শিশু নির্যাতন, দারিদ্র, শিক্ষার অভাব, বাল্যবিবাহ, মাদকাসক্তি কিংবা বেকারত্ব, এই সব সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই আসরে। কিন্তু কেবল সমস্যাই নয়, খুঁজে নেওয়ার চেষ্টা করা হয় তার বাস্তবসম্মত সমাধানও।
3: চলুন শুনি তাহলে সমাজে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প। সঞ্চালনায় আছেন ডাক্তার সোহরাব হোসেন।
4: প্রীতি নিন, শুভেচ্ছা নিন, সুবন্ধু শ্রোতা, শুরু করছি জীবনের গল্প। এই জীবনের গল্প আপনার জীবনের অংশ থেকে নেয়া, আমার জীবনের অংশ থেকে নেয়া, আসলে সকলের জীবনের টুকরো টুকরো অংশগুলিকে একসাথে জড়ো করে আমরা পরিবেশন করি প্রতি সোমবার যথারীতি। আজকে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে আছেন মাস্টার আপা।
5: আসসালামু আলাইকুম।
4: আপনি ভালো আছেন তো নিশ্চয়ই? কিন্তু আপনি আমি ভালো থাকলে কেবল হবে না, ভালো রাখতে হবে আমাদের সেই সব নবজাতক সন্তানদেরকে যাদের হাতে আগামী দিনের পৃথিবী, আগামী দিনের আমাদের এই প্রিয় বাংলাদেশ।
5: মানে বাচ্চা প্রসব হওয়ার পরে যে যত্নটা, বাচ্চাকে যত্নটা।
4: হ্যাঁ, আপনি তো যখনই আপনি ছোট বৌমার গর্ভে সন্তান আসছে, আপনি তো অপেক্ষা করছেন একটা ফুটফুটে নাতি চলে আসবে, নাতি হোক আর নাতনি হোক,
5: যাই হোক
4: চলে আসবে। কিন্তু জন্মের সাথে সাথে আমাদের দেশে মুসলমানেরা আজান দেয়, হিন্দুরা শাক বাজিয়ে জানান দেয় সব দিকে,
5: ছেলে হলে জোরে আজান দেয় আর মেয়ে হলে,
4: আচ্ছা যাই হোক, যেভাবে হোক জানান দেয় সবাই যে আমার ঘরে নতুন আগন্তুক,
5: অতিথি এসেছে,
4: নতুন অতিথি এসেছে। তো এই অতিথিকে ওইভাবে বরণ করেছেন, কিন্তু কি কি করবেন সে সময় সেগুলি আমরা জানিয়ে দিই। হাসপাতালে যদি শিশুটার প্রসব হয় তাহলে তো কোনো খামতি নেই, কোনো ঘাটতিও নেই,
5: ওরাই সব করে,
4: হাসখো নার্স, দক্ষ ডাক্তার, স্বাস্থ্য সহকারী সবাই মিলে যত্ন করে।
5: এর সাথে সাথে ডাক্তার ভাই মাকেও কিন্তু যত্ন করতে হবে যথেষ্ট।
4: সেটার জন্যই আমরা আজকে আলোচনা যে অত্যাবশ্যকীয় যে কি কি কাজ করবেন, এখানে কয়েকটা কাজ খুব অত্যন্ত যত্নের সাথে প্রথমে করতে হয়। একটা হচ্ছে বাচ্চাটাকে মুছিয়ে ফেলা, একেবারে মুছিয়ে ঘষে ডোলে উপরকার চামড়া উঠিয়ে ফেলার দরকার নেই।
5: না না না, এখানে জানি না, শহরে গ্রামে তো গরম পানি দিয়ে এটা গোসল করায় দেয়,
4: একেবারে নিষিদ্ধ,
5: ওটা কি
4: প্রথমটাই একদম গোসল করানোই
5: যাবে না,
4: বরং জন্মের সাথে সাথে তাকে একটা গরম কাপড় বা নরম কাপড়, গরম না বলে বলি নরম কাপড়, এবং সেদিক থেকে কিন্তু গ্রামের মেয়েরা একটু আগিয়ে।
5: গ্রামে ওই যে কাপড়
4: এটা কয়েক পরল করে ভাঁজ করে নিয়ে ওটা যদি শিশুকে জড়ানো যায় তাহলে সবচাইতে আরামদায়ক হবে।
5: শহরে তো দেখেছি যে ওই কি বলে এটাকে কারণ একটা শিশু গর্ভের থেকে তখন আসে তখন কিন্তু সে কিছুই বোঝে না, একটা বন্ধ জায়গা থেকে ও খোলা জায়গা আসে
4: না, ওর ত্বকটা গরম কাপড় দিয়ে পেঁচাই দিলেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম কাপড় দিয়ে পেঁচাই দিলে এরপরে যত্নটা হচ্ছে নাভির যত্ন বা নাড়ির যত্ন। তাহলে এটা জীবাণুমুক্ত উপায়ে কেটে দিতে হবে নাভির থেকে একটু দূরে,
5: সেটা ডাক্তাররা খুব ভালো করে দেয়, কিন্তু দায়টা এই গ্রামে যারা করে এদের জন্য কিন্তু ভীষণ
4: খুবই রিস্কি বা খুবই অত্যন্ত সংবেদনশীল জায়গা। এটাকে কেটে সাথে সাথে আবার এক ধরনের ক্লোরোহেক্সিডিন বলে এক ধরনের তরল আছে মানে অ্যান্টিসেপটিক, সেটা লাগিয়ে দিতে হবে না,
5: কিন্তু গ্রামে জানি না কি করে।
4: বাংলাদেশ তো একটা পুরোটাই গ্রাম, কাজে আমাদের সাথে প্রচুর মা বোন যারা এই বাচ্চার যত্ন নিচ্ছে তাদের জন্য বলছি
5: যে আপনারা আরেকটা কথা রাখতে হবে, গ্রামে যেমন প্রসূতি মায়ের ঘরে আগুন দিয়ে রাখে
4: না, এটাও দরকার নেই,
5: পুরানো আগুন দিয়ে রাখে, কিন্তু শহরে
4: কিন্তু ঠান্ডা কনকনে বাতাস যদি আবার ঢোকে।
5: আমার মানে ভাতিজা বোর বাচ্চা হলো, আমি গেলাম শহরে মানে ঢাকায় আসছি আর কি, তখন দেখি যে ও বেরোয় যাচ্ছে কোথায়, আমি তো অবাক, আমি তুমি বেরোচ্ছ বলে একটু আসতেছি শপিং এ যাব, 40 দিনও হয়নি, 5 দিন কি 6 দিন, এই এই অবস্থা,
4: কোনো সমস্যা নেই, মা যদি সুস্থ থাকে সবকিছু তাহলে তার ভ্রমণ করতেও কোনো সমস্যা নেই, এমনকি তাকে তো হাসপাতালে বাচ্চাকে নিয়েও যেতে হতে পারে, কাজেই সেটাতে কোনো সমস্যা নেই। 40 দিন আটকে রাখার যে সংস্কার সেটা
5: এরকম গ্রামে এখনো আছে,
4: ওটা এক সময় আতুর ঘর বলে এক ধরনের ঘর ছিল আমাদের দেশে, এখন গ্রামেও কিন্তু আর সেই আতুর ঘরটা নেই। আতুর ঘর মানে একটা অপবিত্র কাজ এটাকে মনে করা হতো, যে অপবিত্র এবং অচ্ছুত, এখান থেকে ওই ঘর থেকে বেরোলে সে আর কোনো কিছুকে ছুঁইতে পারবে না, মৃতদেহ এবং নবজাতক এই দুটোকেই অচ্ছুত ভাবে বলা হতো, অপবিত্র মনে করা হতো।
5: এটা অবশ্য খুব একটা ঠিক না, আমার মনে হয়
4: না, খুব একটা না, পুরোপুরি মিথ্যা, খুব পুরোপুরি ভ্রান্ত। এখন মৃতদেহকেও ঘরের মধ্যেই রাখা হচ্ছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবার ভিতরেই রাখা হচ্ছে, আবার হিমাগারে কখন কখনো রাখা হয়। তেমনি ভাবে নবজাতক সবচাইতে দামি ঘরটাতে রাখতে হবে,
5: পরিষ্কার,
4: হ্যাঁ সবচাইতে দামি ঘর, যে ঘরের মধ্যে বেশিরভাগ আলো বাতাস ঢুকবে, উষ্ণ থাকবে, একটু ঘরটা উষ্ণ থাকলে ভালো নবজাতকের জন্য। কারণ
5: মায়ের একটা কথা ডাক্তার ভাই, ওই বাচ্চা হওয়ার পরে 2-3 দিন পরে দেখা যায় হলুদ, মানে জন্ডিসের একটাই হয়,
4: হ্যাঁ ফিজিওলজিক্যাল জন্ডিস হতে পারে, তাকে তো একটু চিকিৎসা আন্ডারে নিয়ে যেতে হবে।
5: যেমন আমি শহরে দেখলাম ওটাকে ওই বাল্ব দিয়ে কাস্কেটের মতন ভিতরে রেখে দেয়, চোখগুলোকে শুধু
4: কাঁচের ঘরের মধ্যে, ছোট্ট কাঁচের,
5: ছোট্ট কাঁচের ঘর,
4: কাঁচের ঘরের মধ্যে সেখানে
5: ওই কাপড় দিয়ে চোখগুলোকে আটকায় রাখে, আর পুরোটা ওটা অনেক কষ্ট হয় না বাচ্চাগুলো?
4: না না কষ্ট হয় না, বরং ওটা আস্তে আস্তে ফটোথেরাপি না আলোর এই,
5: আমি আমার প্রথম নাতির সময় আমি বলছি আমি রিস্ক নিলাম, আমি রোদে ফেলে রাখতাম নিয়ে বারান্দায়, ওটাও ঠিক কি, ওটাতে না রেখে আমি দিই আমার ঘরে, বাবা রোদ থাকে প্রচুর, আমি যে রোদে রাখি,
4: খুব রোদে রেখে
5: না মানে সকালবেলার জিনিসটি রোদ,
4: এটা আমাদের দেশে একটা একদম ছোট বাচ্চাদের রাখে না, একটু বড় যখন হয়
5: তো মানে ওটা হবে জন্ডিস, আমি জন্ম হওয়ার পরেই দেখি সব বাচ্চাদের নাকি জন্ডিস, জন্ডিস
4: না সব বাচ্চাদের জন্ডিস হয় না, কারো কারো জন্ডিস হয় ফিজিওলজিক্যাল জন্ডিস, এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে ডাক্তারের উপদেশের মধ্যে থাকতে হবে। আমরা 4 নম্বরে
5: বলে আপনি যদি পারেন তাহলে আপনি নিয়ে যান রোদে রাখবেন,
4: আমরা 3 নম্বরের উপদেশটা বলছি যে বাচ্চাটাকে একটু উষ্ণতার মধ্যে রাখতে হবে। আপনি যেমন বলছিলেন যে ঘরের মধ্যে আগুন জ্বেলে, কাঠ কয়লার আগুন জ্বেলে, কিন্তু সবচেয়ে উষ্ণতার জায়গাটা হলো মায়ের বুক,
5: বুকটা,
4: হ্যাঁ, মায়ের বুকের মধ্যে কাপড় দিয়ে, মানে প্রথমে তো নাড়িটা কাটলেন, ক্লোরোহেক্সিন লাগিয়ে দিলেন নাড়ির সাথে, তারপরে বাচ্চাটাকে একটা নরম গরম কাপড় দিয়ে জড়িয়ে নিলেন, তারপরেই সাথে সাথে মায়ের বুকের সাথে দিয়ে দিলেন।
5: আচ্ছা, তো মায়ের কর্তব্যটা কি যে বাচ্চাটাকে যে খাওয়াবে দুধ? অনেক সময় একটু ঝাল বা কোনো কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু যেটা না সেটাই কিন্তু খেতে ইচ্ছা করে, মায়ের কিন্তু ঝাল খেয়ে ফেলে। এখন বলে যে ঝাল দুধ মানে ব্রেস্ট ফিডিং করালে ওই ঝালটা নাকি বাচ্চার পেটে গিয়ে,
4: একদম ভ্রান্ত ধারণা,
5: এটা কি ঠিক?
4: ভ্রান্ত ধারণা, মায়ের যা যে খাদ্য খেলে মায়ের শরীর পুষ্ট থাকবে সেই খাদ্যই মাকে দিতে হবে।
5: আচ্ছা, তবে ঝালটা একটু কমই দিতে হবে। না না,
4: ঝাল বেশি কম সেটা এক এক অঞ্চলের এক এক রকমের ভাবে খাবার তৈরি হয়, কেউ ঝাল বেশি খায় কোন অঞ্চলে, কোন অঞ্চলে ঝাল কম খায়, যেভাবে যে খেতে অভ্যস্ত সেটাই সে খাবে। মায়ের ঝাল খাওয়ার সাথে সন্তানের পেটের অবস্থা,
5: এটা সবসময় দেখি যে সবাই বলে,
4: কিছু কিছু ঔষধ কিছু কিছু ঔষধ আছে যেগুলি খেলে ব্রেস্ট দিয়ে সিক্রিশন হবে, সেগুলি ডাক্তারের তত্ত্বাবধানে থাকে এই শিশুটা, কাজেই
5: সেসব খাওয়ার পরেও কিন্তু সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত বাচ্চাটাকে, কতটুকু কি হলো, কি অসুবিধা না অসুবিধা এগুলো দেখাতে হয় আমার মনে হয়।
4: তাহলে তো আমরা মায়ের বুকের মধ্যে জড়িয়ে দিলাম শিশুটাকে, এরপরে হচ্ছে বুকের দুধ খাওয়ানো। এই দুধ খাওয়ানো নিয়েও আমাদের দেশে বেশ খানিকটা কি বলবো সংস্কার বা কুসংস্কার ছিল, যে প্রথম দুধটা গেলে ফেলে দিতে হবে, প্রথম দুই দিন বোধহয় খেতেই দিত না আগে, এখন আস্তে আস্তে ডাক্তাররা বলে বলে বলে এটা পরিবর্তন হয়েছে, শাল দুধ,
5: শাল দুধটা।
4: তো আমরা এই একটু আঠালো লাল রং, একটু হলুদাভ রং, হলুদ বর্ণের এই আঠালো দুধটাকে শাল দুধ বলে, এবং এটি অবশ্যই খাওয়াতে হবে এই জন্যে যে এটি হলো প্রথম টিকা, শিশুর ছ মাস চলে যাবে এই টিকা দিয়ে।
5: আরেকটা হলো যে প্রথম, এখন তো সিজার বলে একেবারে সব শুধু সিজার, তারপরে কিন্তু দুধটা আসতে চায় না, তিন দিন চার দিন
4: দুধ না আসতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে মায়ের বুকের সাথে লাগানো হয় না, ডাক্তার এইভাবেই বলবেন। দ্বিতীয় কারণ হচ্ছে পুষ্টির অভাব, কেমন, আর তৃতীয় কারণ হচ্ছে অনীহা, আর চতুর্থ কারণ হতে পারে যে কখনো কখনো কোনো ঔষধ গর্ভকালীন সময়ে যদি ঔষধ কোন ডোজ বেশি লাগে,
5: ওটা রিয়াকশনটাই বোধ হয়
4: হতে পারে, কিন্তু খুব আনলাইকলি, মানে এটা হওয়ার কথা নয়, কারণ পুরো সময়টাই সিজারের আগে ডাক্তারের তত্ত্বাবধানে থাকে এবং ডাক্তার সব ব্যাপারেই সচেতন থাকে। তো কিন্তু মানুষ মনে করে যে আমার বুকে হয়তো দুধ নেই, টানতে থাকবে তখন আস্তে আস্তে দুধ চলে আসবে, দুধ সিক্রেশন হবে,
5: কারণ অনেক সময় বাচ্চারা কান্না করে পেটে দুধ যায় না বা খিদায়,
4: সব কান্নাই কিন্তু খিদার জন্য নয়,
5: পেটে ব্যথা হতে, অনেক
4: বাচ্চা প্রথম কান্না হচ্ছে মাকে ছাড়িয়ে রাখলে, মায়ের কাছ থেকে পেটের ভিতর থেকে বের হলো, তখন সে একটা অজানা পৃথিবীতে আসলো, তখন সে কান্না করে, আবার মায়ের বুকের মধ্যে যখন দিয়ে দেয় সে কান্না সে ভুলে যায়, তখন মনে করে
5: এটা আমার শাশুড়ি একটা কথা বলতো যে পেটে যেভাবে রাখছিস সেভাবে পেঁচাই দিলাম, পেটের ভিতরের মতন করে রাখ, এই কথাটা উনি সবসময় বলতেন,
4: কাজেই তখন আবার বাচ্চাটা কান্না থেমে যায়,
5: থেমে যায়,
4: সব সময় যে সে দুধের জন্য কান্না করে এমন নয়,
5: বাচ্চাদের কিন্তু শীত লাগে খুব,
4: কিন্তু গ্রামের আমাদের দাদি নানিদের অভ্যাস হচ্ছে বাচ্চা কান্দলেই তারা মনে করে যে
5: দুধ পাচ্ছে না,
4: দুধ পাচ্ছে না। আচ্ছা, এরপরে যেটা হতে পারে যে শিশুটার এই যত্নের সময় আরো দেখে নিতে হবে যে তার প্রস্রাব হচ্ছে কিনা, পায়খানা হচ্ছে কিনা, প্রস্রাবটা ছোট বাচ্চার প্রস্রাব কিন্তু কাপড়ের মধ্যে চলে যাবে, কিন্তু অনেক সময় আমাদের দেখতে হয় যে প্রস্রাবটা দূরে যাচ্ছে
5: কিনা,
4: প্রস্রাবটা যদি ছেলে বাচ্চা হয় তাহলে দূরে যাবে, তো দূরে যদি না যায় ছেলে বাচ্চাদের প্রস্রাব তাহলে এক ধরনের রোগ থাকতে পারে। আবার ছোট বাচ্চার চেয়ে ছেলে বাচ্চাদের আনন্দে আপনি যখন আত্মহারা হয়ে আছেন তখন আর একটা জিনিস আপনাকে দেখে নিতে হবে, আপনার নাতির পুরুষাঙ্গটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা, ওর মধ্যে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, তো সেইগুলি প্রথম জন্মের পরপরই দেখে নিতে হবে।
5: বাচ্চারা যে তখন এতটুকু শিশু পায়খানা করে, যদি মানে করে আর কি, কালো হয়,
4: কালো পায়খানা,
5: কালো হয়, ওটা কেন হয়?
4: এটাও দোষের কিছু না, এটা মিকোনিয়াম বলে, এটা দোষের কিছু না, এটাই প্রথম পায়খানা, কালো আঠালো পায়খানা,
5: আঠালো কালো একদম,
4: হ্যাঁ, আসলে শিশু তো তখনও খাচ্ছে না, মায়ের শরীরের অংশটাই ও বের করতেছে, তো এইভাবে বের করলেই পায়খানাটা চালু আছে কিনা সেটা, পায়খানার রাস্তাও না থাকতে পারে, পায়খানার রাস্তাও না তৈরি হতে পারে, আবার জন্মগত ত্রুটি অনেক রকম থাকতে পারে। এই জন্য হাসপাতালে যখন প্রসব হচ্ছে তখন হাসপাতালের ডাক্তাররাই বিস্তারিত সব দেখে শুনে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
5: দেখলাম যে বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে বাবা হোক বা যেই হোক দৌড়ায় ওই শিশু ইয়েতে নিয়ে যায় সমস্ত চেক আপ করানোর জন্য, আমি দেখেছি।
4: হ্যাঁ, তো এর পরে সর্বশেষ যত্ন যেটা সেটা হলো বুকের দুধ খাওয়ানো, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। বুকের সাথে লাগানো একজন নতুন গর্ভধারিণী মা বা নতুন মায়ের পক্ষেও কিন্তু একটা জটিল অবস্থা, কাজে এটিও শিখিয়ে দেওয়ার বিষয় আছে যে কিভাবে ধরে
5: তখন পারে না, তো তখন তো আর বুঝে নাই।
4: হ্যাঁ,
5: এটা মা দাদি বা নার্স যারা তাই ধরে এইভাবে আপনি বসেন বা হেলান দিয়ে বসায় তারপরে বুকের মধ্যে লাগায়।
4: হ্যাঁ ঠিক, মানে কতখানি অংশ শিশুর মুখের মধ্যে দিতে হবে ততখানি, আর এটা স্তনটা পরিষ্কার করে নিতে হবে কিনা এই সব বিস্তারিত ধারণা একজন ডাক্তার দিয়ে দিবে। তারপরে একমাত্র খাদ্য হচ্ছে শিশুর জন্য, একমাত্র খাদ্য আমি বলছি না যে আরো খাদ্য আছে, একমাত্র খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ, আর কোনো খাদ্য নেই। অনেকে ধারণা করবেন যে গ্লুকোজ পানি দিলে বোধ হয় ভালো হয়,
5: অনেক সময় পানি দেয়।
4: আমরা এক কথাই বলে দিই যেগুলো একদম নিষিদ্ধ
5: সেগুলো ঠিক না দেওয়া,
4: পুরোপুরি নিষিদ্ধ, যে আপনি মায়ের বুকে দুধ ছাড়া আর কিছু তার জন্য নিরাপদ নয়। আপনি মধু দেবেন বা একটু বনেদি বংশ, যখন আমাদের গ্রামের এই গ্রামের ভিতরে যারা একটু বনেদি বংশ একটু সচ্ছল পরিবার, তারা আবার যুগ যুগ ধরে মধু লালন করে,
5: মধুগুলো জমায় রাখে একজনের,
4: সেটা আরো মারাত্মক।
5: এটা আমি শুনছি এটা খুবই খারাপ নাকি,
4: তো কাজেই এই ধরনের কোন খাবার দরকার নাই। মহান স্রষ্টা মহান আল্লাহ তাআলা তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন তার জন্মের আগেই, দয়া করে তাতেই থাকুন। প্রত্যেকটা শিশুকে নবজাতককে তার মায়ের বুকের দুধ পান করবার সুযোগ করে দিন, গর্ভধারিণী অবস্থায় বেশি খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, তাহলেই দুধের অভাব হবে না, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরেরা সুন্দর স্বাস্থ্য নিয়ে আমাদের এই দেশটিকে আরো সুন্দর করে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
3: এতক্ষণ শুনছিলাম ধারাবাহিক আসর জীবনের গল্প, এই ছিল আজকের জীবনের গল্প। হয়তো এই গল্পে আপনারা খুঁজে পেয়েছেন আপনাদের প্রতিবেশীকে, কোনো আত্মীয়কে কিংবা নিজেরই প্রতিচ্ছবি।
2: সমাজের প্রতিটি সমস্যার পেছনে আছে এক একটি মানবিক কাহিনী, আর সেই কাহিনীর গভীরে আছে পরিবর্তনের সম্ভাবনা। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে আসে সচেতনতা, আর সচেতন মানুষই পারে সমাজ বদলাতে।
3: প্রতিটি জীবনের গল্পেই লুকিয়ে আছে একটি সমাজের গল্প, তাই আসুন কেবল শ্রোতা হয়ে না থেকে সক্রিয় হই, মানবিক হই এবং নিজেদের অবস্থান থেকে পরিবর্তনের সূচনা করি।
2: এবারে সে বিষয় শুনব জনসংখ্যার গান, মোহাম্মদ আকবর হোসেনের সাজানো কথায় দীপক কুমারদের সুরে যুগলে গানটি গেয়েছেন নিজাম মাহমুদ রাজীব ও জান্নাতুল নাইম পিঙ্কি।

0: এতক্ষণ জনসংখ্যার গান শুনছিলাম। আমাদের সকলে সংসার হোক সুখী সংসার, সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি ঘর, আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ, এই কামনাই করছি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের আলোচনা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় নিয়ে।
0: সাক্ষাৎকার গ্রহণে আছেন আজহারুল ইসলাম।
2: শ্রোতা, শুভেচ্ছা নিন, আশা করি ভালো আছেন সকলে। আমরা জানি যে অল্প বয়সে গর্ভধারণ বা টিন এজ প্রেগন্যান্সি বেশ ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এটি মা এবং শিশু দুজনের শরীরের উপরে বড় ধরনের প্রভাব ফেলে। আমাদের আজকের আলোচনার বিষয় অল্প বয়সে মা হওয়ার জটিলতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইসরাত জামিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন আপনি?
3: ভালো আছি, আপনার মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধু সকলকে আন্তরিক শুভেচ্ছা।
2: আজকে আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে টিন এজ প্রেগন্যান্সি বা যেটাকে আমরা বলছি যে অল্প বয়সে গর্ভধারণ, এটার স্বরূপটা আপনি যদি একটু বলেন।
3: খুবই গুরুত্বপূর্ণ বিষয় টিন এজ প্রেগন্যান্সি অথবা অল্প বয়সে গর্ভধারণ। এই বিষয়টা আসলে কোন সময়টাকে আমরা বলছি অল্প বয়সে গর্ভধারণ? আমাদের একটি স্লোগান আছে, ১৮র আগে বিয়ে নয়, ২০র আগে সন্তান নয়। অর্থাৎ আমাদের দেশে আইনগত বয়সসীমা মেয়েদের জন্য ১৮, অর্থাৎ ১৮ বছর আগে কোনো মেয়ের অবশ্যই বিয়ে হওয়া উচিত নয়। আর যদি বা কোনো কারণে সেই মেয়েটির ১৮ বছর অথবা তার চেয়ে কম বয়সে বিয়ে হয়ে থাকে, তাহলে কমপক্ষে তিনি যেন ২০ বছর পর্যন্ত, তার বয়স ২০ বছর না হওয়া পর্যন্ত যেন সন্তান গর্ভে ধারণ না করে। আমরা এটাই বলি, কেননা ২০ বছর পর্যন্ত একটি মেয়ের শারীরিক যে বৃদ্ধিটা দরকার, অর্থাৎ প্রজনন অঙ্গ যেগুলো রয়েছে, সন্তান জন্ম দেওয়ার জন্য যে অঙ্গগুলো প্রয়োজন হয় মেয়েদের শরীরে, সেই অঙ্গগুলো পূর্ণতা পায় না ২০ বছরের আগে। এ কারণে একটি সুস্থ শিশু যদি আমি আগামী ভবিষ্যতে পেতে চাই, তাহলে আমার অবশ্যই মাকে পরিণত হওয়ার সুযোগ দিতে হবে।
2: অর্থাৎ আপনি বলতে চাইছেন যে অল্প বয়সে মা হওয়ার বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়ের মধ্যে পড়ে যাচ্ছে।
3: জি, অবশ্যই।
2: এবং কি ধরনের ঝুঁকিপূর্ণ মধ্যে পড়ছে আর কি বিষয়টা?
3: এখানে অনেকগুলো বিষয় জড়িত। একটি, একজন মা যখন অল্প বয়সে গর্ভধারণ করে অথবা সন্তান জন্ম দেয়, দুটোই ঘটনা ঘটতে পারে, তার অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত যেটা শারীরিক সমস্যা, আমরা অনেক সময় শারীরিক সমস্যাগুলোকে দেখতে পাই বা বুঝি, উপলব্ধি করি বা ওটা সমস্যা সমাধানে কিছুটা এগিয়ে যায়। পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে মানসিক সমস্যা। সেই মেয়েটির অনেক রকম মানসিক সমস্যা তৈরি হতে পারে, যেটা সে কারোর সাথেই আলোচনার মাধ্যমে সমাধানে নাও আসতে পারে। আরও একটি সমস্যা রয়েছে যেটাকে আমরা একেবারে উপেক্ষা করি, সেটা হচ্ছে সামাজিক সমস্যা। এখন একটু ভেঙে বলি, শারীরিক সমস্যাটা আমি বলেছি যে মেয়েদের প্রজনন অঙ্গগুলো পূর্ণতা পায় না। তখন একটি মেয়ের যখন অল্প বয়সে বিয়ে হচ্ছে এবং তারপরে সে গর্ভে সন্তান ধারণ করছে, যার জন্য হয় কি, সে তো নিজে একটি শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০-১৯ পর্যন্ত একজন ছেলে অথবা মেয়ে হচ্ছে শিশু হিসেবে পরিগণিত। তো কাজে সেই তো শিশু, শিশুর কোলে আরেকটি শিশুর জন্ম হচ্ছে। তো তার তো সেই সময় শারীরিক ভাবে অনেক রকম চাহিদা থাকে, তার খাদ্যের চাহিদা থাকে, সেই সময় বাড়ন্ত শরীর, এই সময় তাকে অনেক বেশি খেতে হবে, তাকে সুষম খাদ্য খেতে হবে, তাকে অনেক রকম নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু সেটা কোনোভাবে সম্ভব না যখন যদি তার মানে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবং তারপরে কি হয়, যদি সন্তান ধারণ করতে বাধ্য হয় তাহলে কি হয়, তার শরীরে একটা ক্ষয়ের সৃষ্টি হয়। সে তো পারছে না, বাড়ন্ত চাহিদা সেটা তো তার মিটছে না, উপরন্তু তার গর্ভে যে সন্তানটি রয়েছে সেই গর্ভস্থ সন্তান তার থেকে খাদ্য গ্রহণ করছে, মানে দুটো সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে।
2: তারপর তার পুষ্টিহীনতার একটা বিষয় রয়ে যায় এবং রক্তশূন্যতার বিষয়টাও এসে যায়।
3: জি, অবশ্যই। এই জন্য হয় কি, একজন অসুস্থ মায়ের, মাটা তখন অসুস্থ হতে থাকে এবং মাটার ফলে গর্ভের শিশুটা অসুস্থ হয়। পুষ্ট শিশু অথবা যে সুস্থ শিশু আমরা আশা করি সেটা পাওয়াটা আসলে খুব দুরূহ একটা চিন্তা ভাবনা হয়ে যায়। মেয়েটি দেখা যাচ্ছে যে খানিকটা শঙ্কায়, খানিকটা ভয়ে, খানিকটা অসচেতনতায় এবং সে না জানার কারণে, অজ্ঞতার কারণে, অনেকগুলো কারণের জন্য সে এমন একটা জটিল আবর্তে পড়ে যায়। তার শরীর তাকে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ দিচ্ছে না, তার মন তাকে সুস্থভাবে থাকতে দিচ্ছে না। পরবর্তীতে মেয়েটা একটা মানে খুবই খারাপ অবস্থার মধ্যে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিতে বাধ্য হয়।
2: আচ্ছা, এই যে এই সময়ে যেন মা গর্ভধারণ না করে, বিশেষ করে একজন অল্প বয়সী মা সে যেন গর্ভধারণ না করে, সেই জন্য কোন কোন বিষয় আমাদের মাথায় রাখা উচিত? বিশেষ করে আমরা যেমন ১৮ বছরের নিচে যদি কেউ বিয়ে দেয়, যেটাকে আমরা বাল্য বিবাহ বলছি, আমাদের দেশে যে বাল্য বিবাহ আইন, সেই আইনেও এটা একটা অপরাধ। বিশেষ করে অল্প বয়সে এই যে মা হওয়ার যে একটা জটিলতা তৈরি হচ্ছে, এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি?
3: প্রথম কথা হচ্ছে যে আমার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে বা আপনার বাড়িতে থাকে, মানে মোট কথা আমরা নিজেদের কন্যাকে ভাবি, নিজের কন্যা সন্তান যদি থাকে তাকে সঠিকভাবে বের হওয়াটা সুযোগ দিতে হবে, তাকে লেখাপড়া করার সুযোগ দিতে হবে। তার এই বয়সটা হচ্ছে লেখাপড়ার বয়স, তাকে মেধায় মননে পারিপার্শ্বিকের সুবিধা তৈরি করে তাকে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। এবং তাকে লেখাপড়ার মধ্যে রাখলে হবে কি, মেয়েটি স্কুলে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে এবং বাবা মাও সেটা ভাববে, হ্যাঁ মেয়েটি লেখাপড়া করে নিজের যোগ্যতা অর্জন করবে, পরবর্তীতে সে দাম্পত্য জীবনে প্রবেশ করবে, তার আগে নয়। এটা আমাকে আগে নিশ্চিত করতে হবে। আর ঝুঁকির যে বিষয়টা, আমার প্রথম কথা হচ্ছে যে সামাজিক যে সমস্যাটার কথা আমি বলেছিলাম, যে সামাজিক যে সমস্যাটা, প্রথমে মেয়েটা যদি মানে কম বয়সে বিয়ে হয় তাহলে মেয়েটাকে প্রথমে লেখাপড়া থেকে বিরত থাকতে হয়, লেখাপড়ার সুযোগ থাকে না। তাহলে মেয়েটার কোনো লেখাপড়া মানে তার অক্ষর জ্ঞানটা হলো ঠিকই, হয়তো অল্প কিছু লিখতে পারলো পড়তে পারলো, কিন্তু পরবর্তীতে তার ওই লেখাপড়াটা দিয়ে পরবর্তী কোনো কর্মজীবনে প্রবেশ করার সুযোগ থাকছে না।
2: আচ্ছা, এই বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর কোনো কার্যক্রম গ্রহণ করে থাকে কিনা?
3: অবশ্যই অনেক অনেক কার্যক্রম আমাদের রয়েছে, যদিও কিন্তু তারপরেও আমরা বলবো যে সেটা অপ্রতুল, আরো বেশি প্রোগ্রাম দরকার। সারা বাংলাদেশে আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে যে স্কুলগুলোতে আমরা এই ধরনের অবহিতকরণ সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ ওয়ার্কশপের আয়োজন করে থাকে, এবং শুধু তাদেরকে নিয়েই না, আমার স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে করলেই হবে না, সেই সাথে স্কুলের টিচার এবং আমাদের অভিভাবক শ্রেণী তাদেরকে নিয়েও আমরা বিভিন্ন সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে থাকছি। খুব অল্প না এগুলো, মানে মোটামুটি সংখ্যায় হচ্ছে, কিন্তু বাংলাদেশ তো যত বড় সেই আঙ্গিকে হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের কার্যক্রম থেমে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। এবং আরো একটি কথা, এইসব ইনফর্ম এইসব তথ্য শুধুমাত্র যে আমরা তাদের কাছে যাচ্ছি তা না, কেউ যদি নিজের প্রয়োজনে মনে করে যে আমি জানতে চাই, তাহলে সেবা কেন্দ্রেও আসতে পারেন, নিকটবর্তী সেবা কেন্দ্রে অথবা বাড়ি বাড়ি পরিদর্শনের জন্য আমাদের যে পরিবার কল্যাণ সহকারী যাচ্ছেন তাদের কাছে জানতে পারেন, অথবা আমাদের এপিআই পরিবার পরিকল্পনা পরিদর্শক রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারেন, পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে জানতে পারবেন।
2: আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, যে এই যে অল্প বয়সে মা হচ্ছে, মা হওয়ার ফলে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে, এই অল্প বয়সে যেন মা না হয় এই জন্য অভিভাবকদের বা শিক্ষকদের কোনো করণীয় কিছু আছে কিনা?
3: অবশ্যই অভিভাবককে বুঝতে হবে যে প্রত্যেকটি বিষয়ের একটি একটি সঠিক সময় থাকা দরকার। একটি মেয়ের বিয়ে দেওয়ার সময়টা কিন্তু অবশ্যই 18 বছর আগে নাই, এই জন্য তাকে উপলব্ধি করতে এই বিষয়টাকে তাদেরকে প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্যই আমরা রয়েছে, আমরা বোঝাচ্ছি। এছাড়া কমিউনিটি পিপল, যে কোনো উপজেলায় অথবা সমাজে কমিউনিটি পিপলের একটা ভূমিকা রয়েছে, আমরা আহ্বান জানাই যে সরকার তো বিভিন্ন পর্যায় থেকে কাজ করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কাজ করছে, সেই সাথে কমিউনিটি পিপল যারা চারপাশে রয়েছেন, পারিপার্শ্বিক যে প্রতিবেশী রয়েছেন, তাদেরও একটা ভূমিকা রয়েছেন। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি সঠিক দায়িত্বটা পালন করেন, এবং সেই সাথে আমি নিজে যদি উপলব্ধি করি যে আমি আমার কন্যা সন্তানটিকে ভালোভাবে লেখাপড়ায় বড় করলে সে একটি উজ্জ্বল ভবিষ্যতে নিজেকে প্রতিমান করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে, সেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের যে বিষয়ে, অল্প বয়সে মা হওয়ার জটিলতা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য।
3: ধন্যবাদ আপনাকেও।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অল্প বয়সে মা হওয়ার জটিলতা এই বিষয়ে আলোচনায় অংশ নিলেন ইস্তার জাবিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অবশ্যই আমরা এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে যাতে আমাদের আশেপাশে বা আমাদের পরিবারের কেউ অল্প বয়সে মা হওয়ার দিকে না যায়, এই বিষয়ে আমরা অবশ্যই সচেতন হব এবং সচেতন করব, এবং আমরা অবশ্যই একটি সুস্থ সন্তান জন্ম দেব। সেই কারণে আমাদেরকে উপযুক্ত সময়ে উপযুক্ত বয়সে বিবাহ এবং সন্তান ধারণ করতে হবে, এই বিষয়টি আমরা অবশ্যই মাথায় রাখব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
1: মনে রাখতে হবে, সুস্থ ভবিষ্যতের জন্য সচেতন সিদ্ধান্তই সবচেয়ে জরুরি।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠান, প্রচার হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা আমাদের সমাজে এখনও বিদ্যমান। এটি কেবল একটি কিশোরী বা কিশোরের শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং একটি পুরো প্রজন্মকে পিছিয়ে দেয়।
0: এই ভয়াবহ সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন, আর সেই কাজটি করতে পারে সঙ্গীত, বিশেষ করে সচেতনতামূলক গান। বাল্যবিবাহ রোধের গান এমন একটি মাধ্যম যা হৃদয় ছুঁয়ে মানুষকে ভাবতে শেখায়, প্রশ্ন তোলে এবং পরিবর্তনের পথ দেখায়। এবার সেই বাল্যবিবাহ রোধের গান শুনব নাসরিন আক্তার বিউটি ও কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিনের কণ।

শুনছিলাম বাল্যবিবাহ রোধের গান, গানের কথাই পেতেছিলাম কান। গানের কথাই বলি, আমাদের হতে হবে বাল্যবিবাহ রোধের বিষয়ে অনেক বেশি সচেতন, তা না হলে আমাদের পরিবার, সমাজ তথা দেশ হুমকির মুখে পড়বে।

0: শোনেন সুমকির বাপ, খালি আপনার খাম খেলির লাগাই আমার মাইয়ার রাজকেই দোষ হইছে।
1: কেন কেন আমি কি করছি? আমি কি করছি?
0: আপনি তো আপনি তো আমার মাইয়াটারে কম বয়সে বিয়ে দিছিলেন, কেন দিছিলেন শুনে?
1: তরে কেড়াই কইলো সুমকির বয়স কম বলে এমন হইছে? কে কেড়াই কইছে?
0: 100 বার 100 বার এই জন্যই তো হইছে, আমি সব জানি। ওই স্বাস্থ্যকর্মী আপা আমারে সব বুঝায় কইছিল। আরে আল্লাহ, কিন্তু আমার কপাল খারাপ, আমি আপনারে বুঝাইতে পারি নাই।
1: অহন ওই সব ঝগড়া ঝাটি বাদ দিয়ে আল্লাহ আল্লাহ কর, দোয়া ইউনুস পর।
0: আমার মাইয়াটা কেমন আছে ডাক্তার আপা?
2: এই রোগিনী আপনাদের মেয়ে?
0: যে যে ডাক্তার আপা, আমার মাইয়া আমার সোনা সান বাচ্চা আছে তো, ভালো আছে তো? ও ডাক্তার আপা, কতক্ষণ না গেল?
2: হ্যাঁ ভালো আছে আপনার মেয়ে।
0: ভালো আছে আমার মাইয়া? আল্লাহ আলহামদুলিল্লাহ।
2: তবে সে একটা মৃত সন্তান জন্ম দিয়েছে,
1: ইন্নালিল্লাহ।
0: এইটা কি কর ডাক্তার আপা? সুমকে শ্বশুর বাড়ির মানুষ তো আমার মাইয়া ডরে তুইব না।
2: শুনেন, আল্লাহর কাছে শুকর করেন যে আপনার মেয়ে বেঁচে আছে। এইসব ক্ষেত্রে মা এবং সন্তান উভয়কেই বাঁচানো মুশকিল হয়ে পড়ে, অনেক সময় তো দুজনেই মারা যেতে পারে।
0: কোন কি আপা? আচ্ছা আপা, কি হয়েছিল আমার সুমকির?
2: তার আগে বলুন তো আপনার মেয়ের বয়স কত?
1: বয়স এই যে 17-16 এরকম হইব।
2: যা ধারণা করেছিলাম। শুনুন, এই বাল্য বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন কেন?
0: ও উনারে জিকান, উনারে জিকান।
2: আপনারা জানেন না বাল্য বিবাহ অপরাধ? কোনো মেয়ের 18 বছর বয়সের আগে বিয়ে এবং 20 বছর বয়সের আগে মা হওয়া উচিত নয়। এর আগে যদি সে মা হয়, তবে ওই মা সন্তান জন্ম দেওয়ার সময় সে নিজের এবং সন্তানের মৃত্যু ঝুঁকি ডেকে আনে। এছাড়াও ওই মায়ের শরীরে নানা রকম মেয়েলি জটিলতা হতে পারে।
0: মরা সন্তানের জন্ম দিল,
2: মারা যেতে পারত আপনাদের মেয়েও। আমরা মা সন্তান দুজনার একজনকে বাঁচাতে চেষ্টা করেছি, বিশেষ করে মাকে। তাও সম্ভব হয়েছে শুধুমাত্র সময় মতো আপনারা হাসপাতালে রোগিনীকে নিয়ে এসেছিলেন বলে।
1: ডাক্তারাপা, ডাক্তারাপা, বাল্য বিবাহ যে এত বড় অপরাধের কাজ আমার জানা ছিল না। আইস থাইকা ডাক্তারাপা, আপনার আমি কথা দিলাম যে আমাকে গ্যারামে আর বাল্য বিবাহ ইনশাল্লাহ হইব না, হইতে দিব না। কারণ আমার মাইয়ার মতন এমন দুর্ভাগ্যের শিকার যেন আর কেউ না হয়।
2: এই তো চাই।

0: বন্ধুরা, বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। বলবো শেষের কথাগুলো। শেষ বেলায় আবারও সচেতনতার কথাই বলি। বাল্যবিবাহ রোধে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।
1: একটি হৃদয়স্পর্শী সমাজের প্রতিটি স্তরে সেই বার্তা পৌঁছাতে হবে, মেয়েদের যেন তাদের স্বপ্ন ছেঁটে বাল্যকালে বিবাহে জড়ানো না হয়।
0: তাই আমাদের উচিত বিভিন্নভাবে প্রচার করে সমাজকে সচেতন করা এবং একসাথে একটি নিরাপদ, শিক্ষিত ও মানবিক ভবিষ্যৎ গড়ে তোলা। আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন
1: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ।
0: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
1: এবং এসো গড়ি ছোট পরিবার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী এম এ মান্নান, গানের গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে তারপরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Ronak Chahan. We are forming a government compromising stance against corruption, terrorism and misrule. Prime Minister Tariq Rahman has directed police officials to treat offenders strictly as criminals regardless of their political identity. He made the remarks while addressing senior police officers at the Shapla Hall of the Prime Minister's office in the capital today on the occasion of Police Week 2026. Prime Minister said application of law should be equal for all. Police are not the protectors of any individual or political party. Rather, they are the protectors of the law. Police should perform their duties to serve the state and the people as well. Commerce Minister Khandaka Abdul Muqtadi has said the government is taking a series of epoch-making initiatives to ensure transparency, accountability and effective state oversight in the market management system. He made the remarks while inaugurating the TCB truck sale program ahead of the Holi Eid al-Adha at Agargaon in the capital today. Commerce Minister said government's primary objective is to ensure supply of essential commodities at subsidized prices for the low-income, lower-middle-income and marginalized people. To achieve the goal, he said the TCB has been regularly distributing subsidized food items across the country and operating special truck sale programs during major festivals. Meanwhile, Trading Corporation of Bangladesh TCB has been a 10-day-long nationwide emergency truck sale of essential commodities from today to maintain price stability in the market ahead of the upcoming Eid al-Adha. Under the initiative, 720 mobile trucks are being deployed across the country to sell subsidized goods directly to consumers. The special sale will continue until May 21st, excluding Fridays. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan has said the Pakistan-Bangladesh Knowledge Corridor program will open a new horizon of cooperation in the fields of education and research between the two countries. He made the remarks while speaking as chief guest at the launching ceremony of the second phase of the Pakistan-Bangladesh Knowledge Corridor program and the inauguration of Education Expo 2026 at a city hotel in the capital today. Education Minister said 74 Bangladeshi students are already pursuing higher education in Pakistan under the first phase of this program. He has stressed on increasing joint collaboration and teacher exchange programs between the universities of the two countries. The High Court has given a historic verdict to stop the immoral practice of determining the sex of the fetus and its disclosure. As a result, from now on, it will not be possible to disclose whether the unborn child is a boy or a girl. The full copy of the verdict given by the High Court bench comprising Justice Naima Haider and Justice Qazi Zinat Haq has been published today. Earlier, the court announced the short verdict on 25th February 2024. The verdict said that determining and disclosing the sex of the unborn child is a discrimination against women, social imbalance and a violation of constitutional rights. According to the court, such a practice goes against women's dignity, equality, and right to life and is also a violation of international human rights obligations. United Kingdom Prime Minister Keir Starmer is likely to face a leadership challenge amid calls from parliamentarians for him to step down following the Labour Party's lose in local elections. More than 30 Labour members of the parliament have said Keir Starmer should resign or set out timetable for his departure. Last week's election saw Labour lose almost 1,500 councillors in England, largely to Reform UK and Greens. Cricket. And Bangladesh were 128 for 3 wickets in the second innings against visiting Pakistan on the fourth day of the first test at Mirpur when reports last came in. Scores so far, Bangladesh 413 and 128 for 3, Pakistan 386. Bangladesh Betar is hearing the running commentary of the match. 5 finally, weather. And forecast Valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Tangal, Mamashing, Faridpur, Madaripur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Salet. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সামন্তী দাস পিউ। বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় এআই পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে বাজারকে প্রভাবিত করা না যায়। এছাড়া টিসিবির ডিলার নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এদিকে ঈদ উল আজহাকে সামনে রেখে বাজার মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশে আজ থেকে ট্রাকে করে 10 দিনব্যাপী নিত্যপণ্যের জরুরি বিক্রয় শুরু করেছে। টিসিবি জানায়, এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে সরাসরি ভোক্তার কাছে 720টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ছাড়া আগামী 21 মে পর্যন্ত চলবে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে জাল নোটের কারবার ঠেকাতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে হাটে বসানো হবে নোট যাচাই বুথ। সেখানে বিনামূল্যে জাল নোট শনাক্তকরণ ও টাকা গণনার সেবা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে নোট যাচাই কার্যক্রম পরিচালনা করতে হবে। অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত এই সেবা হবে সম্পূর্ণ বিনামূল্যে। মে মাসের প্রথম 9 দিনে দেশে রেমিটেন্স এসেছে 102 কোটি 90 লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,630 কোটি 97 লাখ টাকা, বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানানো হয়। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া এ মাসে ঈদ উল আজহাকে সামনে রেখে রেমিটেন্সের গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তারা। নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। জেলা প্রশাসন অপরিপক্ক আমের বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাত সহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও তথ্যের স্বচ্ছতা বিশ্ব দরবারে তুলে ধরতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং আন্তর্জাতিক সংস্থা ওপেন সাপ্লাই হাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গতকাল এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পোশাক কারখানার অবস্থান, উৎপাদিত পণ্য তালিকা এবং বিশেষ সক্ষমতা আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রদর্শন করা সম্ভব হবে। এই উদ্যোগটি বৈশ্বিক সোর্সিং এবং ব্যবসায়িক সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 146টির, কমেছে 189টির এবং অপরিবর্তিত ছিল 57টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট কমে অবস্থান করছে 5,205 পয়েন্টে। ডিএসইতে 714 কোটি 97 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 727 কোটি 45 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 25 পয়সা, ক্রয় 122 টাকা 20 পয়সা। ইউরো বিক্রয় 146 টাকা 35 পয়সা, ক্রয় 143 টাকা 63 পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169 টাকা 21 পয়সা, ক্রয় 166 টাকা 2 পয়সা। সৌদি রিয়াল বিক্রয় 33 টাকা 9 পয়সা, ক্রয় 32 টাকা 41 পয়সা। কুয়েতি দিনার বিক্রয় 404 টাকা 73 পয়সা, ক্রয় 397 টাকা 16 পয়সা এবং থাই বাত বিক্রয় 3 টাকা 82 পয়সা, ক্রয় 3 টাকা 74 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মনিরা খান।

0: মনিরা বেগমের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী আব্দুল্লাহ খান, গীতিকার এবং সুরকার শিল্পী নিজে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় রয়েছে কৃষক কার্ডের গান, শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন কৃষক কার্ডের গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
3: বাঁচাও! ও মারবেন না, ও আমি চুরি করি না স্যার, বাঁচাও, মরে গেলাম, পুরো মরে গেলাম।
1: এই এই মেরা, হ্যাঁ ওইদিকে তো চেঁচামেচি কিসের?
2: হ্যাঁ তাই তো মনে হচ্ছে,
1: মনে হচ্ছে কাউকে মারছে। চল তো দেখি,
2: চল চল চল চল চল।

0: আমাকে বাঁচান স্যার, আমাকে ওরা মেরে ফেললো।
1: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
2: স্যার এই পোলাটা একটা বকাইটে, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: এই তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
0: আমার ভুল হয়ে গেছে, আমি আর পড়বো না। ও স্যার বাঁচান।
3: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
4: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু কথা কি সত্যি?
0: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
3: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
0: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
0: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
0: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
0: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
3: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন, এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন, এবং বজ্রপাতের আভাস পেলে প্ল্যাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন শুনবেন আধুনিক গান, শিল্পী তানজিনা করিম স্বরলিপি। প্রথম গানের কথাগুলো সাজিয়েছেন ডাক্তার পিয়ার মোহাম্মদ, সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা, শুনছেন তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে আধুনিক গান। এবারে গানে কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন পান্না দাস।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন তামিনা করিম স্বরলিপি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে তার সরকারের আপোষহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দল মত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষকে রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরও বলেন, এর লক্ষ্যে অপরাধীদের কঠোরভাবে দমনের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিও পুলিশ সদস্যদের সবার আগে বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, প্রযুক্তির কারণে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম সহ অপরাধের ধরনে পরিবর্তন হওয়ায় পুলিশ প্রশাসনের কার্যক্রমের পরিধিও ব্যাপক ও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী পেশাগত সুবিধা লাভের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ না করতেও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেন, এই আইন প্রয়োগকারী সংস্থায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার। তিনি আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পোনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় একথা বলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্বের অধিকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করার লক্ষ্যে টিসিবির সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কোন ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে হতে না পারে সে লক্ষ্যেই সরকার কৌশলগত মজুত, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণ সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, টিসিবির ডিলার নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি বিশেষ উৎসবকে কেন্দ্র করে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে টিসিবির ৮০ লাখ প্রকৃত উপকার ভোগী নির্বাচন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর দুই দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় পর্যায়ের লঞ্চিং এবং এডুকেশন এক্সপো ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করবে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে ইতিমধ্যে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। খেলার খবর, ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে বাংলাদেশ ১৭৯ রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ ও ৩ উইকেটে ১৫২ রান, পাকিস্তান ৩৮৬। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
2: আরে হাসিবু
1: জোনা।
0: আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো?
1: আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
2: হাসিবুর মুখের সব শ্রমিকের হাসি যেমন চিরন্তন।
0: হ্যাঁ তোমরা তোমাদের দোয়ায়।
2: হাসিবু জোনা ভালো আছে মাশাআল্লাহ। তোমার বাড়িতে সবাই ভালো আছে?
0: হ্যাঁ সব কিছু নিয়ে ভালো আছি। ওই লিলিবুর মতো
1: আলান পালান দেওয়াছো হাঁস মুরগি।
2: হালকা পাতলা নব করছে মানে বৃষ্টির কারণে। এমনি তো গরম দিন বৈশাখ শেষ প্রান্তে আমরা চলে আসছি।
1: তারপরে যাইলাম
2: এসব বিষয়ে সচেতন আমরা সবাই জানি। আর তুমি ফেলে রাখার মতো মানুষ আগে কাজ।
0: আমিও লিলিবুর দেখে এখন একটু শিখতেছি। লিলিবুর দেখে আমিও এখন সব দেখাশোনা ভালো করে করি।
2: সেটা খুবই ভালো আমাদের জন্য। উদাহরণস্বরূপ একজন একজনকে দেখেই তো শিখে। যারা অগ্রজ তাদেরকে অনুযায়ী দেখে শিখে আর সঠিক পথে চলতে পারলে আমরা সবাই সফল হব।
1: শোনো আবাদ কইরা নিজে খাই বাজারে পাঠাই নগদ পয়সা পাই।
0: ছেলে মেয়ে পড়াশোনা করো খেলা কিছু করো
1: অনেকেই এখন আমারে ফলো করে বুঝছো। তো ভালো কাম আর আমারও ভালো তার প্রতি ভালো কামে প্রতিযোগিতা থাকা ভালো।
2: অবশ্যই এগিয়ে যাওয়ার একটা স্পৃহা সবসময় কাজ করে উৎসাহ জন্মে এটা খুব ভালো একটা লক্ষণ।
1: আর পালান তো বাড়ির লগেই পালান তো আমরা মা বোনেরাই দেখতে পারি।
2: আচ্ছা চলছে তো পয়লা মানে বৈশাখ মাস চলছে পয়লা বৈশাখে কিন্তু আমরা অনেকেই সরকার ঘোষিত যে অনেকগুলো উপকারের কথা বলা হয়েছে সেগুলো খেয়াল করে আমাদের মনে রাখতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। কৃষক কার্ডের আওতায় কৃষকের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সহজে কৃষি পণ্য বিপণন, সহজ শর্তে কৃষি ঋণ এবং কৃষি বিমার মতো অত্যাবশ্যকীয় সুবিধাগুলো পাবেন এবং পাচ্ছেন। হাসিবু পেয়েছে আমাদের নাসির ভাই পেয়েছে আমি জানি। নেতা মানুষ তো বলে কম করে বেশি।
3: সেইটা কিন্তু ঠিক না মাসলে। তুমি যে কোথায় নেতা মানুষ তো এই জন্য পাইছে কিন্তু আমি আগে কিন্তু পাই নাই। আমি নেই নাই আমি সবাইকে দিয়া দিয়া তারপরে নিছি বুঝছো।
2: সেটা
3: সবাইকে দিয়া তারপরে আমি নিছি বুঝছো। এর আগে নেই।
2: কৌশলী চলে কৌশলের সাথে কাজ করে। এটা তো তুমি আসলে মানুষকে ভালোবাসো তোমার পাশে প্রতিবেশীকে ভালোবাসো ভালো জানো তাদের প্রাপ্যটা আগে পৌঁছে দিয়ে তারপরে তুমি নিয়েছোই তো। তো তোমাকে আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন। তো আগামীতে যেগুলো আমরা সরকারের পক্ষ থেকে পাব সেগুলোর প্রতি কিন্তু আমরা এভাবে সবসময় অগ্রণী ভূমিকা পালন করব। তার মধ্যে যে বিষয়টা আছে আমাদের কি করতে হবে গাছ রোপণ করতে হবে। এখন কিন্তু এবং প্রচুর বৃষ্টি হচ্ছে মাটি নরম মাটি উর্বর গাছ হওয়ার সম্ভাবনা খুব বেশি।
1: গাছ লাগানোর মৌসুমই তো মানে হ্যাঁ বৃক্ষরোপণ অভিযান
0: চারিদিক দিয়ে চলে।
2: তুমি যখন মনে করিয়ে দিলে বৃক্ষরোপণ অভিযানে বলা হয়েছে যে আগামী পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বনভূমি বৃদ্ধি ও সবুজায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এতে করে কমবে, মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। তো তাই আসুন আমরা সবাই মিলে নির্মল জীবন এবং দীর্ঘায়ু লাভের জন্য সরকারের সাথে আমরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করি। কেমন এই আহ্বান সবসময় জানাবো সবার প্রতি। বিশেষ করে বহু তো অনেকগুলো মিটিং এ থাকে অনেকগুলো সভা সমিতি মহিলা সমিতি সেখানে কিন্তু তুমি প্রচারটা করবে। তো আমরা বৃক্ষের পাশাপাশি ফুলকে সবাই ভালোবাসি। তো এই ফুল কিন্তু চাষ করলে আমার বাণিজ্যিক ভাবেও করতে পারি এবং তাতে করে আমরা কি লাভবান হব। আর ফুলের যে সমারোহ ঘরে থাকবে বিভিন্ন অনুষ্ঠানে মানে বলা হয়েছে যে ফুল যে ভালোবাসে না শব্দটা শুনতে খারাপ লাগলেও সে কিন্তু মানুষকেও ভালোবাসে না। হ্যাঁ তো কাজে ফুলকে আমরা সবাই ভালোবাসবো। তার মধ্যে গোলাপ ফুলের যে একটা আলাদা চাহিদা আলাদা একটা
0: অবদান
2: ফুলের রানী বলতে পারি আমরা। বিভিন্ন রঙের বিভিন্ন সুবাস বা সুগন্ধিতে ভরপুর থাকে। তো আজকে আমরা এই মুহূর্তে গোলাপ ফুলের বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়া কি হতে পারে এই বিষয় নিয়ে একটা আলোচনা শুনব।
0: আচ্ছা ব্যবস্থা করো।
2: কেমন আর এটি উপস্থাপন করছেন AKM শামীম আলম, তিনি অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন শারমিন রহমান। তাহলে খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তিনি কি বলছেন।
1: আচ্ছা আগে শুনি আমরা।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। আজ আমরা আলোচনা করব গোলাপ ফুলের বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়া নিয়ে। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর এ কে এম শামীম আলম, অতিরিক্ত পরিচালক অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ আপনাকে।
4: প্রথমে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের জলবায়ু ও মাটির ধরন গোলাপ চাষের জন্য কতটা উপযোগী এবং কোন অঞ্চলগুলো বাণিজ্যিক উৎপাদনের জন্য সেরা?
5: গোলাপ চাষের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। সাধারণত দোআঁশ মাটি গোলাপ চাষের জন্য সবচেয়ে উপযোগী, যা আমাদের দেশের অধিকাংশ অঞ্চলে বিদ্যমান। গোলাপ চাষের জন্য দিনের বেলা 20-30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা 15-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ। বাংলাদেশের যশোর এবং ঝিনাইদহ জেলার মাটি এবং আবহাওয়া বাণিজ্যিকভাবে গোলাপ উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূল। যশোরের গদখালিতে প্রথম ব্যাপক হারে বাণিজ্যিক উৎপাদন হয়। এই স্থানকে ফুলের রাজধানী বলা হয়। এছাড়া সাভার, ধামরাই, ময়মনসিংহ এবং গাজীপুর অঞ্চলে ব্যাপকভাবে উন্নত জাতের গোলাপ চাষ হচ্ছে। আধুনিক সেট পদ্ধতি ব্যবহার করে এখন সারা বছরই গুণগত মানসম্পন্ন গোলাপ উৎপাদন করা সম্ভব হচ্ছে, যা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা মেটাতে সক্ষম।
4: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, স্থানীয় বাজারে গোলাপের চাহিদা কেমন এবং কোন কোন দেশগুলোতে বাংলাদেশের গোলাপ রপ্তানির সম্ভাবনা রয়েছে?
5: বাংলাদেশের আভ্যন্তরীণ বাজারে গোলাপের চাহিদা আকাশচুম্বী। বিশেষ করে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, 21 ফেব্রুয়ারি এবং বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানে গোলাপের ব্যাপক ব্যবহার হয়। বাংলাদেশে বর্তমানে উৎপাদিত গোলাপের শতকরা প্রায় 80% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়, তবে আন্তর্জাতিক বাজারেও এর সম্ভাবনা প্রচুর। মধ্যপ্রাচ্যের দেশসমূহ যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপের কিছু দেশে বাংলাদেশের গোলাপ রপ্তানির সুযোগ রয়েছে। যদি উন্নত প্যাকিং এবং কোল্ড চেইন বজায় রাখা যায়, তবে কেনিয়া বা ইকুয়েডরের মতো বাংলাদেশও বিশ্ববাজারে বড় অংশ দখল করতে পারবে। বিশেষ করে দীর্ঘ ডাটাযুক্ত এবং উজ্জ্বল বর্ণের মিরিন্ডা বা লিংকন জাতের গোলাপের বিদেশে প্রচুর চাহিদা রয়েছে।
4: আমরা এবারে একটু জানতে চাই, বাণিজ্যিক গোলাপ চাষে বর্তমানে কি ধরনের আধুনিক সুযোগ সুবিধা ও যান্ত্রিকীকরণ ব্যবহৃত হচ্ছে?
5: দেখুন, ঐতিহ্যবাহী চাষ পদ্ধতির বদলে এখন আধুনিক গ্রিনহাউস বা পলিশেড প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এর ফলে অতিবৃষ্টি বা প্রখর রোদ থেকে ফুলকে রক্ষা করা যায় এবং সারা বছর উৎপাদন সচল থাকে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রে ডিপ ইরিগেশন ব্যবস্থা বেশ জনপ্রিয় হচ্ছে, যা পানির অপচয় রোধ করে, সরাসরি শিকড়ে পুষ্টি পৌঁছে যেতে এর মাধ্যমে সহায়তা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তিতে তৈরি কোল্ড স্টোরেজ বা শীততাপ নিয়ন্ত্রিত ভ্যান ব্যবহার করে ফুলকে সতেজ অবস্থায় বাজারে পাঠানো হচ্ছে। উন্নত কাঁচি এবং মেশিনের মাধ্যমে এখন ফুলের মান যাচাই এবং গ্রেডিং করা হচ্ছে, যা রপ্তানিযোগ্য মান নিশ্চিত করতে সহায়ক। বাণিজ্যিকভাবে গোলাপের দীর্ঘস্থায়িত্ব বাড়াতে বর্তমানে পালসিং এবং প্রি কুলিং পদ্ধতিও শুরু হয়েছে।
4: আমাদেরকে এবারে বলুন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় গোলাপের জাতসমূহ কি কি এবং উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় প্রধান সমস্যাগুলো কি?
5: বাংলাদেশে বাণিজ্যিকভাবে ডাচ গোলাপ বা হাইব্রিড গোলাপের চাহিদা সবচেয়ে বেশি এখন। আর জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে লাল রঙের মিরিন্ডা এবং লিংকন, হালকা গোলাপি রঙের টাইটানিক, সাদা রঙের মাউন্ট সস্তা এবং হলুদ রঙের গোল্ডেন জায়ান্ট। তবে এই উৎপাদন প্রক্রিয়ায় কিছু স্থানীয় সমস্যা রয়েছে। প্রধান সমস্যা হলো মানসম্মত চারার অভাব, পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, বিশেষ করে থ্রিপস এবং লাল মাকড়সা। এছাড়া সারের উচ্চ মূল্য, কারিগরি জ্ঞানের অভাব চাষীদের বড় বাধা। সবচেয়ে বড় সমস্যা হলো উন্নত পরিবহন ব্যবস্থার অভাব। অধিকাংশ ক্ষেত্রে ফুল সাধারণত ট্রাকে পরিবহনের কারণে সঠিক তাপমাত্রার অভাবে বাজারে পৌঁছানোর আগে শুকিয়ে যায় বা পাপড়ি নষ্ট হয়ে যায়। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে অনেক সময় সাধারণ চাষীরা কিন্তু ন্যায্য মূল্য পান না।
4: সবশেষে আমাদেরকে একটু জানান যে গোলাপ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের ভবিষ্যৎ কেমন?
5: গোলাপ চাষ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। ধান বা অন্যান্য ফসলের তুলনায় ফুল চাষে মুনাফা কয়েক গুণ বেশি। এক বিঘা জমিতে গোলাপ চাষ করে বছরে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব, যা গ্রামীণ যুবকদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিতে পারে। এই ক্ষেত্রে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। চারা রোপণ থেকে শুরু করে ফুল সংগ্রহ, গ্রেডিং, প্যাকিং এবং পরিবহনে হাজার হাজার নারী এবং পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ এবং রপ্তানি সহজীকরণ করা গেলে গোলাপ চাষ বাংলাদেশের অন্যতম একটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত হতে পারে। কৃষিকে শিল্প রূপান্তর করতে এবং দারিদ্র বিমোচনে বাণিজ্যিকভাবে গোলাপ উৎপাদন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে গোলাপ ফুলের বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য দেবার জন্য।
5: ধন্যবাদ আপনাকেও।
2: তো আলোচনাটা কেমন লাগলো?
0: খুব ভালো
2: মনে হয়েছে, চারদিকে গোলাপ ফুলের সুবাস
0: ছড়াচ্ছে, ফুলে ফুলে মনে হচ্ছে গন্ধ পাচ্ছি।
2: হ্যাঁ হ্যাঁ ওইটাই,
1: গোলাপের গন্ধ আসছে। বাজারে পাঠাইলেও তো মেলা লাভ।
2: হ্যাঁ, যদি ঠিকমতো উৎপাদন করতে পারো,
1: জায়গা থাকলে বা পতিত জমি থাকলে এটা ফুল চাষ আমাকে শুরু করা উচিত।
2: এবং পোকামাকড় থেকে রক্ষা করা, তাকে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে।
1: কৃষি অফিস তো আছেই, লাগলে জানিয়ে নিয়ে কাজ করবো, আর জানিয়ে নিয়ে কাজ করলে লোকসান কম হয়।
2: সামনে কিন্তু আসছে কুরবানি, মোটামুটি দেখতে দেখতে চলে আসবে ঈদুল আজহা। আমরা অনেকেই যারা যতটুকু সক্ষম সেভাবে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব, আর যারা দিচ্ছেন তারা তো দেবেনই, আর নিয়ত বা আশা করে রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের পশু কিনতে হবে, তাহলে পশু আমাদের একটু চিনে বুঝে কিনতে হবে, তো স্বাস্থ্যসম্মত এবং সঠিকভাবে ওই মাংস আমরা যেটা পাবো সেটা আমাদের উপযুক্তভাবে স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য নিরাপদ হবে, এই নিশ্চয়তা আমরা কীভাবে পাবো এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। কী বলো? শুধু কোরবানি বলে কথা নয়, সবসময়ের জন্যই সুস্থ এবং স্বাস্থ্যসম্মত পশু আমরা কিভাবে চিনবো তার উপায় কিন্তু আমাদের জানা প্রয়োজন।
1: ডাক্তারের লাইন কথা কইতাছো,
2: সেটা হচ্ছে ডাক্তারের সঙ্গে বলবেন, বিশেষজ্ঞ যিনি আছেন তিনি বলবেন, আমি একটু ভূমিকা করলাম। যেটা বলতে চাইছি আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে, আগামীকাল অর্থাৎ 12/5/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই দিন উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326 থেকে 02-448-1327 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 02-448-1279 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও এই অনুষ্ঠান ওই দিন শোনা যাবে। এছাড়াও সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে যেতে চাই যে বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি এই অনুষ্ঠান আমরা সবাই উপভোগ করতে পারবো। তাহলে নাম্বার তো তোমরা নিয়েছ, আগে থেকেই ছিল, যাকে বলে মিস করো না, ঠিক আছে, যোগাযোগ করবে, কারণ জানার কোনো শেষ নেই, জানার কোনো শেখার কোনো বয়সও নেই।
1: আর এটা জানতে হইলে আবার লগে সমস্যার সমাধান, এটা একটা বড় সুবিধা।
0: হ্যাঁ, তুমি খুব সুন্দর করে কও, ভালো লাগে আমার শুনতে, লগে লগে
2: অনেক কথা তো শুনলাম বললাম।
1: এইবার একখান গানের ব্যবস্থা করো,
0: আমার পান ও খাবার চাইবা লিলিবের কাছে। তোমাদের জন্য বানায় রাখছে, তোমরাও খাও না, গান চালায় দাও,
2: গান শুনতে পান। যেটা তুমি বলছিলে নিজেরা কথা না বলে গানটা শুনে আসি। গানটা হচ্ছে কৃষি বিষয়ক গান, গোলাপ ফুলের উপর ভিত্তি করে একটু আগে যে বিষয়ে আমরা পরামর্শ পেলাম। গানের প্রথম বাণী হচ্ছে শোনেন দেশের মানুষ যারা, শিল্পী হচ্ছেন কামরুজ্জামান রাব্বি ও ডলি মণ্ডল, গানের গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার উজ্জ্বল সিনহা। তো চলো শুনে আসি।

0: দেশের মানুষকে আহ্বান করা হয়েছে গোলাপ ফুলের গুণাবলীর কথা বলার জন্য। তোর সাথে গুণ শুনে বসে থাকলে হবে না,
1: একটা জিনিস কি পরামানিক ভাই, এই যে তোমার গোলাপ ফুলের যে তোমার একটা সুগন্ধ বুঝছো, এটা কিন্তু অন্য ফুলের সঙ্গে মিলাবে যায় না,
0: ঠিক বলেছে?
2: গোলাপ হলো ফুলের রানী,
1: ফুলের, ও আচ্ছা তাই, লিলিবু যখন বলছে তখন ঠিক,
2: আমি বলবো তুমি জানো না,
1: আমি তো আসলে বই পুস্তক মানে
2: ভালো করো নাই,
0: আমরা একটু বিগত দিনে ফিরে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের আবহমান বাংলার যে ঐতিহ্য রয়েছে, অনেক ধরনের ঐতিহ্য রয়েছে, তার মধ্যে বায়োস্কোপ সম্পর্কে আমাদের কিন্তু একটা সিদ্ধার্থ শঙ্কর জর্দান অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন আফরোজা আক্তার পপি। তাহলে আমরা শুনে আসি আবহমান বাংলার ঐতিহ্য বায়োস্কোপ নিয়ে তিনি কি বলছেন।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকে আমরা কথা বলবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বায়োস্কোপ নিয়ে। আর এই বায়োস্কোপ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, প্রফেসর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: আপনাকে ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই বায়োস্কোপ কি, এ সম্পর্কে যদি আমাদের বলতেন।
1: গ্রামীণ বাংলার বিনোদনের একটা মাধ্যম ছিল বায়োস্কোপ। সে বিষয়টা হচ্ছে, একসময় বায়োস্কোপকে সাধারণত গ্রাম বাংলার সিনেমা হল বলা হতো। বায়োস্কোপের শাব্দিক অর্থ হচ্ছে চলচ্চিত্র বা ছায়াচিত্র। সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পরবর্তী সময়টি ছিল বায়োস্কোপের স্বর্ণযুগ। আসলে বায়োস্কোপ হলো একটি প্রাক সিনেমা যুগের ঐতিহ্যবাহী বিনোদন যন্ত্র, যা বাক্সের লেন্সের মধ্য দিয়ে দর্শককে স্থির চিত্রের দ্রুত পরিবর্তনের মাধ্যমে চলমান দৃশ্য বা ছোট চলচ্চিত্র দেখানো হতো।
0: এবারে আপনার কাছে জানতে চাই, এই যে বায়োস্কোপের গঠন বা কার্য পদ্ধতিটা, এটা আসলে কেমন ছিল?
1: এর গঠন পদ্ধতি সিনেমার মতো অত জটিল ছিল না। এটি একটি বাক্স বিশেষ, যার ভেতরে লেন্স এবং আলোর উৎস থাকত। অপারেটর হাতল দিয়ে দ্রুত ঘুরিয়ে ছবি পরিবর্তন করত, যা লেন্স দিয়ে দেখলে মনে হতো ছবিগুলো নড়াচড়া করছে। ছোট্ট সেই চারকোনা বাক্সের তিন দিকে চারটি, ছয়টি বা আটটি ছোট ছোট গোল জানালা থাকতো বা আতসী কাছে ঢাকা থাকতো, এবং দর্শক এই কাচের উপর চোখ রেখেই দেখত বায়োস্কোপের ছবি। ভেতরে প্রদর্শিত হতো ছবিগুলো, যেগুলো সেগুলো অনেক বড় দেখাতো বা নিকটবর্তী মনে হতো।
0: এই যে দেখানোর যে পদ্ধতিটা বললেন, এটা যদি আরেকটু বলতেন যে আসলে কিভাবে এটা দেখানো হতো।
1: অবশ্যই, মেলা বা গ্রামেগঞ্জে বায়োস্কোপগুলো বাক্সের লেন্স দিয়ে দর্শককে দৃশ্য দেখানোর সময় খঞ্জনি বা করতালের আওয়াজ করত, এবং এতে করে ওই দৃশ্যগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠত। এ সময়ের ছবির তালে তালে গান গাওয়া হতো, যেমন কি চমৎকার দেখা গেল, তারপরে চলে এলো, ইত্যাদি।
0: এখন আপনার কাছে জানতে চাই যে আসলে বায়োস্কোপে কি ধরনের গল্প বা কি দেখানো হতো।
1: আর সাধারণত দেশি বিদেশির দর্শনীয় স্থান, ঐতিহাসিক ঘটনা বা পৌরাণিক কাহিনী, এগুলোর স্থির চিত্র বা ছোট ছোট ফুটেজ এতে দেখানো হতো। যেমন তাজমহল, মিশরের পিরামিড, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, প্রিয় নেতা ইয়াসির আরাফাত ইত্যাদি। এছাড়াও বাংলার ইতিহাস, রাজা বাদশাহদের জীবন কাহিনী, ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, মক্কা মদিনা, এসবই ছিল বায়োস্কোপের প্রদর্শনী সূচি।
0: এবারে আপনার কাছে জানতে চাই, এই বায়োস্কোপের ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন।
1: অবশ্যই, 1895 সালে জার্মান উদ্ভাবক ম্যাক্স স্কুলাডানেস্কি এবং তার ভাই ছিল এমিল স্কুলাডানেস্কি প্রথম বায়োস্কোপ কিন্তু প্রজেক্টর তৈরি করেন, এবং এটি মূলত চলচ্চিত্রের প্রাথমিক রূপ বা প্রজেক্টরের আদি সংস্করণ। ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি, বিদেশি উদ্যোক্তা স্টিফেন্স 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে কলকাতায় আসেন এবং বায়োস্কোপ প্রদর্শন করেন। এরপর তার উদ্দীপনা এবং অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন স্থানে বায়োস্কোপ দেখানো শুরু করে, এবং তারপর থেকেই এটা গ্রামীণ বাংলার একটা অন্যতম বিনোদন মাধ্যম হিসেবে আবির্ভূত হয়।
0: এখন কিন্তু আমরা খুব একটা বায়োস্কোপ দেখতে পাই না, তো এই যে বায়োস্কোপের জনপ্রিয়তাটা বা প্রচলনটা কমে গেছে, এটা কেন কমে গেছে বলে আপনার মনে হয়?
1: দেখুন, এটা খুবই স্বাভাবিক। মানুষের, বিশেষ করে ছেলে মেয়েদের বিষয়ের জায়গা কিন্তু কমে গেছে। বর্তমান যুগে খুব সহজে ছেলে মেয়েরা সবকিছু পেয়ে যায়, বিশেষ করে ইন্টারনেটের বদৌলতে। সুতরাং বায়োস্কোপ খুব স্বাভাবিকভাবেই, সঙ্গত কারণেই এর জনপ্রিয়তাটা কমে যাবে, কারণ একটা প্রযুক্তি আর একটা প্রযুক্তির কাছে হেরে যায়। ঠিক বায়োস্কোপের অবস্থাও তাই হয়েছে।
0: তাহলে কি আমরা ধরে নিব যে বায়োস্কোপ একেবারে হারিয়ে গেল আমাদের মাঝে থেকে?
1: এটা একটা সন্দেহাতীত ভাবে বলা যায়, কারণ মানুষের প্রয়োজনীয়তা যখন হারিয়ে যায় তখন সেটা বিলুপ্ত হয়ে যায়। তবে আজও বৈশাখী মেলা, লোকজ উৎসব এবং গ্রামীণ মেলাগুলোতেও কিন্তু আমরা দুই একটা বায়োস্কোপওয়ালাদের দেখতে পাই। তারা তাদের পুরনো কাঠের বাক্স নিয়ে হাজির হন নতুন প্রজন্মকে আনন্দ দেওয়ার জন্য। বর্তমানে বায়োস্কোপের নামটি ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেমন TV9, বাংলার ঘরের বায়োস্কোপ ইত্যাদি নাম দিয়ে জনপ্রিয়তা পেয়েছে, যা পুরনো ঐতিহ্যের নামটিকে আধুনিক প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে বায়োস্কোপ সম্পর্কে এই চমৎকার তথ্যগুলো আমাদের শ্রোতাদের জানানোর জন্য।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে। আইস কি আর ও শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আজ না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন লাইগা থাকে।
1: শুনলে মনে কয় যে এহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তো বউ জবাব নাই।
1: থাও, আর কম লাগবো না। এখন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কোনো না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকত।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমির রে ভের নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগা, একটু খারাপ আইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তুই তো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জি চাচা, হ্যাঁ আপনাকেও দোয়ায়, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, শিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতেছেন।
0: তুমি তো রীতিমতো বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: যে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাক সবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ, একদিকে যেমন ভেজাল মুক্ত শাক সবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জি চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়িতে একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা, চলেন।
4: তোমার কাছে আছে, পরবর্তীতে দেখা হবে, কথা বলবো। এখন যেহেতু আসলে
5: এখন আজকে খুব মুডে আছে, বুঝছো,
4: মুডে আছো, তুমি তো অনেক মজা মজা কথা বললে। আসলে আপনারা তখন শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো একসাথে,
3: চলো
4: চলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সাপ্তাহিক সার্ক বুলেটিন।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। যুক্তিতে গড়ি বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ বেতারে শুরু হল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বেতার বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে, আশা প্রকাশ তথ্য সম্প্রচার মন্ত্রীর। মাদকদ্রব্যের পাচার ও অপব্যবহার রোধে ঢাকা ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। এবং আইসিসির সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে আসল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশের কল্যাণ প্যারেডে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন এবং কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এর বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিকারের 120তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিকারের বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হল বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামোহরি, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের যুক্তিতে গড়ি বাংলাদেশ এই শিরোনামে শুরু হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গত সোমবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং যুক্তি নির্ভর সমাজ গড়ে উঠবে। তথ্য সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বুদ্ধির চর্চা নৈতিকতার মাধ্যমে শানিত হলে সত্যিকারের সুনাগরিক হয়ে ওঠা সম্ভব। মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান ও কারিগরি সহায়তা প্রদান করবে। হাম রুবেলা পোলিও সহ 10 ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। গত বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান আসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিমানবন্দরে টিকার এই চালান গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ইতিমধ্যে 15 লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে, ভবিষ্যতে টিকার আর কোন সংকট তৈরি হবে না। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর সাহিত্যকর্মে মানুষের আনন্দ বেদনা, প্রেম বিরহ, নিঃসঙ্গতা, প্রতিবাদ এবং মুক্তির আকাঙ্ক্ষা সহ মানব জীবনের নানা অনুভূতি গভীরভাবে উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরসহ বাংলার বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তাঁরই লেখা। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গত শনিবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ভারতীয় চলচ্চিত্র তারকা চন্দ্রশেখর জোসেফ বিজয় রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশটির দক্ষিণাঞ্চল এই শিল্পকেন্দ্রিক রাজ্যে তাঁর নতুন দল টিভিকে জোট গঠনের পর তিনি শপথ নিলেন। এর মাধ্যমে মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত বিজয়ের টিভিকে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে গাড়ি বোমা হামলায় অন্তত 21 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্ন বিভাগে গত রবিবার এই ঘটনা ঘটে। একই সাথে এই হামলার ঘটনাস্থলে অতিরিক্ত সহায়তা দিতে যাওয়া পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা করা হয়। আইসিসি টি টোয়েন্টি সর্বশেষ র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ গত মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 225 রেটিং পয়েন্ট নিয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠে এল বাংলাদেশ। 6 রেটিং হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের সর্বমোট রেটিং 221। 275 রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় কণিকা ভৌমিক, উপস্থাপনায় আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ।
0: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার ইনভাইটিং ইউ টু আওয়ার উইকলি সার্ক বুলেটিন। ফার্স্ট দিস উইকস হেডলাইন্স ফ্রম বাংলাদেশ এন্ড আদার সেকেন্ডারিজ আর Prime Minister while inaugurating Police Week calls upon police personnel to try their best to ensure peace and security of the people. Information Broadcasting Minister launches debate competition for students at Bangladesh Betar, hopes adolescents' dormant talents will be awakened through this competition. Dhaka and Islamabad sign MOU to combat drug trafficking and narcotics abuse. Suvendra Dhikari has been sworn in as the new Chief Minister of West Bengal, and Chandrashekhar Joseph Vijay has been sworn in as the Chief Minister of Tamil Nadu. And Bangladesh national cricket team climbed to 8th place in latest ICC T20 rankings. Now the details. Prime Minister Tariq Rahman has called upon police personnel to try their best to ensure peace and security of the countrymen. He made the call while addressing the inaugural ceremony of the Police Week 2026 at the Rajarbagh Police Lines Crown in the capital on Sunday. The Prime Minister said ensuring peace and security of the country's people depends largely on the role of the public. He urged police members to take a vow so that no fascist or authoritarian force can further use them against the country and the freedom of its people. Meanwhile, speaking at police welfare parade held at the Rajarbagh Police Auditorium, Prime Minister Tariq Rahman said crime control will become easier if trust is built between the police and the people. National Implementation Committee on Administrative Reorganization, NICOR, has approved the proposal forming Bogura City Corporation in principle at the meeting with Prime Minister Tariq Rahman in the chair. The approval was given at the 120th meeting of NICOR this evening in the capital on Thursday last. The proposal forming 5 new pozilas was also approved on Thursday's meeting. The new pozilas are Makam Tala in Bogura, Matamohar in Cox's Bazar, Ruhi and Bhuli in Takuga, and Chandraganj in Lakhipur. A fresh shipment of vaccines, including 15 lakh doses of measles rubella MR vaccine and 9 lakh doses of tetanus diphtheria TD, has arrived in the country as part of the government's efforts to strengthen the nationwide immunization program. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hussain received the consignment at Hazrat Shahjalal International Airport, the capital on Wednesday last. After receiving the shipment, he said there will be no vaccine shortage in the coming days.
2: A student's debate competition titled Juktite Gori Bangladesh has begun at Bangladesh Bethar Agoga in the capital. Information Broadcasting Minister Shahiduddin Shopan inaugurated the competition on Monday last. Addressing the ceremony, he said that the hidden talent of the young generation will be flourished through debate and a rational society can be built. Director General of Bangladesh Bethar S.M. Zahid presided over the function. Bangladesh and Pakistan have signed a Memorandum of Understanding MOU to strengthen bilateral cooperation in preventing illicit drug trafficking, narcotics abuse and related money laundering activities. The agreement was signed at a ceremony held at a hotel in the capital on Friday last. Home Minister Salahuddin Ahmed and Pakistan's Interior Minister Syed Mohsin Raza Naqvi signed the instrument on behalf of their respective sides. In the MOU, both countries agreed to enhance cooperation through intelligence sharing, technical assistance and coordinated anti-narcotics operations to combat the trafficking and abuse of narcotic drugs, psychotropic substances, and their precursors. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore was celebrated across the country on Friday last. On the 25th Baisakh in the 1268 of Bengali calendar, poet Rabindranath Tagore, the fountainhead of Bengali wisdom, was born at Jarashankar Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913. For English translation of Gitanjali. Rabindranath Tagore's birth anniversary was celebrated through different programs in Shilaita under Kumarkhali Upazila of Kushtia district and other places. Other program in Patishar of Nauga local government rural development cooperatives, Minister Mirza Fakhrul Islam Alamgir said poet Rabindranath Tagore has been firmly established in all fields of literature. Bharatiya Janata Party BJP leader Suvendu Adhikari took oath in as the new chief minister of West Bengal on Saturday last. With this, the BJP formed the government for the first time in West Bengal. At the same time, the ministers of the new government also took oath. Meanwhile, Indian film star Chandrasekhar Joseph Vijay was sworn in as chief minister of Tamil Nadu state on Sunday after his new party TVK broke a coalition in the southern eastern hub. With this, Vijay's TVK family

0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64% এবং সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:17 এবং অস্ত যাবে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here is the forecast for eligible parts of the country. Very till 1 AM as received from Dhaka Metropolis and read by Aminul Islam Manju. Metropolis says that in association with rain, earth and shower, temporarily west to northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Dhaka, Tangail, Mamensing, Faridpur, Madaripur, Khulna, Borishal, Potokali, Noakhali, Kumila, Chattogram and Sylhet. River ports in these areas are to highest cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast

0: but intercountry, remaining effect till 6 p.m. tomorrow. Rain or thundershower accompanied by temporary gusts or squally wind and lightning may occur a few places of Rajshahi, Rangpur, Dhaka, Mamensing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. The day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 35.5 degrees Celsius at Koira and the lowest was 20 degrees at Nikli as recorded over intercountry today. The temperature as recorded in Dhaka today was maximum 32.9 degrees Celsius and minimum 22.4 degrees. Humidity recorded in Nihar at 9 a.m. was 64% and at 6 p.m. 75%. The sun rises over Dhaka tomorrow at 5:17 a.m. and sets at 6:33 p.m. and that's all weather forecast for this time.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন তার বিশেষ বিশেষ অংশ একযোগে প্রচার হবে। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিক অনুষ্ঠান রবিশর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 12 মে মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় পবিত্র হজের তাৎপর্য ও শিক্ষা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, সিনিয়র পেশ ইমাম ও খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ও ডক্টর মুফতি ওলিউর রহমান খান, মুহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশন। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 024481268, 024481369, 024481370, 024481377, 024481378 ও 024481379 নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মাহফুজুল ইসলাম। ঘোষণাটি শুনলেন

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। আজ রাজধানীতে একটি অনলাইন পোর্টাল উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, বরং তাদের ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে হবে। ঈদ উল আজহাকে সামনে রেখে বাজার মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশে আজ থেকে ট্রাকে করে 10 দিন ব্যাপী নিত্য পণ্যের জরুরি বিক্রয় শুরু করেছে। টিসিবি জানায়, এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে সরাসরি ভোক্তার কাছে 720টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ছাড়া আগামী 21 মে পর্যন্ত চলবে। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে বাজারকে প্রভাবিত করা না যায়। গাজীপুরে উপজেলার পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে এক আলোচনা সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা অংশ নেন। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় পরিবর্তিত জলবায়ু মোকাবেলায় ফসলের জাত ও প্রযুক্তি ব্যবহার বিষয়ে

0: কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে কৃষকদের পরিবর্তিত জলবায়ুতে কৃষির সমস্যা এবং সম্ভাবনা, ফসল উৎপাদনের সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা, তাপ সহিষ্ণু ফসল আবাদ, জলমগ্ন সহিষ্ণু ধান চাষাবাদ এবং ফসল আবাদে খরা সহিষ্ণু জাত ব্যবহার বিষয়সমূহের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। মনোহরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ উপজেলার উন্নয়নমূলক বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শান্তি সম্প্রীতি সহাবস্থান ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং এ কার্যক্রমকে গতিশীল করতে বৃহত্তর পরিসরে নাগরিক প্ল্যাটফর্ম গঠনে প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া উপজেলার শান্তি সম্প্রীতি বিষয়ক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সর্বস্তরের অংশীজনদের নিয়ে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মানিকগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ড্রিতা এতে প্রধান সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মুন্সীগঞ্জ পৌরসভার মীর কাদিম বাজার সংলগ্ন সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 4,18,00,000 টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। গাজীপুরে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত 5,000 মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। আগামী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 64% এবং সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:17 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:33। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসো আসো, আমরা বসি সবাই। এই যে হারুন ভাই, জানো তো যে ওই বিশেষ করে বাংলাদেশের সমুদ্রের জলসীমার মধ্যে মাছের সুষ্ঠু প্রজনন বা উৎপাদন বা সামুদ্রিক যে মাছ, এই সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আগামী 11 জুন পর্যন্ত কিন্তু মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু চলবে না, এটা কিন্তু মনে রেখো, মাছ ধরা ট্রলার চলবে না, চলবে না। তো আসলে এটা জিজ্ঞেস করতে পারো যে আছে কেন চলবে, চলবে না এই কারণেই যে আমাদের সামুদ্রিক যে জীব বৈচিত্র্য আছে, অনেক রকমের মাছ আছে, অনেক রকমের প্রাণী আছে, তারপরে ধরো এই মৎস্য সম্পদ, এগুলোর টেকসই ব্যবস্থাপনা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ওদের বাঁচিয়ে রাখতে হবে নাকি
3: প্রজননের সময় এটা ধরতে না করেছে, এটা খুবই যুক্তিযুক্ত।
2: হ্যাঁ, এবং এর দীর্ঘমেয়াদ

0: হবে কি, এই জেলে ভাইরাই তাদের জীবন জীবিকার উপরে একটা বিরাট প্রভাব ফেলবে। আর এই সময়ে নিবন্ধিত যে জেলে ভাইরা আছেন তারা তো নানা রকমের সহায়তা কিছুটা তারা পাবেন, এটা কিন্তু জানাইছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক একটা আদেশ। তো আমরা সবাই জানি এই নির্দেশনা মেনে চলি, অন্যদেরকেও সচেতন করি, আমাদের সচেতনতা এবং সহযোগিতাই পারে সমুদ্রের সম্পদকে রক্ষা করতে। সেই আমাদের চাষি ভাইরা, মৎস্য চাষি ভাইরা তারাও দাম বেশি পাবেন, হ্যাঁ, এবং আমরাও ভালো মাছ খেতে পারবো। আচ্ছা চলো আমাদের আসর আজকে শুরু করি। আসরের শুরুতে রয়েছে মসুর চাষাবাদ এবং পরিচর্যা।
1: আচ্ছা আচ্ছা,
0: এইটা নিয়ে কিছু কথাবার্তা শুনবো আজকে আমরা। মসুর চাষাবাদ ও পরিচর্যা নিয়ে বলেছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান। তিনি একজন কৃষি অর্থনীতিবিদ, তিনি পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং খামার বাড়িতে চাকরি করেন। তো তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন বৈশাখী খাতুন। চলো আমরা শুনি মসুর চাষাবাদ ও পরিচর্যা।
2: কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আর সবাই কৃষিকাজের সাথে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকের আসরে আমরা কথা বলবো মসুর চাষাবাদ ও এর পরিচর্যা সম্পর্কে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
3: ধন্যবাদ আপনাকে।
2: প্রথমে আপনার কাছে জানতে চাই ডাল ফসলের অর্থনৈতিক গুরুত্ব কি?
3: ধন্যবাদ। উদ্ভিজ্জ আমিষের অন্যতম প্রধান উৎস হচ্ছে ডাল। ক্যালোরি বিবেচনায় প্রতি 100 গ্রাম ডাল ফসল প্রায় 250 গ্রাম মাংসের সমান। এতে শতকরা 18-26% আমিষ থাকে। এছাড়া এতে শর্করা, চর্বি, খনিজ লবণ ও যথেষ্ট পরিমাণ ভিটামিনও থাকে। নিরামিষভোজী লোকদের আমিষের প্রয়োজন মেটানোর জন্য প্রচুর ডাল শস্য খাওয়া দরকার। হাড়ের পুষ্টির জন্য যে ক্যালসিয়াম এবং ফসফরাস দরকার তাও কিন্তু আমরা এই ডাল থেকেই পেয়ে থাকি। ভাত ও রুটির সঙ্গে ডাল খেলে খাদ্য সুস্বাদু ও সুষমও হয়। গোখাদ্য হিসেবেও ডাল ফসল ব্যবহৃত হয়। ডাল ফসল চাষ করলে পুষ্টির অন্যতম প্রধান নাইট্রোজেন বৃদ্ধির মাধ্যমে জমির উর্বরতাও কিন্তু বাড়ে। সবুজ সার তৈরির জন্য কয়েকটি ডাল শস্য চাষ করা হয়। এছাড়া ডাল ফসল বিশেষ করে বরবটি চাষ করলে ভূমি ক্ষয়ও কম হয়।
2: এবারে আপনার কাছে জানতে চাই আমাদের দেশের প্রধান প্রধান ডাল ফসল কি কি?
3: মুগ, মসুর, মটর, খেসারি, ছোলা, মাসকলাই ও ফেলন। ডাল ফসলগুলোর মধ্যে মসুর সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে চাষ করা হয়।
2: এখন আপনার কাছে জানতে চাই কেমন জমিতে মসুর চাষ করা যায় এবং জমি প্রস্তুতি বা কিভাবে করতে হবে।
3: মসুরের ভালো ফলন পাওয়ার জন্য সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত দোঁয়াশ, বেলে দোঁয়াশ, পলি দোঁয়াশ বা ইটালো দোঁয়াশের উর্বর মাটি নির্বাচন করতে হবে। জমির আশেপাশে যেন রোগ এবং পোকামাকড়ের পোষক বা উদ্ভিদ আগাছা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাটির অম্লতা হবে 6-7। জো অবস্থায় জমি কয়েকটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরি করে নিতে হবে।
2: এই পর্যায়ে আপনি যদি আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতেন যে তারা কিভাবে মসুরের জাত নির্বাচন, বীজ নির্বাচন, বীজ শোধন এবং বপন করবেন সে সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন।
3: আচ্ছা, মসুর চাষের জন্য উচ্চ ফলনশীল, রোগ এবং পোকামাকড় প্রতিরোধী, স্বল্প জীবনকালীন এবং পোক এলাকা উপযোগী জাত নির্বাচন করতে হবে। উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মসুরের জাতগুলো হচ্ছে বাড়ি মসুর 1-8 পর্যন্ত এবং বিনা মসুর 5-11 পর্যন্ত। অভিন্ন আকার, পরিপুষ্ট, পরিচ্ছন্ন, তেজস্বী, সজীব এবং সর্বোপরি বীজবাহিত রোগ জীবাণু ও পোকামাকড় মুক্ত যে বীজ নির্বাচন করতে হবে। মাটি ও বীজবাহিত অনেক জীবাণুর আক্রমণ রোধের জন্য বপনের পূর্বে বীজকে শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজের সাথে প্রোভেক্স 200 WP 2-3 গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে। সারি থেকে সারির দূরত্ব হবে 30 সেন্টিমিটার এবং এতে বিঘা প্রতি বীজ লাগবে 4-5 কেজি।
2: এখন আপনার কাছে জানতে চাই মসুর ফসলের আন্তঃপরিচর্যা কখন এবং কিভাবে করতে হয়।
3: মসুর ফসল উৎপাদনে বেশি রাসায়নিক সারের প্রয়োজন হয় না। মাটির উর্বরতা রক্ষা সহ ভালো ফলনের জন্য জমি শেষ চাষের সময় মাটিতে বিঘা প্রতি 4-5 কেজি ইউরিয়া, 10-13 কেজি TSP, 5 কেজি MOP, 7 কেজি জিপসাম ও 1-1.5 কেজি বোরন সার মিশিয়ে দিতে হবে। মসুর ফসল খুবই সংবেদনশীল ও নাজুক প্রকৃতির হয়। ভালো উৎপাদনের জন্য সময় মতো আগাছা দমন খুবই গুরুত্বপূর্ণ। বপনকৃত বীজের অঙ্কুরোদ্গম ও গাছের উপযুক্ত বৃদ্ধির জন্য জমিতে পর্যাপ্ত রসের প্রয়োজন হয়। সেজন্য মাটিতে রসের ঘাটতি হলে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে। আবার অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমে থাকলে শিকড় কিন্তু পচে গাছ মারা যেতে পারে, সেজন্য জমি হতে অতিরিক্ত পানিও কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সব ডাল ফসলই কিন্তু কম বেশি বিভিন্ন পোকামাকড় রোগ দ্বারা আক্রান্ত এবং ফলন মারাত্মকভাবে এতে ক্ষতিগ্রস্ত হয়। ভালো ফলনের জন্য এসব পোকামাকড় রোগ দমন করা অত্যাবশ্যক।
2: সবশেষে আপনার কাছে জানতে চাই, মসুর ফসল সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে যদি বলতেন।
3: বপনের পর মসুর সাধারণত 120-125 দিনের মধ্যে তোলার উপযোগী। গাছের পাতা শুকিয়ে গেলে ও সুঁটি পেকে গেলে ফসল তুলতে হবে। ঠিক সময়ে ফসল তুলতে না পারলে সুঁটি পেকে ফেটে বীজ মাটিতে ছড়িয়ে পড়ে। সুতরাং যথাসময়ে মসুরের যে গাছ সেটা কিন্তু তুলে নেওয়া দরকার। সেজন্য গাছ সামান্য কাঁচা থাকতেই সকালের দিকে গাছ কেটে বা মূল সহ উপড়ে নিতে হবে। গাছগুলোকে রোদে শুকিয়ে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে বা গরু দিয়ে মাড়াই করে সুঁটি থেকে বীজ আলাদা করে নিতে হয়। তারপর কুলায় নেড়ে চেড়ে বীজ পরিষ্কার করে ও রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই চমৎকার তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনদের জানানোর জন্য।
3: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
0: তুমি তো বলতেছিলে রাজা মিয়া যে ফোন ইনের কথা বলো, আগামীকাল 12 তারিখ
1: রাজা ভাই তোর হয় না
0: খবর টবর জানতে চায় আমাদের কাছে। তা আগামী 12 তারিখ মানে কালকে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, মানে আমাদের এই অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায়,
1: খুব গুরুত্বপূর্ণ বিষয়,
4: আরেকবার কহ,
0: সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতারা জানতে পারবেন যে কি কি কি কি চিহ্ন থাকলে বুঝতে পারবো যে পশুটি সুস্থ এবং স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, তো এই জন্যে এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আর শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। আর এই বিষয়ে প্রিয় শ্রোতা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্য 02-44-81-3268 02-44-81-3269 02-44-81-3270 02-44-81-3277 02-44-81-3278 ও 02-44-81-3279 নম্বরে আপনারা অবশ্যই টেলিফোন করলেই আমরা কিন্তু দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফোন ফেসবুকে দেখা যাবে www.facebook.com/বাংলাদেশ বেতার, এখান থেকে সরাসরি আপনারা দেখতেও পাবেন। এছাড়া এটা শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। হ্যাঁ, আর ফেসবুকের কথা তো বললামই,
1: বিষয়টা ওখানে কমেন্টও করা যায়,
0: কমেন্টও করা যায়। বিষয়টা কি আবার বলে দিই, সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায়।
4: বাহ,
0: হ্যাঁ আসলে তো তাই,
5: সামনে কুরবানির ঈদ আছে,
4: হারুন ভাই মাথার ভিতরে ঢুকায় রেখো।
1: আরে আমি তো আরেকটা জিনিস মাথায় ঢুকতেছে, পশু চেনা তো যাচ্ছে কেমনে ভালো সুস্থ, কিন্তু ছোট মিয়া চেনবো কেমনে?
4: ও হে,
1: কিন্তু ভালো কথা ওর কানে যায় না।
4: হ্যাঁ, তুমি চাইলে কালকে শুনতে কইবে,
1: তা তো বটেই, তা তো বটেই।
0: কিন্তু এটা তো আবার শুনছে যে ছোট মিয়াও নাকি এবারে ঠিক করছে যে গ্রামের কোরবানির পরে 24 ঘন্টার মধ্যে সব ময়লা বর্জ্য আবর্জনা সরিয়ে ফেলবে।
1: না এটা
5: দেখো আগে করে নাকি তারপরে বিশ্বাস করো, আগে বিশ্বাস করো,
1: বুদ্ধি বলে বলে একটু বুদ্ধি হয়েছে,
0: তোমরা বলে বলে বুদ্ধি করেছ,
4: ভালো কথা। আইসার সেরা,
1: আইসার সেরা, করবি করবি নি।
0: এবারে চলো একটু গান শুনি আমরা।
4: আচ্ছা,
0: খুব বিখ্যাত শিল্পীদের বিখ্যাত গান আমরা শুনবো, বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভিনের গাওয়া খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। চলো শুনি গানটা।
5: আচ্ছা শুনি।

0: শুনলে তো ফরিদাপার বিনের গাওয়া গান কাছার ভিতর অচিন পাখি কম নেই এই প্রশ্ন এই জিজ্ঞাসা এই কৌতূহল তো মানুষের চিরকালের তাই না
1: কত বিজ্ঞানীরা টেস্ট করেছে যে এই যে খাঁচার ভিতর যে আমার আছে জীবনটা কেমনে বাড়ায় কেমনে আসে খুঁজে পায় না
0: ঠিক বলেছো ঠিক বলেছো
2: সবচেয়ে মাসার ভাই কি আশ্চর্য ঝুঁকি লাগে জানো ওই যে একটা মানুষের মধ্যে আর একটা মানুষ যে বড় হয় এই যে মায়ের ইয়ের মধ্যে জঠরে একটা মানুষের মধ্যে আর একটা মানুষ যে বড় হয় এটা খুবই আশ্চর্য লাগে
0: আসলে তো সবই আশ্চর্য সবই আশ্চর্য চলো এবার আমরা আসলে আবার ফিরে যাই একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনবো সজীব দত্ত এই প্রামাণ্য অনুষ্ঠানটি ধারণ করেছেন একজন সফল গরু খামারির সাফল্য কথা নিয়ে চলো শুনি
3: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় আমরা এই মুহূর্তে একটি খামারে রয়েছি খামারি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো তিনি একজন সফল খামারি তার এই খামারে 85টি গরু রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এই খামার পরিচালনা করে চলেছেন আপনি আপনার নাম পরিচয় বলবেন
4: আমি মোহাম্মদ শাহরুত হোসেন
3: আপনি এই খামার করে কতটুকু সফল হয়েছেন
4: আমি মোটামুটি ভালো সফল হয়েছি প্রথমে শুরু করেছি 15টা গরু দিয়ে এখন বর্তমানে 85টার মতো গরু আছে আমার খামারে
3: কি জাতের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি
4: এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিয়াল জাতের বেশিরভাগই আমার গরু হচ্ছে দেশি জাতের গরু কয়েকটা ক্রজ আছে গাভি আছে কয়েকটা একেবারে 100% অর্গানিক খাবার ব্যবহার করি কাঁচা ঘাস খড় এবং খোল ভুষি গমের ভুষি ভুট্টা চিটাগুড় এগুলো মিশ্রিত দিয়ে এক মোটা পাতলা করে থাকি
3: এটার মাধ্যমে গরুটা সঠিকভাবে বেড়ে ওঠে এবং হৃষ্টপুষ্ট হয় তাই না কেমন লাভজনক এই খামার
4: আলহামদুলিল্লাহ 3 বছর ধরে শুরু করছি এ পর্যন্ত লসের মুখ দেখিনি
3: কেমন লাভ হয় একটু বলা যাবে
4: প্রথম বছর শুরু করেছিলাম 15টা গরু দিয়ে প্রথম বছরে আমার সব কস্টিং বাদ দিয়ে মোটামুটি প্রায় 3 লক্ষ টাকার মতো ছিল এবং দ্বিতীয় বছর শুরু করি 76টা গরু 76টা গরুতে আমার বাৎসরিক প্রফিট প্রায় 20 লক্ষ টাকার মতো
3: আপনি কি কোরবানিকে লক্ষ্য করে এই হৃষ্টপুষ্ট করছেন
4: জি আমি কোরবানিতে আমার মূল লক্ষ্য হচ্ছে কোরবানি কোরবানির জন্যই ক্রয় করে থাকি মাঝারি সাইজের গরুগুলি বেশিরভাগই দেশি জাতের প্রতি কোরবানিতেই আমি বিক্রি করে থাকি
3: এগুলো আপনি কোন বাজারে বিক্রি করে থাকেন
4: আমি সাধারণত আমার শুরুটাই হচ্ছে অনলাইন বিজনেস তারপরে ঢাকার দিয়াবাড়ি হাটে আমি 2 বছর গেছি এবছর টার্গেট হচ্ছে যে অনলাইনে আমার যে কটা গরু আছে সবগুলো অনলাইনে ইনশাল্লাহ বিক্রি করব
3: অসাধারণ অফলাইনের পাশাপাশি অনলাইনেও আপনার গরু সেল হচ্ছে
4: জি জি
3: অনলাইন থেকে যখন মানুষ ক্রয় করেন কিভাবে তারা অনলাইনে দেখে তারপরে আসেন কি দেখতে
4: জি আমার খাবার ভিজিট হয় আমার খামারে আসে এবং কিছু লোক আছে আমাদের পরিচিত যারা ওরা না আসে বুকিং দেয় তবে বেশিরভাগই আসে ঢাকার কাস্টমার গুলো বেশি ঢাকা চিটাগাং গত বছর সর্বোচ্চ রংপুর এবং চিটাগাং আমি সেল করেছি এবং মাশাআল্লাহ তাদের সারা পাচ্ছে বড় ভালো
3: আপনার এই খামার পরিচালনায় কারা কারা হেল্প করেন
4: জি আমি আছি এবং আমার পাশাপাশি আরো 2 ভাই আছে ওরা ম্যানেজমেন্ট করে আর আমার মাঠ পর্যায়ে যারা কাজ করে এরা আছে 5-6 জন এরা মাঠ পর্যায়ে কাজ করে এবং গরুর পরিচর্যা করে
3: আপনার এই গরু পরিচর্যায় কি ধরনের উপায় আপনারা অবলম্বন করেন পরিচর্যার ক্ষেত্রে
4: যেমন আমি আমার খামারের প্রথম দিক খেয়াল করি হচ্ছে বায়ু দূষণের সকালবেলা যারা আসে আমি 100% চিন্তা করি যে একটা বায়ু দূষণের যে নাগরপুর প্রাণী সম্পদ অফিসে আমি সাথে এবং লিয়াকত সাহেবের সাথে আমি যোগাযোগ করেছি তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বরাবরই করে থাকে আমার শুরু থেকে আমি তাদের সাথে যোগাযোগ করি উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং তারা আমাকে সর্বাত্মক সাপোর্ট দিয়ে আসছে
3: আপনি একজন সফল খামারি আপনার কাছে কেমন লাগে এবং এটিকে আরো বেশি বিস্তৃত করতে চান কি
4: জি আমি আলহামদুলিল্লাহ সফল খামার হিসাবে গর্ববোধ করি এবং আমার কাছে খুবই ভালো লাগে এই গরু লালন পালনের পেশাটা এবং আগামীতে আরো বড় পরিসরে করার প্ল্যান আছে
3: অনেক ধন্যবাদ আমরা আরো একজন খামারিকে পেয়েছি চলুন কথা বলি আপনার নাম পরিচয় বলবেন
5: মোহাম্মদ আলতাফ মিয়া গ্রাম বারাবসা জেলা টাঙ্গাইল নাগরপুর থানা
3: আপনি কতদিন ধরে খামার পরিচালনা করছেন
5: আমি মোটামুটি 30 বছর হয়েছে খামার করি
3: কেমন লাভবান হচ্ছেন এই গরুর খামার পরিচালনা করে
5: না লাভবান খুবই ভালো বছরে আমি 4টা গরু 3 বার করে বেচা দিই মোটামুটি 3 লাখ টাকা আমার আয় থাকে
3: উপজেলা প্রাণী সম্পদ অফিস কিভাবে আপনাদের সহযোগিতা করে থাকেন
5: ভালোই সহযোগিতা করে আমি যখনই আসি তখনই এটা পাওয়া যায়
3: এই পর্যায়ে কথা বলবো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাগরপুর টাঙ্গাইল আপনার পরিচয় আপনার মুখ থেকে একটু শুনতে চাই
6: আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মমিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাগরপুর টাঙ্গাইল
3: উপজেলা প্রাণী সম্পদ অফিস কিভাবে খামারিদের পাশে থাকে সবসময়
6: আপনি জানেন যে আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভীষণ হচ্ছে সকলের জন্য জন্য নিরাপদ পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিতকরণ, এ লক্ষ্যে আমরা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত যারা মাঠ পর্যায়ে কাজ করি আর কি, আমরা খুব নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা খামারিদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে থাকি, যেমন বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে খামার ব্যবস্থাপনা করা যায়, তারপরে কোন ভ্যাকসিন দিতে হয়, কিভাবে পরিচর্যা করলে খামারের উৎপাদন বাড়বে, এভাবে আমরা পরামর্শ দিই। এবং প্লাস অনেক সময় তারা যখন কোন রোগ বালাইয়ের সম্মুখীন হয় তখন আমরা তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করি।
3: আপনার এই উপজেলায় কতটি খামার রয়েছে?
6: আমার এই উপজেলায় এখন প্রায় 75টি নিবন্ধিত খামার আছে।
3: বর্তমান সময়ে তরুণরাও তো আগ্রহী হচ্ছে খামার করতে, তাই না?
6: তরুণরা খুবই আগ্রহী হচ্ছে এবং আমার অফিসে যারা আসে আর কি, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, বিভিন্ন ভাবে মোটিভেট দিই। অনেক সময় আমাদের যখন কোন প্রশিক্ষণের সুযোগ থাকে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি।
3: আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি সকল কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধুদের কি বলতে চান?
6: আমি বলবো যারা বেকার যারা আছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তারা এই চাকরির পিছনে না ছুটে বিজ্ঞানসম্মত ভাবে খামার গড়ে তোলার ক্ষেত্রে যদি এগিয়ে আসে, আমরা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত আছি আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
3: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আমরা আজকে দুজন সফল খামারির কথা শুনলাম, শুনলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কথা। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই এবং আমরা আমাদের কৃষি সমৃদ্ধি, আমাদের এই যে গরুর খামার, কৃষি কার্যক্রম, এগুলোর মাধ্যমে আমরা এগিয়ে যাব, এমনটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা।

0: দিন রয়ে গেল, আজকে মনে আর কৃষি কর্মকর্তারা পাওয়া যাবো না। সাই পাশালাই
1: হোসেন ভাই, এত দূরে কই যাও?
0: আরে আরে হাসিম ভাই, আর কইন না, খেতে কদিন হলো কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না। মনে করলাম ঠিক হয়ে যাইব, এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে, চিন্তা আছি।
1: হ্যাঁ আমিও শুনছি, ওইদিকে এমন করে কই যেতেছ?
0: কে উপজেলা কৃষি অফিসে যাই।
1: ও এইদিকে যাই কি করবা?
0: হেইখানে তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব।
1: তাই তো, তাহলে তাড়াতাড়ি যাও।
2: কি হোসেন ভাই?
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি, এখন সব ভরসা আপনি।
2: আপনি এত দেরি করলেন কেন? এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ, ফসলের একটু ক্ষতি হলো না?
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন, আপনারা এত ব্যস্ত থাকেন, মাঠে ময়দানেও যাইতে হয়, ভাবলাম আমার মতো একজন কৃষককে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন।
4: হ্যাঁ, তথ্য এবং পরামর্শ এখন হাতের কাছেই পাওয়া যায়, আপনারা একটু নিজেরা ইচ্ছে করলেই কিন্তু নিতে পারেন।
5: অবশ্যই।
4: আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শেষ হচ্ছে। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আগামীকাল আমাদের ফোন ইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো চলো বিদায় নেই।
5: হ্যাঁ চলো।

0: বাংলাদেশ বেতার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি শাহিন সুলতানা, ফাতেমা সুলতানা, রাবেয়া সুলতানা, মোহাম্মদ মহসিন মিয়া এবং হাসিনা পারভিন। প্রকৌশল দায়িত্বে রয়েছে উত্তম চন্দ্র গোপ, আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপার।
1: প্রিয় বন্ধুরা, আজকের দূরবারে আপনাদের জন্য রয়েছে পাঁচ মাসের গানের অনুষ্ঠান ঝিলমিল। ঝিলমিলের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। শুনবেন আধুনিক গান, শুনবেন দেশের গান, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরজিৎ, সুর করেছেন অজিত রায়।

সৈনিক ভাইয়েরা দুইবারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। ঝিলমিলে এবারে শোনাব নজরুল সঙ্গীত মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান ঝিলমিল অনুষ্ঠানে। এবারে শুনবেন একটি আধুনিক গান আলমা রানীর কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

0: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন তার বিশেষ বিশেষ অংশ একযোগে প্রচার হবে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: শনিবার আপনারা দুর্গের অনুষ্ঠানে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল শুনছেন। এবারে শুনব ভাইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আব্দুল করিম।

শনি ভাইয়া এবারে শুনবেন ছায়াছবির গান। ছবির নাম একবার বলো ভালোবাসি, শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবার রয়েছে রবীন্দ্রসঙ্গীত মিতা হকের কণ্ঠে, ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা।

সৈনিক ভাইরা, দুবারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত। এলআরবি ব্যান্ডের পরিবেশনায় শুনবো আয়ুব বাচ্চুর কণ্ঠ।

0: এজেন্টের সাথে শেষ হলো পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, তাই কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলা শেষ কথাগুলো একবার বলে যেতে চাই। এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া,
0: আমি শাহিন সুলতানা এবং হাসিনা পারভিন। দুবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতে বাংলাদেশ 179 রানে এগিয়ে রয়েছে। দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152 রান সংগ্রহ করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 386 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413, 3 উইকেটে 152, পাকিস্তান 386। আগামীকাল সকাল 10টায় পঞ্চম দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথমে ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। নারায়ণগঞ্জে উৎসব মুখর আয়োজনে নতুন কুড়ি স্পোর্ট 2026 সমাপনী পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। জেলার পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে ক্রীড়াবিদদের মাঝে ছিল উৎসব মুখর পরিবেশ। সারাদেশে শিশু কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই আয়োজনের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়। 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করায় এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিকে নাটোর জেলায় নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে। আর সমাপনী প্রতিযোগিতার ফুটবলে বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা দল 1-0 গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে লালপুর উপজেলা দল 4-0 গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। স্প্যানিশ ফুটবল লিগে মৌসুমের দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। গতরাতে এল ক্লাসিকোতে অনুষ্ঠিত খেলায় বার্সেলোনা 2-0 গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। 3 ম্যাচ বাকি থাকতে বার্সা দ্বিতীয় স্থানে থাকা লস ব্লাঙ্কসদের চেয়ে 14 পয়েন্ট এগিয়ে লিগ শিরোপা ঘরে তোলে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। চলতি মাসের 16 তারিখে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ইউরোপীয় ক্লাব সান মারিনোর বিপক্ষে আগামী মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। আগামী 5 জুন বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপে ইতিমধ্যে এই তথ্য জানিয়েছে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলা বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: ছোট পরিবার মানেই হলো সুখী পরিবার, আর সঠিক পরিকল্পনা অনুযায়ী একটি ছোট পরিবার হতে পারে সুখী পরিবার। একটি দম্পতি তার আয়ের সাথে মিল রেখে পারিপার্শ্বিক আর্থসামাজিক অবস্থার উপর সঙ্গতি রেখে কয়টি সন্তান গ্রহণ করবে, এটি হলো পরিবার পরিকল্পনা। আর এই জন্য শিক্ষার গুরুত্ব অনেক বেশি, তাই শিশুকে পারিবারিক শিষ্টাচারের প্রাথমিক শিক্ষা কিন্তু তাকে একজন সুনাগরিক হিসেবে পরিণত করতে পারে। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় নিয়মিত যারা আমাদের সাথে যুক্ত থাকেন, সাথে থাকা জানান দেন, আর নতুন নতুন যারা যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আর সবাই জানেন এই আয়োজনে সবসময় একজন গুণী মানুষ, আপনাদের পছন্দের একজন মানুষ, যার সম্পর্কে আমরা জানতে চাই এবং জানাতে চাই, সেরকম একজন মানুষকেই অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত করি। আর সেই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে নন্দিত একজন মানুষ, প্রিয় একজন মানুষ যুক্ত আছেন, অভিনেতা গাজী আব্দুল নূর। স্বাগত আপনাকে।
3: ধন্যবাদ।
2: কেমন আছেন?
3: খুব ভালো আছি।
2: এই যে সীমান্তর কাটাতার পেরিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে যে জানান দেয়া গাজী আব্দুল নূর এবং রাজাধিরাজ হয়ে যাওয়া, তার শৈশবটা কেমন ছিল?
3: শৈশব আমার মোটামুটি বলবো যে অনেকের তুলনায় অনেক ভালো কেটেছে, অনেক আদরে বড় হয়েছি, বেশ ভালো কেটেছে আমার।
2: আর অভিনয়ের সাথে যে সম্পৃক্ততা বা ভবিষ্যতে যেদিকে অগ্রসর হবেন, মানে এই জিনিসটা নিজের মধ্যে কবে থেকে কাজ করলো বা চিন্তাটা?
3: এটা 2009 এর দিকে আমি চিন্তা করেছিলাম। তার আগ পর্যন্ত আমি জানতাম যে আমি একজন ডিফেন্সে যাব, এবং ছোটবেলা থেকে যখন কিছু না বুঝি তখন থেকেই প্ল্যানিং ছিল যে আমি ডিফেন্সে যাব। কোন একটা কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং আমার দ্বিতীয় সিদ্ধান্ত ছিল যে আমি অভিনয়তে আসবো, এবং আমি স্টিল অভিনয়তে আছি।
2: আচ্ছা, আর এই নিয়ে তো পড়াশোনা করেছেন, এবং দেশ থেকে যখন আপনি কলকাতাতে, আপনি ওখানে পড়াশোনা করলেন এবং ওই জায়গায় কাজের সাথে যুক্ত হলেন, সেই যাত্রাটা কেমন ছিল?
3: যাত্রাটাও খুব ভালো ছিল। আমি প্রতিটা মুহূর্তে আমি খুব এনজয় করার চেষ্টা করেছি, কাজ শেখার চেষ্টা করেছি। আমার শুরুটা হয়েছিল গঙ্গা যমুনা নাট্য উৎসব দিয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে। তো আমি পড়তে যাওয়ার আগে বেসিক্যালি ওখানে গিয়েছিলাম থিয়েটার সম্পৃক্ত কাজ নিয়ে, থিয়েটার করতে, থিয়েটার ফেস্টিভ্যালে গিয়েছিলাম। তারপরে মনে হলো যে আমার একটু থিয়েটার নিয়ে পড়াশোনা করা উচিত যদি আমি অভিনয়তে আসতে চাই। তো সে কারণে আমি যেহেতু থিয়েটার করতাম এবং পশ্চিমবাংলায় প্রথম গিয়েছিলাম একটা নাট্য উৎসবে, তো আমি রবীন্দ্রভারতীতে ড্রামা ডিপার্টমেন্ট থেকে অনার্স শুরু করি, এবং সাথে বিভিন্ন ধরনের পথনাটক, বিভিন্ন দলের সাথে কাজ করা, বিভিন্ন হাউজে আমার ব্যাকস্টেজে কাজ শেখা, তারপরে ধরেন ওইভাবে আস্তে আস্তে করে আমার শুরুটা হয়েছিল। এবং আমি যখন ওয়ার্নার্স শেষ করি তখন আমার মনে হলো যে আমাকে এবার ক্যামেরার সামনে আসা উচিত, তখন আমি অডিশন দিয়েছিলাম এবং তারপরে তো জিতে আমার কাজ হলো।
2: আচ্ছা, এবং এই যে সুযোগ পাওয়ার যে একটা ব্যাপার, আগে তো আপনি কাজে লেগেই ছিলেন, তো এটাও তো অনেক কঠিন একটা ব্যাপার, এবং আপনার সেই সৌভাগ্যটা হয়েছে, এবং সেই কাজের জায়গার অভিজ্ঞতাটা যদি বলেন।
3: আসলে খুব কঠিন না কাজ পাওয়া, কারণ সবকিছুই খুব সহজ আমার কাছে, যেটা মনে হচ্ছে আমার লাইফে সবকিছু খুব স্মুথ চলেছে। আমার কখনোই খুব মনে হয়নি যে লাইফটা অনেক কঠিন, কারণ আমি খুব সবসময় সহজ করে দেখার চেষ্টা করি। আমি যখন অডিশন দিতে শুরু করেছি তার আগে আমার মাত্র দুটো অডিশনই হয়েছে, আমার থার্ড অডিশনে আমি কিন্তু রাসমণি করেছি, এবং সেখানেও দেখেছি যে অনেক প্রতিযোগিতা হয়, ওখানকার অডিশন অনেকটা কঠিন। আপনাকে 10 মিনিটের মধ্যে, আপনি হয়তো অনেকক্ষণ ধরে বসে আছেন, স্ক্রিপ্টটা আসবে আপনার হাতে 10 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা আগে, তো আপনাকে কোনো ব্রিফিং দেওয়া হবে না, ক্যারেক্টার অ্যানালাইসিস কিছুই আপনি বুঝবেন না, হয়তো মাঝখানের কোনো একটা সিনের অংশ আপনি যদি চরিত্রের জন্য কাস্টিং হবেন তার উপরে আপনাকে পারফর্ম করতে হবে, এবং সেটা ক্যামেরার সামনে। তো আমি যেহেতু আগে থেকে অভিনয় করতাম, আমার একটা অভ্যস্ততা ছিল, এবং তার আগে আমি একটা দুটো অডিশন দিয়েছি এবং আমি জানি অডিশন কি হয়, তো স্বাভাবিকভাবে অভ্যস্ত ছিলাম, এবং যেটার কারণে আমার জন্য একটু সহজ হয়েছে। আর রাসমণির ব্যাপারটা ছিল যে এটা একটা পিরিয়ডিক্যাল মাইথো একটা প্রজেক্ট ছিল, এবং জিয়ের এটা মোটামুটি সেই সময়কার খুবই বড় একটা প্রজেক্ট ছিল। আমি আসলে কলকাতায় যখন গেলাম তখন তো কলকাতা তার লোকেদের মতন করে আমি এতটা কথা বলতে পারতাম না, আমার মধ্যে একটা বাঙাল টোন ছিল। তো সেটা আমার সহকর্মী, আমার যারা থিয়েটার কর্মী, আমরা যাদের সাথে আমি অভিনয় শুরু করেছিলাম, আমার যারা কলিগস ছিলেন, আমার ডিরেক্টর শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস, সবাই চেষ্টা করেছে আমার এই ভাষাটাকে সবার আগে চেঞ্জ করার জন্য। আর আমার যে পরিমাণ ট্রান্সফরমেশন করতে হয়েছে, আমি চরিত্রের জন্য মোটা হয়েছি, ঘোড়া চড়া শিখেছি, ধুতি পরা শিখেছি, তরোয়াল চালানো শিখেছি, তো সবকিছু আমাকে মনে হয়েছে যে আমার প্রয়োজনে আমাকে শিখতে হবে, এবং সেটা আমি খুব সাধারণভাবে নিয়েছি। খুব হার্ড অ্যান্ড সোল মানে খুব লেগে থাকতে হবে এরকম না, আমি জানি এটা একটা প্রসেস, আমরা যদি সাধারণভাবে প্রসেসটাকে মেনটেন করতে পারি তাহলে তো ভালো হয়। এবং আমাদের প্রথম টিআরপি প্রতি বৃহস্পতিবারে 12টার মধ্যে টিআরপি চলে আসে, অর্থাৎ জনপ্রিয়তার মাপকাঠি যেটা আর কি, টেলিভিশন রেটিং পয়েন্ট, ওইটা আমরা প্রথমবার যখন পেলাম আমরা দেখলাম জি সব রকমের রেকর্ড ব্রেক করে রাশমণি ফার্স্ট হলো এবং টিআরপিতে এক নাম্বার হলো। তারপরে আমাদের সবারই খুব ভালো লেগেছিল যে না একটা ভালো যাত্রা। আমার নামটা প্রথমে কেন জানা হয়নি তারও একটা অন্যতম কারণ হচ্ছে ফিকশনে আর্টিস্টদের নাম দেখানো হয় না, তো যে কারণে 2 বছর কাজ করার পরও আমার কিন্তু নামটা সবাই জানতো না। তবে আমাশিকদের যখনই কমিউনিকেশন হয়েছে, প্রথম প্রেস বিট যেটা রাশমণির প্রথম ট্রেলারের পরে আমাদের বের হতে হলো, প্রোমো বলি আমরা, তো সেই প্রোমোর পরে কিন্তু আমি বলেছিলাম যে আমি বাংলাদেশের একজন নাগরিক, সবাই জানতেন। আমার দেশে আসলে অনেকটা সময় লেগেছে জানার জন্য সাংবাদিকদের যে আমি বাংলাদেশি। এমনও হয়েছে প্রথম উইকে কিন্তু আমার কোয়ার্টিস দিতিপ্রিয়াকে নিয়ে নিউজ হয়েছে, সেখানে নূর কোন দেশি তখনও কিন্তু সাংবাদিকরা জানার চেষ্টা করে নাই। সেটা হয়তো আমার কপাল খারাপ, যে কারণে আমার দেশে আমি সবাই এখনো অনেকে জানে না যে আমি বাংলাদেশি।
2: ওখানকার যে সহকর্মীদের সাথে কাজ করেছেন, এখন বাংলাদেশে কাজ করছেন, মানে দুই জায়গার অভিজ্ঞতাটা যদি বলেন।
3: এটা আসলে আমার আসলে ওইভাবে ডিরেক্ট কিছু বলা উচিত না, তবে আমার মনে হয় ছোট্ট করে একজন স্ট্রাগল অভিনেতা হিসাবে আমার বলা উচিত যে তুলনামূলক বিচারে ওখানে প্রফেশনালিজমটা অনেক বেশি এবং সবাই সবার কাজ সম্পর্কে জানে। আমরা শুধু বলি আমাদের অনেক পিছিয়ে আছি, সমস্যা আছে, অনেক প্রশ্ন করি, সমস্যার সমাধান কি, আমরা সবটাই জানি, কিন্তু জানার পরও আমরা শুধু প্রশ্ন এবং উত্তরের মধ্যে থাকি। আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন উত্তর পর্বটা শেষ করা উচিত, সবাই সবার জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করা উচিত।
2: আমার একটা কৌতূহল যে ওখানে এত জনপ্রিয়তা, এত পরিচিতি, হ্যাঁ, এবং এই যে সুযোগটা পেয়েছেন এবং পরিশ্রম করেছেন, তো তারপরে আবার এখানে এসে, যদিও মাটির টান জন্মভিটা এটা, এখানে এসে আবার পরিচিত হওয়া এবং কাজ করা, আস্তে আস্তে কাজের ব্যাপকতা বাড়ানো, তো ওই জায়গাটা রেখে এখানে এসে আবার নতুন ভাবে যে শুরু করাটা, এই জার্নিটাও যদি একটু বলেন।
3: খুব সোজাসাপটা যদি আমি বলি তাহলে ওখানের স্ট্রাগল আমাকে এক প্রকার করতেই হয়নি। এখানে যেমন আপনাকে আমার এই ইন্ডাস্ট্রিটা আমার কাছে তুলনামূলক ভাবে মনে হয়েছে যে এখানে আমাকে অন্যভাবে, যেহেতু আমি ওখানে জানি যে আমাকে কাজ শিখতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে অভিনয়টা বুঝতে হবে, আমার ক্যামেরার কাজ বোঝার জন্য আমি ব্যাকস্টেজে কাজ করেছি, এখানে এসে মনে হয় যে এত কিছু শেখার কোনো প্রয়োজন নেই, যেটা আমি খুব স্ট্রেইট বলছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আবার বাংলাদেশে এসে একদম জিরো থেকে শুরু করেছি। সেটা কিন্তু আমার এক্সপেকটেশন ছিল না যে আমাকে এখানে জিরো থেকে শুরু করতে হবে,
2: মানে ওটাই আসলে আমার জানতে চাওয়া।
3: হ্যাঁ, আমি একদম জিরো থেকে শুরু করেছি এবং আমি সব লাইফ ওখানকার ভুলে গিয়ে আবার জিরো থেকে শুরু করেছি। চেষ্টা করছি নতুন করে নিজেকে প্রত্যেকটা কাজ দিয়ে যেন বোঝাই যে না, আমি চেষ্টা করি আমার কাজটাকে করার।
2: জয়বতী কন্যার মন সেলিম আল দীনের, এটাও তো আপনি কাজ করেছেন, তো সেই সেটাও তো একদম অনেক আগের প্রেক্ষাপটটাকে ধরে, সেই অভিজ্ঞতাটাও যদি বলেন। অনুদানের চলচ্চিত্র ছিল
3: জি, এটা আমাদের শ্রদ্ধেয়া নার্গিস আক্তারের একটা সাহিত্যধর্মী কাজ, উনি জানেন যে একটু গল্পধর্মী কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের সেলিম আল দীন স্যারের লেখা কথা নাটক জয়বতী কন্যার মন, এটা দুটো পার্টে বিভক্ত করেছেন স্যার নাটকটাকে। আমরা প্রথম পার্টটা করেছি যেটা 100 বছর আগের একটা গল্প ধরে, এবং সেটাও আসলে আমাদের কপাল খারাপ বলবো, কারণ আমরা রিলিজের 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের সারা বাংলাদেশে লকডাউন হয় করোনাকালীন সময়, তো স্বাভাবিকভাবে হলগুলো থেকে ছবিটা উঠে যায়। আর এটা হচ্ছে ঈদের নতুন জামার মতো, ছবি রিলিজ হয়ে গেলে একদিন দেখলে সেটা আসলে জামা পুরনো হয়ে গেছে। তো আমরা এখনো চেষ্টা করছি ভালো কোন ওটিটি প্ল্যাটফর্মে জয়বতী কন্যার মন আসুক, এবং অবশ্যই এটা আমাদের জন্য একটা ভাগ্য যে এটা দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
2: ঘড়ির কাটা জানান দিচ্ছে, গল্পে গল্পে শেষের দিকে চলে এসেছি, আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সব সময় সচেতনতার কথা বলে, তো আর প্রিয় মানুষরা যদি কিছু প্রিয় কথা যেগুলো আমাদের জীবনযাপনে দরকার সে বিষয়গুলো বলে, তাহলে আমাদের শ্রোতা যারা আছেন তারা ওটা অনেক সুন্দরভাবে নেয়। তো আমাদের সামাজিক জীবনের অনেক অনেক অন্তরায় কিন্তু আছে, যেগুলো আসলে আমরা জেনে হোক না জেনে হোক, যেগুলো আমাদের জীবনে আসলে বিপর্যয় ঘটায়, তার মধ্যে যেমন বাল্য বিবাহ একটা, তো এটা আমাদের কখনোই কাম্য নয়। তো সেই বাল্য বিবাহটা নিয়ে এবং সেটার প্রতিরোধ নিয়ে যদি কিছু বলেন আমাদের শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে, কারণ অনেক প্রান্তিক পর্যায় থেকেও কিন্তু বাংলাদেশ বেতার শোনে, শহরে এবং গ্রামে সব জায়গা থেকেই।
3: এটা আসলে আমাদের অনেক শুরু থেকেই বাল্য বিবাহর প্রথাটা হয়ে আসছে, এবং এটা এখন আমি মনে করি আমাদের দেশ অনেকটা এগিয়েছে, তবে সামাজিক মনোভাব আরো পরিবর্তন হওয়া দরকার। আমাদের বাইরে আমাদের অনেক সমৃদ্ধ হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, আমাদের যে উন্নয়নটা বাইরে হয়েছে, আমাদের মনে হয় যে মনস্তাত্ত্বিক উন্নয়নটাও খুব জরুরি। এখনকার বাবা মাদের বোঝা উচিত যে তারা যে সময় অল্প বয়সে বিয়ে করেছে এখন কিন্তু যুগ পাল্টেছে, এখন স্বাস্থ্য সেবাও বেড়েছে আমাদের, কিন্তু কোথাও গিয়ে মনস্তাত্ত্বিকভাবে আমরা এখনো খানিকটা পিছিয়ে আছি। আমাদের একটা মূল্যবোধ তৈরি হয়েছে যে না আমরা এরকম, আমাদের ধর্মীয় কিছু অনুশাসন আছে, আমাদের সামাজিক কিছু অনুশাসন আছে। তবে আমার মনে হয় এখন বাবা মারা অনেক সচেতন হয়েছেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে বাল্য বিবাহটা আসলে কতটা ক্ষতিকর তাদের নিজেদের সন্তানদের জন্য, কারণ তাদের যে সাফারটা করেছেন তারাও ফিজিক্যালি ফিল করেছেন যে অল্প বয়সে বাচ্চা নিলে কি হয় সন্তানদের জন্য। তো এটা যখন সরকার আইন করে দিয়েছে, আমাদের বোঝা উচিত আইন করা মানেই হলো জনগণের স্বার্থ রক্ষা করার জন্য সাধারণত আইন হয়ে থাকে। স্বার্থ বিরোধী কোনো আইন কিন্তু কোনো দেশের সরকার করে না। আইন করা হয়েছে মানেই হলো জনগণের সুবিধার্থে এবং স্বাস্থ্যের কথা চিন্তা করেই। তো এটা আমাদের মনে হয় সবার সেটা বোঝা উচিত, মানে চাপিয়ে দেওয়া না, নিজেদের তরফ থেকেই বোঝা উচিত যে বাল্য বিবাহটা রোধ করা কেন জরুরি, স্বাস্থ্যসেবার কথা ভেবেই।
2: অনেক ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, সময় ঘুরে জানান দিচ্ছে আজকের মতো নিতে হবে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি গুণীজনের কথা।
1: সাক্ষাৎকারটি শুনলেন। এবারে শুনব একটি জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী আলম আরামিনু। গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার শলক আর গানটিতে সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: প্রিয় শ্রোতা, জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফেরজানা ইয়াসমিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন তার বিশেষ বিশেষ অংশ একযোগে প্রচার হবে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার এখন থেকে অল্পক্ষণের মধ্যে প্রচারিত হবে সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই শিরোনাম, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান। সাইবার অপরাধ, অনলাইন গুজব ও ভুল তথ্য মোকাবেলায় বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদুল আজহা কেন্দ্র করে মহাসড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না, সাফ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ডেঙ্গু মোকাবেলায় সরকার ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করছে, বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, আশা প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, মর্মে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে শি জিনপিংকে চাপ প্রয়োগ করবেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আজ বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন শেষে 179 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ নির্দেশ দেন। একই অনুষ্ঠানে ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির ওপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার, এজন্য পুলিশের উপরে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
3: আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব।
2: সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সততা ও মেধাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল নীতি।
3: যে দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবে। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি।
2: প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পের নামে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। সকল পরিস্থিতিতে দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।
3: এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম।
2: পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নানামুখী সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন পুলিশের শীর্ষ কর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে, শৃঙ্খলা আর দুর্নীতির সাথে কোনো আপোষ নয়।
4: প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোন প্রকার হয়রানি ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়।
2: গতকাল রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছরের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য, আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: পরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং বাংলাদেশ নেটওয়ার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক এক জাতীয় কর্মশালার আয়োজন করেছে। আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পরিবহন, সেতু ও রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মহাসড়কের উপরে বা পাশে কোন কোরবানির গরুর হাট বসবে না। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে অযাচিত যানজট এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
5: সেই সমস্ত জায়গায় আমরা ওই স্পটগুলি নির্দিষ্ট করে কি কি ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের পরামর্শ, বিআরটিএ এবং আমাদের যে সমস্ত লজিস্টিক ফোর্স আছে, আবার গতবার আমরা করেছিলাম গার্মেন্টস সিটি হলে সেখানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস, এবং এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়। ওই একদিন দুই দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, এবার আমরা মনে করছি যে ৫০ জন আমরা রিকোয়েস্ট, ৬৯টি মোবাইল কোর যাতে পরিচালনা করা যায়।
0: তিনি বলেন, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা না করতে যানবাহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদেরকে ঈদ উপলক্ষে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করছে। আজ বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অংশীজনদের মতামতের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীর তোপখানা রোডে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভুয়া অপতথ্য ও এআই প্রযুক্তি ব্যবহারের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করার লক্ষ্যে টিসিবির সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। আরো শুনুন প্রতিবেদনে।
6: সরকার প্রধানের লক্ষ্য হল নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া।
2: এ লক্ষ্যেই টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে এবং বিশেষ উৎসবকে কেন্দ্র করে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান,
6: গত বছরের কুরবানির তুলনায় এইবারে আমাদের পণ্যের পরিমাণ আমরা বেশ অনেকখানি বাড়িয়েছি। গত রমজানে আমাদের এই ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিমাণ ছিল প্রায় 22,08,000 জন। এইবার আমরা 28,80,000 জনের কাছে এই সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করব ভর্তুকি মূল্যে। একইভাবে গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো।
2: টিসিবির পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে 400 জনের কাছে পণ্য বিক্রি করা হবে। এই ট্রাক সেলে সাধারণ মানুষ সরাসরি পণ্য কিনতে পারছেন। ট্রাক সেল থেকে সরাসরি পণ্য কিনতে আসা সাধারণ ভোক্তারাও বেশ উচ্ছ্বসিত।
7: সরকারি
2: নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে। ফলে একই সময়ে কার্ডধারী ও সাধারণ মানুষ উভয় শ্রেণীর জন্য এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সরকারের এমন কার্যক্রমকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
8: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আজ লালমনিহাট জেলা স্টেডিয়ামে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে আজ সচিবালয়ে UNDP-র প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রাম পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকরণ, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে গ্রাম আদালতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। UNDP-র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দারাত্মে সহ 4 সদস্যের প্রতিনিধি দল আজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানান তিনি। তিনি আজ রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের দ্বিতীয় পর্যায়ের লঞ্চিং এবং এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর দুই দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
10: আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো সেন্টার অফ এক্সিলেন্স, সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, অতএব আমাদের ছেলে মেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে।
9: শিক্ষামন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে শুধু বাংলাদেশ থেকেই নয়, পাকিস্তান থেকেও শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আসবে।
10: আমি বাংলাদেশি হিসাবে চাইব আমাদের দেশেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে উন্নতি সাধন করুক এবং বিদেশি স্টুডেন্টরা আসুক আমাদের দেশে, এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি এবং এই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি।
9: শিক্ষামন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে ইতিমধ্যে 74 জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, শিক্ষা সচিব আব্দুল খালেক, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
8: প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার। তিনি আজ পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় একথা বলেন। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। হামের উপসর্গে গত 24 ঘণ্টায় দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘণ্টায় উপসর্গসহ হাম রোগের সংখ্যা দাঁড়িয়েছে 1341 জন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরান প্রসঙ্গে চাপ প্রয়োগ করবেন। তবে দুই পরাশক্তির এই সাক্ষাৎকে প্রতীকী শীর্ষ সম্মেলন হিসেবে দেখা হলেও তাদের মধ্যে মূলত বাণিজ্যিক উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা হবে। গতকাল হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম চীন সফরে আগামী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছবেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি অব্যাহত রেখেছে এবং মার্কিন প্রস্তাবের জবাবে গতকাল পাকিস্তানকে পাঠানো তেহরানের প্রতিক্রিয়া মোটেই বাড়াবাড়ি কিছু নয়। ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তীব্র সমালোচনা করার পর ইরানের এই মন্তব্য পাওয়া গেল। এদিকে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলায় হিজবুল্লাহর দায় স্বীকারের মধ্যেই লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল

0: ফোর্স বিএসএফ কে জমি হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে এবং তা 45 দিনের মধ্যে শেষ হবে। আজ তিনি তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সীমান্তে অবৈধ পারাপার নিয়ে উদ্বেগ নিরসনে সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 179 রানে এগিয়ে রয়েছে। দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152 রান সংগ্রহ করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 386 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 3 উইকেটে 152, পাকিস্তান 386। আগামীকাল সকাল 10টায় পঞ্চম দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ভিন্নমতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান। সাইবার অপরাধ, অনলাইন গুজব ও ভুল তথ্য মোকাবেলায় বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা কেন্দ্র করে মহাসড়কের ওপরে বা পাশে কোনো গরু হাট বসবে না, সাফ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ডেঙ্গু মোকাবেলায় সরকার ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করছে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, আশা প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। এবং গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মাহনুর জামিন শারমিন। পুলিশ সপ্তাহ 2026 শুরু হয়েছে গতকাল রাজধানী ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এই আহ্বান শুধু পুলিশ বাহিনীর প্রতি নয়, বরং গোটা জাতির প্রতি একটা বার্তা। রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পুলিশই প্রথম সারির যোদ্ধা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে পুলিশ বাহিনীর ঐতিহাসিক ভূমিকা। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিংবা সন্ত্রাস দমন, সব ক্ষেত্রেই পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, পুলিশ বাহিনী শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং জনগণের বন্ধু। তাই জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে পুলিশকে আরও দক্ষ হতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ, মাদক চক্র, মানব পাচার ও আন্তর্জাতিক অপরাধ চক্র মোকাবেলায় পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যদি পুলিশের প্রতি আস্থা রাখে তবে অপরাধ দমন অনেক সহজ হয়ে যায়। তাই পুলিশকে হতে হবে জনগণের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মানবিক। এই ব্যাপারে তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউস ডে এর মতো জনমুখী উদ্যোগের মাধ্যমে জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ বাহিনীর অতীত সাফল্যের পাশাপাশি ভবিষ্যতে করণীয় তুলে ধরা হয়। তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও নিরাপত্তার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যথার্থই বলেন,

0: ফ্যাসিবাদী সরকার নিজেদের হীনদলীয় রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। তাই তো প্রধানমন্ত্রী মনে করেন, জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ। এই পর্যালোচনা থেকে এটা স্পষ্ট হয় যে পুলিশ সপ্তাহ শুধু একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান সেই বন্ধনকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল এক অনুপ্রেরণামূলক আয়োজন। আর এই আয়োজনের মূল বার্তা হল, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে কাজ করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান পুলিশ বাহিনীকে নতুন উদ্যমে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
2: বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কঠিন কাজটি শুরু করেছে, সুতরাং সাধ্য সামর্থ্যের সবকটুকু দিয়েই সরকার আপনাদের চাওয়া পাওয়া অবশ্যই ইতিবাচক ভাবে বিবেচনা করবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে আপনারা সারা দেশে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। আপনাদেরকে গণতান্ত্রিক আমি জনগণের পক্ষ থেকে আমি জানাই অভিনন্দন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে অবশ্যই পুলিশের পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্ভব। তবে ফ্যাসিবাদী শাসন আমলে দেশের জনগণ ভিন্ন চিত্রও দেখেছে। আমি এ বিষয়ে বিস্তারিতভাবে বলতে চাই না কিছু। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুন ভাবে এগিয়ে যাবার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। পুলিশের কাজ একটি, দুষ্টের দমন আর শিষ্টের লালন। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হোক আস্থা এবং নির্ভরতার। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আপনাদের কাছে আমাদের এটুকুই চাওয়া। দেশে বর্তমান জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমান সরকার যে জনগণের কাছে দায়বদ্ধ সরকার, আপনাদের কার্যক্রমে যেন সেটি প্রতিফলিত হয় সেটিও নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্ব। আমরা বলে থাকি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি মালিক হয় তাহলে এই মালিক যখন বিপদে পড়ে থানায় যায় সেখানে তারা আপনাদের আচরণে যেন কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্বের অংশ বলে আমি মনে করি। আপনাদের আমাদের সকলের মনে রাখা দরকার, আইনি সহায়তা পেতে সাধারণ মানুষ প্রথমেই থানায় আসেন, পুলিশের সহায়তা চান। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না, সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন, তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। কয়েকদিন আগে আমি জেলা প্রশাসকদের সম্মেলনে যে কথাটি বলেছিলাম আমার মনে হয় সেই কথাটি আজকের এই অনুষ্ঠানেও আপনাদেরও ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসাডর। আপনাদের দক্ষ এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। আপনারা কেবল আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যই নন, আপনারাই হচ্ছেন রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যায় বিচার প্রদানের প্রথম দ্বার। সুতরাং পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানে পুলিশের সবচেয়ে বড় সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোন দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। আমরা থানাগুলোর পরিবেশ এমন ভাবে করতে চাই যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন এবং একই সাথে প্রতিকারও পেতে পারেন। জনগণের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। এ কারণে পুলিশের জন্য জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। কমিউনিটি পুলিশ এবং ওপেন হাউস ডে এর মতন জনমুখী উদ্যোগের মাধ্যমে যা জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকুক। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে আমি বিশ্বাস করি। বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন কিংবা চুরি ডাকাতি, দাঙ্গা হ্যাঙ্গামা ফ্যাসাদের মতন সমাজে চলমান প্রথাগত অপরাধমূলক কার্যক্রমগুলোর পাশাপাশি শুধু আমাদের দেশেই নয় বিশ্ব জুড়েই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। অপরাধীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন নতুন কৌশলে অপরাধ সংগঠিত করছে, যা আপনাদের জানা বিষয়টি। বিশেষ করে সাইবার বুলিং এর মাধ্যমে নারীদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং। এসবের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতি সহ নানা ধরনের অপরাধ প্রবণতা বিরাজমান। সাধারণ মানুষ প্রতিনিয়ত এসব অপরাধের শিকার হচ্ছেন। দেশে মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারেও জনমনে উদ্বেগ রয়েছে। আমি মনে করি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদক সরবরাহকারী এবং মাদকের উৎসমূল টার্গেট করে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কার্যক্রম চালানো জরুরি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আমরা এসকলের সাথে কম্প্রোমাইজ করতে চাই না। আমরা সবাই জানি বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। গ্লোবাল ভিলেজের এই বিশ্ব ব্যবস্থা একদিকে মানুষের মনোজগতে যেমন পরিবর্তন এনেছে, অপরদিকে পাল্টেছে অপরাধের ধরন। সুতরাং বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন, আধুনিক, দক্ষ এবং সময় উপযোগী বাহিনীতে রূপান্তর করতে অপরাধ বিশ্লেষণের সক্ষমতা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত প্রয়োগ নিশ্চিত করা মনে হয় এখন সময়ের দাবি। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, বিগ ডাটা বিশ্লেষণ, বিকাশমান প্রযুক্তির সমন্বিত এবং কার্যকর ব্যবহার আরো সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে। এবং এই লক্ষ্যেই সরকার একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। এই লক্ষ্যেই সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ ও আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও ফরেন্সিক সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা সহ এসব বিষয়গুলোকে আরো কার্যকর করতে সরকার পর্যায়ক্রমিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। সরকার দেশে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন সুনিশ্চিত করতে চায়। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই এই সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা করা প্রতিটি পুলিশের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক মর্যাদা, পেশাদারিত্ব ও জন আস্থা আরো সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুলিশ বাহিনীকেও আরো দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার কোন বিকল্প আছে বলে আমি মনে করি না। এই লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি তাদের আবাসন সংকট সমাধান, মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, রেশন এবং ঝুঁকি ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়গুলো সরকারের বিবেচনার ভিতরে রয়েছে। দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি দুর্বল শাসন কাঠামো, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল কিছু মিলিয়ে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেবার কয়েক সপ্তাহের মাথায় বিশ্বযুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছে সমগ্র বিশ্ব। এমন বাস্তবতার কারণেই আমাদের পক্ষে আপনাদের সকল প্রত্যাশা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস এর ভিতরে পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কখনোই পিছুপা হব না ইনশাল্লাহ। আমাদের মতন দেশগুলোতে অস্ত্রের শক্তি চেয়ে মানবিকতা, ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যই প্রধান শক্তি। আমরা জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ আমরা একটি সমৃদ্ধ, নির্ভর, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে চাই। তেমন একটি শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গড়তে ন্যায়পরায়ণ এবং পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই। আজকের এই অনুষ্ঠানে আমার সামনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সারা দেশে যারা অনলাইনে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে এবং আপনাদের পরিবারের সদস্যদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ। বেতার ম্যাগাজিন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সারাদিনের ছোটাছুটিতে ক্লান্ত দেহমন দিন শেষে আশ্রয় খোঁজে এমন নিথর সন্ধ্যার বুকে। আলো আধারির গল্প ফাঁকে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে ঝিঝি পোকার গানে। নাগরিক সব কোলাহলগুলো ফিরে যায় আপন ঠিকানায়। নিস্তব্ধতা যেন এক প্রশান্তির পাখি হয়ে বাসা বাঁধে আমাদের শান্ত মনে। কর্মব্যস্ত দিনের শেষে এমন নীরবতাটুকুই যেন আমাদের বেঁচে থাকার আনন্দ।
1: সময়ের পরিক্রমায় দিনের শেষে রাত আসে নিয়ম করে, তেমনি আমরাও আপনাদের কাছে হাজির হই ঠিক তেমন করে। প্রতিটি ব্যস্ত দিনের শেষে আমাদের সবপ্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণকে নিয়ে আপনাদের একটুখানি এই অবসরকে আনন্দ ঘন করে তুলতে আমাদের এই আয়োজন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ইংরেজি 11 মে 2026 সোমবার। আজ বিশ্বখ্যাত পপ তারকা বব মার্লের মৃত্যু দিবস। বব মার্লি ছিলেন একজন জ্যামাইকান গায়ক এবং গীতিকার, যাকে বিশ্বজুড়ে রেগে সঙ্গীতের রাজা এবং কিংবদন্তি শিল্পী হিসেবে গণ্য করা হয়। বাফেলো সোলজার, নো ওমান নো ক্রাই, গেট আপ স্ট্যান্ড আপ, ব্ল্যাক প্রোগ্রেস মতো বহু বিশ্বনন্দিত গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন বব মার্লি।
1: জটাধারী চুলের মার্লি জীবনভর শুধু মানবতার গান গেয়ে গেছেন। নিপীড়িত আর খেটে খাওয়া মানুষকে তিনি শেখাতেন একত্র হতে, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে। বব মার্লি বিশ্বের বিভিন্ন স্থানে কৃষ্ণাঙ্গদের ওপর চলতে থাকা নির্যাতনের বিরুদ্ধে কাজ করে গেছেন, গান গেয়ে গেছেন। মৃত্যুদিনে তার প্রতি রইল আমাদের অশেষ শ্রদ্ধা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের পরিবেশনা বিশ্ববিচিত্রা। তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন আফসানা আক্তার, পড়ে শোনাচ্ছেন মৌমিতা তাহসিন।
2: অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান, দুনিয়ার প্রথম পুরুষ যিনি 1477 সালে প্রথম হীরার আন্টি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ভালো করে 20 বছরের একটি লম্বা সময় শীত নিদ্রায় থাকে। এ সময় তারা কোনো কিছু স্বীকার করে না, খায় না, তেমন চলাফেরও করে না। অথচ বছরের বাকি সময় দিনের 20 ঘন্টায় তারা কাটায় শিকার করে, মাত্র 4 ঘন্টা বিশ্রাম করে। এই শিকার করার বড় কারণ হল শীত নিদ্রায় ভালুকেরা বেঁচে থাকতে প্রচুর ক্যালোরি সঞ্চয় থাকা প্রয়োজন। তাই বাকি সময় ভালুক প্রতিদিন 1,00,000 ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1,282টি ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দেয় ভালুক। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির ডুবোজাহাজ EU-1206 বিকল হয়ে ডুবে গিয়েছিল টয়লেটের ভুল ব্যবহারের কারণে। ১৮০৭ সালের জুলাইয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য তিলশিট চুক্তি করেন নেপোলিয়ন। এরপর একটি উদযাপনের জন্য গণমান্য ব্যক্তিদের নিয়ে খরগোশ শিকারে যান তিনি। কিন্তু খরগোশ শিকার তো দূরের কথা, উল্টো তিনি দলবল সহ খরগোশের আক্রমণের শিকার হন। সবচেয়ে মজার ঘটনা হল খরগোশগুলোর আক্রমণের লক্ষ্য ছিল স্বয়ং নেপোলিয়ন। ছোট ও নিরীহ এই প্রাণীর দল হামাগুড়ি দিয়ে এসে পিছন দিক থেকে তার পা কামড়ে ধরে, তিনি হুমড়ি খেয়ে পড়ে যান। তারপরও খরগোশের দলটি তাকে আক্রমণ করতেই থাকে। মাত্র 40 মিনিটের কম সময়ে তিনি খরগোশদের কাছে পরাস্ত হন। অবশেষে নেপোলিয়নের বাহিনী এসে তাকে উদ্ধার করে।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা। এই বিশ্ব চরাচরে শ্রেষ্ঠ মানুষরাই তৈরি করেছে তাদের অনন্য কীর্তি। প্রজন্ম থেকে প্রজন্মে সেই অনন্য মানুষরাই জ্বলে আছেন ইতিহাসের আলোক পত্রিকা হয়ে। তাদের প্রজ্বলিত সেই সত্তা কাছে টেনেছে মানুষকে, জুগিয়েছে ভালোবাসা, দিয়েছে অনুপ্রেরণা। নিজেদের সুর সৃষ্টির ভেতর দিয়ে ঢেউ তুলেছেন মানুষের অন্তহীন ভালো লাগায়। আর এভাবেই তারা নিজেদের বসিয়েছেন মানুষের ভালোবাসা আর শ্রদ্ধার আসনে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে তেমনই প্রথিতযশা ব্যক্তিত্বদের নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা নন্দিত জন। আমাদের এবারের অতিথি বিশিষ্ট চিত্র পরিচালক শফিউদ্দিন শফি, সাক্ষাৎকার নিয়েছেন নিশাত শাহরিয়ার।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বাংলা চলচ্চিত্র জগৎ বর্তমানে বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে সুন্দর আগামীর পথে এগিয়ে যাচ্ছে রূপালী পর্দার এই রঙিন দুনিয়া। ডিজিটাল ফরম্যাটের কল্যাণে বিশ্বমানের নির্মাণ শৈলী নিয়ে আশার আলোয় উদ্ভাসিত হচ্ছে বাংলা চলচ্চিত্র শিল্প। আর সেই চলচ্চিত্র শিল্পের কাণ্ডারি হিসেবে যারা ভূমিকা রাখছেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শফিউদ্দিন শফি। বন্ধুরা, আজ আমরা তার কাছ থেকে শুনব চলচ্চিত্র জীবন নিয়ে বলা না বলা অনেক কথা। থাকুন আমাদের সঙ্গে, শুনতে থাকুন। শফি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনে। বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুরা আপনার সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে, পড়াশোনা করেছেন কোথায়?
4: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উত্তরণের সকল শ্রোতাকে, সবাই আমার শুভেচ্ছা এবং সালাম নিন। আমার শৈশব কৈশোর কেটেছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। আমি এই শহরে বড় হয়েছি, লেখাপড়া করেছি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ডিগ্রি, শুধু এলএলবি পড়তে আমি ঢাকা আসছিলাম।
3: আপনার কাছে জানতে চাই, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরুর পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল?
4: ব্রাহ্মণবাড়িয়া শহরে দুইটা সিনেমা হল ছিল, একটার নাম চিত্রালয়, একটার নাম ছিল রূপশ্রী। চিত্রালয় সিনেমা হলটা আমার বাসার কাছেই ছিল, তখন তো প্রিন্টে ছবি, মানে আমরা যেটাকে সরল ভাষায় বলি রিল চলে, এত রিল রিল চলে। এই চিত্রালয় সিনেমা হলের প্রজেক্টরের সাথে আমার পরিচয় ছিল, মাঝে মাঝে প্রজেকশন রুমে যাইতাম। উনি ওই যে রিল গুলো কেটে কেটে ছোট ছোট টুকরা অনেক সময় ফেলে দিত আমাকে, দিত কোন দেখো, দেখতাম প্রচন্ড একটা আগ্রহ, বাসায় আইসা আলোর দিকে ধরতাম আর কি। তখনকার আলো এরকম সাদা ছিল না, লাল লাল আলো ছিল, 60 পাওয়ারের একটা বাতি এখনকার এই 8 পাওয়ারের মতো আলো দিত না, যাই হোক ওইখানে আমরা দেখতাম। এই দেখতে দেখতে এটার ভিতরে একটা আকর্ষণ তৈরি হইতো। তারপর আমার মামাদের অর্জন জন্টু, উনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, আমি যখন সিনেমায় আসি তখন উনি চলচ্চিত্রের মধ্যগগনের সূর্য। ওনার চাল চলন, কথাবার্তা, ওনার ভাব সাপ, মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া গেলে দেখতাম কি পুরো সিনেমা হল ওনার জন্য, যেদিন সিনেমা দেখবে সমস্ত ডিসি কোন টিকিট বিক্রি করতো না। এই একটা মাথার ভিতরে একটা পোকা ঢুকছিল, কিন্তু সিনেমায় আসবো এরকম কোনো ইয়া ছিল না, কিন্তু আগ্রহটা ছিল, ইচ্ছা ছিল না। আমি এলএলবি করতেছিলাম, আমার বাবা অ্যাডভোকেট ছিলেন, আমি এলএলবি করব, এক বছর পরে অ্যাডভোকেট হব, এই প্রত্যাশা নিয়েই আমি আমার জীবন আগায় আনিছিলাম আর কি। এই ফাঁকে চলচ্চিত্রে চলে আসি।
3: পরিচালক হিসেবে আপনার প্রথম সিনেমা তৈরির সময় কোনো বিশেষ চ্যালেঞ্জ কিংবা স্মৃতি আছে কিনা যা আমাদের আপনি জানাতে পারেন?
4: চ্যালেঞ্জ বলতে কি, এমনি কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না, কারণ আমার উস্তাদ ছিল দেরার জাহান জন্টু, ওনার প্রচন্ড প্রভাব ছিল, মানে আমার সিনেমা বানাইতে গিয়ে কোনো সমস্যা হবে ধরনের কোনো চ্যালেঞ্জ ছিল না। কিন্তু চ্যালেঞ্জটা হলো অন্য জায়গায়, তখনকার ডিরেক্টর কে আপনি, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, শহীদুল ইসলাম খোকন, দিলীপ বিশ্বাস, ওনাদের মতন বাঘা বাঘা ডিরেক্টর, দেলোয়ার জাহান জন্টু, কাজী হায়াত, ওনাদের সিনেমা চলে সিনেমা হলে। এখন আমি একটা নতুন ছেলে, সিনেমা বানাবো, চ্যালেঞ্জ হলো ওইটা যে ওনাদের সাথে তো টক্কর দিতে হবে আমাকে, আমার সিনেমার সাথে তো ওনাদের কারো না কারো ছবিটা চলবে। তখন তো প্রতি সপ্তাহে দুইটা করে ছবি চলতো, চ্যালেঞ্জ ছিল ওইটা যে ওনাদের সাথে যাতে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সিনেমা হলে দর্শকদেরকে যাতে একটা ইয়ে দিতে পারি যে না আমিও সিনেমা বানানো শিখছি বা আমি পারি, এইটাই ছিল চ্যালেঞ্জ, অন্য কোনো চ্যালেঞ্জ।
3: চলচ্চিত্র নির্মাণে কোন ধরনের গল্পকে আপনি প্রাধান্য দেন?
4: অনেক ধরনের সিনেমা বানিয়েছি আমি, একদম পিওর প্রেমের ছবি বানিয়েছি যেখানে কোনো গালাগালি নাই, মারামারি নাই, চড়থাপ্পড় নাই, আবার ফুল অ্যাকশন মুভিও বানিয়েছি আমি, আবার একটা কমেডি মুভিও বানিয়েছি, তবে একটাই করি নাই, গ্রামের কোনো ছবি করি নাই। এছাড়া মানে আমার সমসাময়িক প্রজন্ম যেটা চাই ওদিকেই একটু নজর দেই বেশি, অর্থাৎ ট্রেন্ডিং এর দিকে থাকতে আমি পছন্দ করি এবং সেভাবেই কাজ করি।
3: শুরু থেকে এখন পর্যন্ত আপনার নির্মিত চলচ্চিত্রের সংখ্যা কয়টি এবং কি কি, এবং ব্যবসা সফল ছবিগুলো কি কি ছিল?
4: ছবি আমি পর্যন্ত 25টি বানিয়েছি, 24টি ছবি রিলিজ হয়েছে, আরেকটা ছবি আমার বানানো রেডি আছে, এই 26 কোরবান ঈদে হয়তো প্রডিউসার চাইলে রিলিজ করতে পারে, তার একটা ক্ষীণ ইচ্ছা আছে, আমি জানি না এটা হবে কিনা, না হলে হয়তো আরো কয়েক মাস পরে হবে, মোট 25টা ছবি আমার 25 নম্বর। আর যদি আপনি ব্যবসা সফল ধরেন তাহলে আমার প্রথম ছবি থেকেই ব্যবসা সফল ছবি, যেমন আমার প্রথম ছবি গাদ্দারি ঈদে রিলিজ হয়েছিল 2002-এ কোম্পানিতে। 11টা সিনেমার সাথে টক্কর দিয়ে ছবিটা তখন সবাই এক নম্বরই বলতে চাই, আমার মধ্যে বলে লাভ নেই, এক নম্বর ছিল 11টা ছবির মধ্যে। তারপরে তো আর পিছনে ফিরে তাকাতে হয় না। তারপর আরো অনেক ছবি, মানে প্রেম মানে না বাধা, তোমার জন্য মরতে পারি, ও সাথী রে, মেশিন ম্যান, তারপর হলো ঢাকার কিং, পূর্ণদুর্গ প্রেম কাহিনী, হানিমুন, মানে আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না, আরো অনেকগুলো ছবি। হিট না হলে তো 25টা ছবি বানাইতে পারতাম না বিষয়টা।
5: আপনার দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসা সফল ছবি কোনটি বলে আপনি মনে করেন, এবং সফলতা পাওয়ার পেছনে এর কারণ কি ছিল?
4: সিনেমাতে একটা আছে ব্যবসা সফল, আরেকটা আছে আলোচিত। ব্যবসা সফল ছবি আমার মুখ দিয়ে বললে হবে না, কারণ ঘটনা হচ্ছে প্রডিউসাররা সবসময় সবকিছু প্রকাশ করতে চায় না। তবে আমি যতটুকু শুনেছি আপনার এই তোমার জন্য মরতে পারি, ঢাকার কিং, এগুলো অনেক বেশি ব্যবসা করেছে, কয়েক কোটি টাকা ব্যবসা করেছে। কিন্তু আলোচিত ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, শাকিব খান জয়া আহসানকে নিয়ে যে ছবিটা বানিয়েছিলেন, এটা সারা দেশে আলোচিত হয়েছে বেশি আর কি।
5: একজন শিল্পীর কাছ থেকে সেরা অভিনয়টি পাবার জন্য কিংবা বের করে আনার জন্য কি ধরনের কৌশল আপনি ব্যবহার করেন?
4: কৌশল না ঠিক, আমি আসলে ওই যে অভিনয় করে দেখাইয়া দিই যে আমি কি চাই। হ্যাঁ, মানে তার অ্যাক্টিভিটিস, বডি ল্যাঙ্গুয়েজ, মানে কি করবে না করবে, আমি প্রত্যেককেই আমি অভিনয় করে দেখাইয়া দিই। এরপরে অভিনয়টা তো একদম নিজের ভেতর থেকে আসে, কিন্তু অরিজিনালে আমি কি চাই, আমার চাওয়াটা আমি আমার নিজের করে আমি দেখাই দিই।
5: সিনেমা নির্মাণের সময় শিল্পী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দেন?
4: আসলে এটা তো গল্পের কারণে, গল্প অনুযায়ী আমরা শিল্পী নির্বাচন করি। এর বাইরে হলেও অনেক সময় দেখা গেল যে আমি তো শাকিব খানকে নিয়ে 14টা সিনেমা বানাইছি, যদি আবার শাকিব খানের শিডিউল থাকে তখন আবার শাকিব খানের উপযোগী করে গল্প বানাইতে হয়। এটা সারা পৃথিবীতে স্টারদেরকে নিলে আপনি স্টারের উপযোগী করে সিনেমা বানাবেন, আর যদি আপনার স্টার কাস্ট না থাকে তখন গল্প অনুযায়ী সিনেমা শিল্পী আমরা নিয়ে থাকি।
5: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আপনার পছন্দের তালিকায় কাদেরকে স্থান দিবেন?
4: আমি যখন দর্শক ছিলাম তখন আমার কাছে সেরা জুটি মনে হইতো যে রাজ্জাক সাবানা, পরে তো সেরা জুটি যদি আপনি ধরেন আলমগীর সাবানা জুটি অনেক জনপ্রিয় ছিল।
5: একটা ছবি ব্যবসা সফল হওয়ার পেছনে গানের ভূমিকা কতটুকু থাকে বলে আপনি মনে করেন?
4: গানের ভূমিকা আসলে অনেকটাই থাকে। আমি আপনাকে একটা কথা বলি, আমি থাইল্যান্ডে শুটিং করতেছিলাম শাকিব খান উপবিশ্বাসকে নিয়ে, সেকেন্ডে খেয়াল করলাম একটা ফ্যামিলি আমাদের ফলো করতে, এরা একটা ইরানি ফ্যামিলি, জিজ্ঞাসা করলাম আপনারা কি বিষয়টা কি, আপনারা গতকাল করে দেখলাম আজকে আমাদের শুটিং স্পটে, তোমরা তো ইন্ডিয়ান ফিল্ম, এটা তো হলো মিউজিক্যাল ফিল্ম বানাও তো তোমরা, এই জন্য তোমাদের মিউজিক্যাল ফিল্মের আমার কাছে ভালো লাগে, এই জন্য আসছি। তাই আমি বলছি এটা ইন্ডিয়ান ফিল্ম না, তাহলে কোন দেশের ফিল্ম? আমি বলছি বাংলাদেশি। কো আমরা বুঝতাম যে গান মানে ইন্ডিয়ান ফিল্ম, তখন বুঝলাম যে এই যে গানের যে একটা আবেদন, সারা বিশ্বের জানে যে এই সাবকন্টিনেন্টের সিনেমার একটা গানের আবেদন আছে, আমাদের দেশে আছে। আমি আপনাকে বলি, আমি ছোটবেলা যখন রূপবান সিনেমা রিলিজ হলো সবাই রূপবানের সুরে গান গাইতো, যে গানই গাইতো রূপবানের সুরে গান গাইতো, বিষয়টা হলো এরকম আর কি। তারপরে গান মানে একটা গান যদি আপনাকে একদম প্রান্তিক লেভেলে পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে এই সিনেমার সফলতা আসবে।
5: আপনার ব্যবসার সফল সিনেমার পরিচিত কয়েকটি গান সম্পর্কে জানতে চাই।
4: আমি নিঃস্ব হয়ে যাব জানো না, এটা তো মোটামুটি অনেক হিট। তারপরে প্রিয় আমি তোমার হতে চাই।
5: বাংলাদেশের বিখ্যাত 5 জন চলচ্চিত্র পরিচালকের নাম জানতে চাইলে আপনি কাদের নাম বলবেন?
4: আমজাদ হোসেনের সিনেমা আমার কাছে মনে হয়েছে বেস্ট। তারপরে যখন দি ফাদার দেখলাম, কাজী হায়াত, চিন্তা চেতনা মানুষে কেমন হইতে পারে। আবার যদি আপনি কমার্শিয়াল দিকটা দেখেন, মনে করেন যে ইবনে মিজান দুর্দান্ত কমার্শিয়াল, ইবনে মিজানের উত্তরসূরি যোগ্য উত্তরসূরি ধরতে পারেন দেলোয়ার জাহানজানকে। ওনারা হলো কমার্শিয়াল, দর্শককে মনোরঞ্জনের জন্য, একটা হলো মনোরঞ্জন, একটা হলো আনন্দ। আপনি যদি চান যে আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা হলে যতক্ষণ থাকবো ততক্ষণে আমার ভালো লাগবে, তাইলে ওনারা ঠিক আছে। আর যদি আপনি একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা দেখে বাসায় আইসা 2 দিন 3 দিন ভাবলেন যে আর এই কি দেখলাম, এটার জন্য আবার আমজাদ হোসেন, কাজী হায়াত ঠিক আছে। এদিক দিয়ে আমি এই 4 জনের নামই বললাম, আরো হয়তো অনেকের নাম বলা যাবে।
5: বাংলা চলচ্চিত্রের একাল সেকাল এই যে দীর্ঘ সময়টা, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যদি আপনার কাছে জানতে চাই?
4: দেখুন, মূল্যায়ন হয়তো করা যাবে কিন্তু তুলনা করা উচিত না। তুলনা করা উচিত না কেন, চলচ্চিত্র নদীর স্রোতের মতন, এটা সবসময় চলমান। মনে করেন এখন যদি আপনি রূপবান বানান তাহলে তার মানুষ দেখবে না, এটা সময়ের সাথে চলতে হয়। প্রত্যেকটা প্রজন্ম আসে, প্রজন্মের ভালো মন্দ চাহিদা, ওদের মনন কি চায়। এখন ডিজিটাল যুগে তো আপনার গ্রামের সুজনবাদী আর গাঢ় বা সুজন সুখি চলবে না, তাই না? এই জন্য সেকাল সেকালের মতনই ছিল, তখন যা দরকার ছিল আমাদের গুণী নির্মাতারা দর্শকরা যেটা পছন্দ করতো সেটাই বানিয়েছে। এখনকার নির্মাতারাও এখনকার দর্শক যেটা পছন্দ করবে এটাই বানাবে। হ্যাঁ, তা আমি যেটা বলতেছি দর্শকের পছন্দের বিষয়টা, মনোরঞ্জনের বিষয়, যেহেতু আমি নিজেও কোনো মেসেজের ছবি বানাই নাই, যেটা বানাইলে পুরস্কার পাওয়া যাবে, অস্কারে যাবে, এগুলো আমি বানাই না। আমি যে ধরনের সিনেমা বানাই এগুলোর সাথে আমি তুলনা করতে চাই না। ওনারা বানাচ্ছে, ঠিক আছে, ওনাদেরকে সাধুবাদ জানাই, একজন না একজন তো এগুলো বানাতেই হবে। কিন্তু অরিজিনালি যেটা সিনেমা, যেটা মানুষকে হলে মানুষই দেখলো না, এটা পুরস্কার দিলেই গিয়ে না দিলেই গিয়ে। এখন ঘটনা হয়েছে দর্শক এখন যে মন মানসিকতার, এই মন মানসিকতার গল্প নিয়ে সিনেমা বানাতে হবে। এবং আরেকটা সবচেয়ে বড় জিনিস কি, আমাদের দেশেও উপাদান থাকতে হবে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গল্প তৈরি করে সিনেমা বানাতে হবে।
5: বাংলাদেশ বেতার সেই শুরু থেকে নিয়মিত চলচ্চিত্রের গান বাজিয়ে আসছে, বিভিন্ন চলচ্চিত্রের ট্রেলার প্রচার করে আসছে, চলচ্চিত্র শিল্পী কলাকুশলী এবং সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন?
4: আমি তো এটাকে খুব ভালোভাবেই দেখি, কারণ আমিও তো শ্রোতা ছিলাম ছোটবেলা, সিনেমার গানের অনুরোধের আসর অনেক সিনেমার গান শুনেছি, দুই একটা চিঠি লিখেছি। আমার মনে আছে দুইটা সিনেমার কথা, দেলোয়ার জাল জন্টুর উমর শরীফ সিনেমার বেতারে চলছিল, এটা মনে আছে। আরেকটা হলো কাজী হায়াতের খুকন সোনা। আর ওই যে দুইজন যে আমাদের মাঝার ভাই আর ইয়া ভাই, ওনাদের আসিতেছে, এই যে বিষয়টা, এই বেতারের কল্যাণে তেরোয়ার জাহান জন্টু বলেন, কাজী হায়াত বলেন, আমজাদ হোসেন বলেন, ওদের সারা দেশের মানুষ নামটা জানছে। কারণ আমাদের সমুদ্রে তো এই আসিতেছে নাই, ওনাদের চেহারা না ছিল এই নামটা যায় আসিতেছে তেরোয়ার জাহান জন্টুর ওমর শরীফ। এই যে বিষয়টা, এটা মানে সিনেমার মানুষকে সারা দেশে পরিচিতি করেছে তুলেছে, এবং এই জন্য বেতার ধন্যবাদ পাওয়ার যোগ্য।
5: বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: আপনাকেও ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: শ্রোতা বন্ধুরা, নন্দিত জনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক শাফিউদ্দিন শাফি। বন্ধুরা, সময়ের বাঁকে বাঁকে সভ্যতা সংস্কৃতির মতো আমাদের চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে আগামীর পথে। সবার আগে বাংলাদেশ, বিনির্মাণে বাংলা চলচ্চিত্রের ভূমিকা যেন কোনো অংশে কম নয়, এমনই আহ্বানে শ্রোতা বন্ধুদের বেশি বেশি বাংলা চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: বন্ধুরা, এতক্ষণ নন্দিত জনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শাফিউদ্দিন শাফির সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন নিশাত শাহরিয়ার। বিশ্বজুড়ে বিস্তৃত বর্ণিল সব সংস্কৃতি যেন আজ আমাদের সবার, দেশ থেকে মহাদেশে পেরিয়ে আমরা যতদূরেই ছুটে যাই না কেন, সবখানেই আমাদের জন্য রয়েছে সীমাহীন বৈচিত্র্য আর বিস্ময়ের গল্প। দেখা অদেখা সেই বিস্ময়গুলো যেন বারবার আমাদের হাতছানি দিয়ে ডাকে, যেখানে শুধু প্রকৃতি নয় বরং মানুষও তার বেঁচে থাকার স্মৃতিচিহ্নগুলো ইতিহাসের বুকে সাজিয়ে রেখেছে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সত্যি এই পৃথিবী যেন এক বিস্ময়ের আধার। কালে কালে, যুগে যুগে মানুষ সবসময় চেষ্টা করেছে সেই বিস্ময়কে জয় করার। প্রকৃতি আর সংস্কৃতির সকল গণ্ডি পেরিয়ে আজ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সভ্যতার ইতিহাসে যেন আমাদের একইভাবে দোলা দেয়। আর সৌন্দর্য সম্প্রীতির এই বন্ধনেই আমরা যেন তৈরি করেছি ভালোবাসার এক নতুন পৃথিবী।
1: প্রিয় শ্রোতা, এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে দ্য গ্রেট জিম্বাবুয়ে। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ আর তা পড়ে শোনাচ্ছেন শেখ সাদি। আফ্রিকার প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন গ্রেট জিম্বাবুয়ে। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং একটি সভ্যতার উত্থান, বিকাশ এবং পতনের জীবন্ত দলিল। বর্তমান জিম্বাবুয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিশাল পাথরের নগরী মধ্যযুগীয় আফ্রিকার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবেই পরিচিত। একসময় এটি ছিল একটি সমৃদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র, যার প্রভাব বিস্তৃত ছিল আঞ্চলিক বাণিজ্য নেটওয়ার্ক জুড়ে।
6: গ্রেট জিম্বাবুয়ে গড়ে ওঠে আনুমানিক 1100 থেকে 1500 শতকের মধ্যে সোনারা জনগোষ্ঠীর পূর্বপুরুষদের দ্বারা। পাথরের গাঁথুনিতে নির্মিত এই নগরের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে কোন ধরনের চুনসুরকি বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, তবু বিশালাকার দেয়ালগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। পাথর কেটে অত্যন্ত নিখুঁতভাবে একে অপরের উপরে বসিয়ে যে দেয়ালগুলো তৈরি করা হয়েছে তা শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে আছে। চুন সুরকি বা সিমেন্টের মতো কোনো দ্রব্য ব্যবহার ছাড়াই এত উঁচু দেয়াল নির্মাণ করা ছিল তৎকালীন সময়ে এক বিস্ময়কর উদ্ভাবন। 19 শতকে ইউরোপীয়রা যখন এই স্থানটি আবিষ্কার করে তখন তারা দাবি করেছিল যে এটি গ্রিক, মিশরীয়, ফিনিশীয় বা বাইবেলীয় কোনো সভ্যতার অংশ। তবে 20 শতকের আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয় যে এটি সম্পূর্ণভাবে স্থানীয় আফ্রিকান সোনারা জনগোষ্ঠীর কীর্তি। প্রায় 800 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই নগরী মূলত 3টি প্রধান অংশে বিভক্ত: হিল কমপ্লেক্স, গ্রেট এনক্লোজার এবং ভ্যালি রুইন্স। পাহাড়ের চূড়ায় অবস্থিত হিল কমপ্লেক্সকে শাসকদের আবাসস্থল, ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে গ্রেট এনক্লোজার হল এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা, যার বাইরের দেয়াল প্রায় 250 মিটার দীর্ঘ এবং উচ্চতায় প্রায় 11 মিটার। এই দেয়ালের ভেতরে থাকা কৌণিক মিনারটি আজও স্থাপত্যবিদদের কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে আছে, যা প্রাচীন এই সভ্যতার উন্নত প্রকৌশল জ্ঞানের পরিচয় দেয়। এখানকার ভ্যালি রুইন্স এলাকাটি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে, কারণ এখানে প্রাচীন সাধারণ মানুষের জীবনযাত্রার চিহ্ন খুঁজে পাওয়া যায়। এই নগরী শুধু একটি আবাসস্থল নয়, বরং এটি ছিল শাসন, ধর্ম এবং সামাজিক কাঠামোর সমন্বয়ে গঠিত একটি পরিপূর্ণ নগর সভ্যতা। এখানকার শাসক গোষ্ঠী স্বর্ণ, হাতির দাঁত ও অন্যান্য মূল্যবান সম্পদের বাণিজ্যের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করেছিল। অর্থনৈতিক দিক থেকে গ্রেট জিম্বাবুয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি অভ্যন্তরীণ অঞ্চল থেকে স্বর্ণ সংগ্রহ করে ভারত মহাসাগরের উপকূলীয় বাণিজ্য পথে সরবরাহ করত। এই বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে আরব ও পারস্যের ব্যবসায়ীদের সঙ্গে এর যোগাযোগ স্থাপিত হয়েছিল, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে। এই শহরে 10 থেকে 20 হাজার মানুষের বসবাস ছিল এবং তাদের জীবিকা নির্ভর করত কৃষি, পশুপালন এবং বাণিজ্যের উপর। গ্রেট জিম্বাবুয়ের সাংস্কৃতিক গুরুত্ব অত্যন্ত গভীর। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং এটি আধুনিক জিম্বাবুয়ে রাষ্ট্রের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। জিম্বাবুয়ে নামটি নিজেই সোনারা ভাষা থেকে এসেছে, যার অর্থ পাথরের ঘর। এই স্থানটি দেশের জাতীয় প্রতীক, যেমন জিম্বাবুয়ে ব্যান্ড এর উৎস, যা আজও জাতীয় পতাকা ও রাষ্ট্রচিহ্নে ব্যবহৃত হয়। 1986 সালে গ্রেট জিম্বাবুয়েকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আজ তাহলে এখানেই শেষ করছি, তবে যাবার আগে অবশ্যই দেশজুড়ে চলমান হামের প্রকোপে নিজেদের সন্তানদের সুরক্ষিত রাখতে যথাযথ সতর্কতা অবলম্বনের অনুরোধ রইল।
1: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম রাবেয়া সুলতানা শিউলি
1: এবং আমি জিএম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন এবং প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন ইংরেজিতে সংবাদ।

0: এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। পুলিশ বাহিনী এলক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী দিক নির্দেশনা এবং সরকারের আধুনিক ও জনসেবা বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে বাংলাদেশ পুলিশ আজ একটি পেশাদার, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব বাহিনী হিসাবে গড়ে উঠেছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস মোকাবেলা, জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সময়ে প্রথাগত অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, সাইবার বুলিং ইত্যাদি অপরাধের ব্যাপক বিস্তার ঘটেছে। অপরাধীরা বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ করছে। সাধারণ জনগণ এ ধরনের অপরাধের শিকার হচ্ছেন। সাইবার অপরাধের ক্রমবর্ধমানের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের দক্ষতা সক্ষমতা বাড়ানোর কোন বিকল্প নেই। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে এসব উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
1: এদিকে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বলেন,
2: অভিনন্দন জানাই সকল সদস্যকে তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান, ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে।
1: অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক সচিব কানিজ মওলা বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখ করেন,
3: আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এটি একটি স্লোগান নয়, এটি একটি মূল মন্ত্র। এবং এই মূল মন্ত্রকে সামনে রেখে আমি বিশ্বাস করি যে পুলিশ তার হারানো গৌরব ফিরে পাবে এবং তাদের সে যে ইমেজ নষ্ট হয়েছে সেই ইমেজটা ইতিমধ্যেই সরকার এবং পুলিশ বাহিনীর বিশেষ কার্যক্রমে উত্তরণ হয়েছে এবং আরো ক্রমাগত উন্নতি হবে এবং উত্তরণ হবে। এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সহ যারা এই বিভিন্ন সার্ভিসে আছে, তারা দেশ এবং মাতৃকার সীমায় আন্তর্জাতিক মানের একটি বাহিনী হিসেবে গড়ে উঠবে। পুনাকাজ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি পুলিশ পরিবারের নারীদের শক্তি, সম্ভাবনা, সহমর্মিতার এক অনন্য প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরে এই সংগঠন নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে আরো বিস্তৃত হবে, এই আমাদের প্রত্যাশা রইল। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন দিগন্তে অগ্রসর হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা বর্তমানে যারা সরকারে আছি তারই উন্নয়নমূলক কাজে তরিতে আমরা উঠতে পেরেছি। এই অগ্রযাত্রায় নারী ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চলেছেন। ইতিহাসে আমাদের শেখায় নারী কখনো পিছিয়ে থাকেনি। বর্তমান সরকারের সময় দেশে বিশেষ করে নারী সমাজের উত্তরোত্তর এবং বৃহত্তর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। জ্ঞান এবং বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নারীর উজ্জ্বল উপস্থিতি রয়েছে।

0: শক্তিকে কাজে লাগাতে পেরেছে, সেই সমাজ উন্নতির চরম শিখরে উঠেছে।
1: আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রায় 13,939 মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে টিসিবি ট্রাকসেল কার্যক্রম। সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 11 থেকে 21 মে পর্যন্ত শুক্রবার ব্যতীত বাকি 10 দিন ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। 130 টাকা লিটার দরে সয়াবিন তেল, 80 টাকা কেজি দরে চিনি ও 70 টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হবে এসব ট্রাকে। প্রতি ভোক্তা সর্বোচ্চ 2 লিটার তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল নিতে পারবেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
2: টিসিবির মাধ্যমে আমরা যে কাজটা করি সেটি হল বাংলাদেশের নিম্নবিত্ত এবং প্রান্তিক মানুষ, নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছে সরকারের ভর্তুকি মূল্যে আমাদের খাদ্য সামগ্রী, সিলেক্টেড কিছু নির্বাচিত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য একটা কার্যক্রম আমরা পরিচালনা করি। আজকে যে ট্রাকসেলের উদ্বোধনটি হতে যাচ্ছে, এটি রোজার ঈদেও ছিল, কুরবানির ঈদেও থাকবে, কিন্তু গত বছরের কুরবানির তুলনায় এইবারে আমাদের পণ্যের পরিমাণ আমরা বেশ অনেকখানি তাৎপর্যপূর্ণ ভাবে বাড়িয়েছি। গত রমজানে আমাদের এই ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিমাণ ছিল প্রায় 22,08,000 জন। এইবার আমরা 28,80,000 জনের কাছে এই সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করব। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো, তার মানে প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। এই কার্যক্রম চালু থাকবে যখন যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে। বাণিজ্য মন্ত্রণালয়, এই সরকার এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। নতুন ভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরো 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারেও আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। যে সমস্ত পদক্ষেপ আগামী দিনে নিয়ে বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা AI মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে।
1: আজ রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও এডুকেশন এক্সপো 2026 উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেন,
3: আমি এই স্টলগুলো ঘুরে মনে হলো সমগ্র পাকিস্তান আমি ঘুরে আসছি এবং তাদের যে শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে আমি সত্যি ইমেজড যে আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্স, সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আমাদের সাথে পাকিস্তানের কালচারে মিল রয়েছে, খাবার দাবার রিলিজিয়াস মিল রয়েছে, অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে এটা আমার বিশ্বাস রয়েছে। এবং যে পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। আমি বাংলাদেশি হিসাবে চাইব আমাদের দেশেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে উন্নতি সাধন করুক এবং বিদেশি স্টুডেন্টরা আসুক আমাদের দেশে এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি এবং এই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি। আমাদের দেশ সম্পদে ভরপুর, আমাদের এই তরুণরা রয়েছে more than 65%, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাদের পে করতে হবে, অতএব আমরা বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অবদান রাখবো। এই অঙ্গীকার আজকে এখানে এসে আবারও করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যথাসাধ্য কাজ করছি, করব। আর আমাদের অ্যাম্বাসেডর হিসাবে আমাদের যে শিক্ষার্থীরা পাকিস্তানে যাবে তারা সেখানে গিয়ে আমাদের মান ইজ্জত রক্ষা করবে এবং সুন্দরভাবে লেখাপড়া শেষ করে আসবে এবং সারা বিশ্বে শিক্ষার মানদণ্ডে তারা নিজেকে স্বীয় স্থান অধিকার করবে, এটি আমাদের বিশ্বাস।
1: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা আসফিয়া তাসনিম, সম্পাদনা ASM আহাদ, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা। রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীর নাসির আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবিসি বাংলা জানিয়েছে, গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার যেন পুলিশের সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে আহ্বান জানান তারেক রহমান। অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ এপ্রিল ৩২০ কোটি টাকা ব্যয়ে ৬টি শিশু হাসপাতালের ভবন পড়ে আছে শীর্ষক প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং দ্রুত এই অব্যবহৃত ৬টি হাসপাতাল পরিদর্শন করে তা চালু করার জন্য নির্দেশ দেন বলে বিবিসি বাংলা জানায়। একই সঙ্গে আগামী ২রা জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে হবে বলে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। বগুড়া সিটি কর্পোরেশন গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৫টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসি বাংলা জানিয়েছে। নতুন উপজেলাগুলো হল বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামুহুরি, ঠাকুরগাঁয়ের রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। বাংলাদেশ সরকার মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার অনির্দিষ্টকালের জন্য মাঠে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবে না। গত বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বলে বিবিসি বাংলার রিপোর্টে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছে বলে জনমনে বিশ্বাস জন্মেছে, সেজন্যই সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ কাজটি সরকার কিভাবে করবে সে সম্পর্কে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে পর্যায়ক্রমে ব্যবস্থা নেবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে ২০২৪ সালের ৫ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে দেশটির সরকার। এসব মামলা সম্পর্কে যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রেডিও তেহরান জানায়, গত বুধবার জেলা প্রশাসক সম্মেলনে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করেছিল। সালাউদ্দিন আহমেদ বলেন, ২০১৪ সালের ৫ই আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এগুলো যাচাই বাছাই করে দেখা হবে। তিনি জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে নিষ্পত্তি করা হবে। বাংলাদেশে গ্যাসকূপ খনন করতে যেয়ে দুই দফা বিস্ফোরণের শিকার ছাতক গ্যাস কেন্দ্রের ট্যাংরাটিলার দুই দশক পর আবারও গ্যাস অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই অনুসন্ধান কাজ চালাবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। 2016 থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে নাইকোর সঙ্গে বাপেক্সের দীর্ঘদিনের আইনি জটিলতা নিষ্পত্তি হওয়ার পর ট্যাংরাটিলায় নতুন করে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পর্ক সম্পদ সম্পর্ক কর্পোরেশনের পেট্রো বাংলার চেয়ারম্যান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ট্যাংরাটিলায় প্রাথমিকভাবে দুটি কূপ খননের পরিকল্পনা হয়েছে এবং বাপেক্স প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে। ট্যাংরাটিলার কূপ খননের প্রকল্প প্রস্তাব সরকারের চূড়ান্ত অনুমোদন দিয়ে আগামী বছরই নতুন কূপ খনন শুরু করতে চায় বাপেক্স। উল্লেখ্য, 2005 সালে দুর্ঘটনার পর নানা জটিলতায় গত 21 বছরে সাতক ও ট্যাংরাটিলার গ্যাস ক্ষেত্রে কোন অনুসন্ধান বা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়নি। ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্য নাইকো রিসোর্সকে দায়ী করে 2025 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিড $42 মিলিয়ন বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। নীতি নির্ধারক এবং ভূতত্ত্ববিদরা মনে করেন, ট্যাংরাটিলায় 10টি স্তরে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা ছিল, পুড়ে ক্ষতির পর এখনও কয়েকটি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় শায়লা ইমাম কান্তা, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা এই অনুষ্ঠানে যেটা করি, একজন শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান শুনি, গান নিয়ে কথা বলি। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শায়লা ইমাম কান্তা, আমরা তার কাছে কিছু গান শুনবো, আর যথারীতি যেমনটা করে থাকি গান নিয়ে কিছু আলোচনা করব। আমরা সাধারণত যেটা করি শায়লা, যে প্রথমে একটা গান শুনি পরে কথায় ঢুকি। কোন গানটি দিয়ে শুরু করতে চান বলেন?
4: আচ্ছা, আমি প্রথমেই রবীন্দ্রনাথের পূজা পর্যায় থেকে ভয় হতে তব অভয় মাঝে এটি দিয়ে শুরু করতে চাই।

0: আমরা শায়লা বেগম কান্তার কণ্ঠে যে গানটি শুনলাম, এই গানটি একেবারে কবির মাঝামাঝি বয়সের রচনা। শান্তিনিকেতন এর যে জীবন ওনার শুরু হয়েছিল সেই সময়কার রচনা, এবং এর পিছনের গল্পটা অনেকটা এরকম যে কবির জন্মোৎসবে অন্যান্য কবি যারা আছেন তারা গান লিখছেন, কবিতা লিখছেন। বোধহয় শান্তিদেব ঘোষ তার কাছে জানতে চেয়েছিলেন যে জন্মোৎসবে কেন রবীন্দ্রনাথ নিজে কোনো গান লিখছেন না। তো এই গানটিকে অন্তত শান্তিদেব ঘোষের কথোপকথন অনুযায়ী এটি কবির জন্মোৎসব উপলক্ষে কবি নিজে রচনা করেছিলেন। আর এই গানটি আজকের আয়োজনের প্রথম নির্বাচন করার কারণ শায়লা কিন্তু সেটাই যে যেহেতু কবির জন্মমাস এই মাসটি। আমরা পরপর বেশ কিছু গান শুনব, তো পরে কোন গানটি করতে চাইছেন আপনি?
1: আমি এরপরে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এই গানটি করতে চাই।
0: যেই উদ্দেশ্যে বা যেই চিন্তা করে কবি কবিতা লিখেন বা গীতিকার গান রচনা করেন সেটা আসলে শ্রোতার পক্ষে বা পাঠকের পক্ষে তার ওই সময়ের প্রেক্ষাপট বা মনের অবস্থা বোঝা মুশকিল, কিন্তু গানের যেই পরিবেশে লেখা তা থেকে একটা আন্দাজ করা যায় যে গানের কথাগুলো এবং সুর নিয়ে যে গানের বিষয়টা, একটা বিষয় তো বটেই যে যেটা আমি পড়ছি সেটাই, কিন্তু তার পেছনের অংশটুকু। এই গানটি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, কবির পূজা পর্যায়ের গান, বন্ধু পর্যায়ের গান, একেবারেই কবির প্রথম বয়সে যে ঈশ্বর চেতনা আধ্যাত্মিকতা তার সাথে তার একটু পরের বয়সে পরিণত বয়সের সেই চেতনা অনেকখানি পরিবর্তিত হয়েছিল। বিশেষ করে এই শিলাইদহের জীবনের পর রবীন্দ্রনাথ স্রষ্টাকে প্রভু নয় বন্ধুরূপে তার গানগুলোতে আমরা দেখতে পাই। এই গানটি কবির যাত্রাপথে লেখা, কবি কলকাতা থেকে ফিরছিলেন ট্রেনে করে এবং সেই সময় লেখা। আমরা এই গানটি শুনছি গানটা, তারপর নিশ্চয়ই আমরা প্রসঙ্গ পাল্টাবো। দুটোই পূজার পর্যায়ের গান হয়ে গেল, আমরা গানটি শুনে আবার ফিরছি কথায়।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছেন শিল্পী শায়লা ইমাম কান্তা। আমরা তাঁর কণ্ঠে বেশ কিছু গান শুনছি। আমার অনুরোধ হচ্ছে এ পর্যায়ে হোক পূজার গান একটা নাটকের গান হতেই পারে। একটা কি নাটকটি আমরা শুনবো?
1: অবশ্যই, আমি চেষ্টা করছি। এবারে আমি পরিবেশন করব বাহিরে ফুল হানবে যখন অন্তরে ফুল ভাঙবে কি।
0: পর্যায়টা পূজা এবং গানের কথাগুলি শুনে খুব স্পষ্ট করে বোঝা যায় যে ওই যে কথাটা রবীন্দ্রনাথ আমার প্রাণের মানুষ আছে প্রাণে গানটিতে বলেছিলেন, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি যে দিক পানে, বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি। সেই অন্তঃপ্রকৃতি আর বাইরের প্রকৃতির নিসর্গের প্রসঙ্গ। কিন্তু গানটির আরেকটি ব্যাখ্যা হচ্ছে এটা রাজা নাটকে এটি সুরঙ্গমার গান। আমরা জানি যে রাজা নাটকটির যেটাকে অন্ধকারের রাজা বলে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছিলেন, দেখিয়েছিলেন, সুদর্শনা যেই রাজাকে খুঁজছেন সেই রাজা আধারে থাকছে এবং যখন প্রকাশিত হচ্ছেন তখন তাকে পাওয়া। রাজা নাটকের সুরঙ্গমার গান এটি। আমরা গানটি শুনি।

প্রিয়শ্রোতা, আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আমরা আরেকটি পূজা পর্যায়ের গান শুনে আজকের আয়োজন শেষ করতে চাইব। রবীন্দ্রনাথের একদম শেষ বয়সের একটি রচনা। রবীন্দ্রনাথ জার্মানিতে ভ্রমণ করছিলেন, স্টুটগার্ডে কোন একটা বাড়িতে এই গানটি যখন রচনা করেন কবি, তার পেছনের প্রেক্ষাপটটা অনেকটা এরকম যে একটা বাড়ির ছাদে আড্ডা দিচ্ছিলেন যেখান থেকে পুরো শহরটা দেখা যায়। রবীন্দ্রনাথ প্রকৃতি অবলোকন করছেন এবং তারপর এটা এটি কবির বেশ পরিণত বয়সে লেখা, 65 বছর বয়সে, পরদিন লিখলেন, মধুর তোমার শেষ জেনা পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। এই গানটি শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। আমরা গানটি শোনার আগে শায়লা, আমাদের যারা শ্রোতা আছেন তার কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত চর্চা করুন, রবীন্দ্রনাথের গান শুনুন এবং আমাদের সঙ্গীত সংস্কৃতিকে ধারণ করুন। শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর, সঙ্গীত পরিবেশনায় শায়লা ইমাম কান্তা, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, রবিস্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
2: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহিন।
3: আমি ডক্টর মাহবুবা রহমান।
2: বন্ধুরা, কথা সুরে আলাপন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত আছেন অমর শিল্পী মরহুম আব্দুল আলীমের সুযোগ্য পুত্র, দেশের বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব জহির আলীম। আমরা তার পিতার গাওয়া কালজয়ী কিছু গান এবং স্মৃতিচারণমূলক আলোচনা শুনব। জনাব জহির আলীম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
4: আমিও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সংশ্লিষ্ট সকলকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে।
2: বন্ধুরা, অমর শিল্পী মরহুম আব্দুল আলীম বাংলা সঙ্গীত জগতের একটি নাম, একটি নক্ষত্র। বাংলা লোকগানের জগতে তার অসামান্য অবদান নতুন করে তুলে ধরার কিছু নেই। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি 1975 সালে মরণোত্তর বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সাংস্কৃতিক সম্মাননা পেয়েছেন, যেমন 21শে পদক 1977 মরণোত্তর, স্বাধীনতা পুরস্কার 1997 মরণোত্তর, প্রেসিডেন্টস প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড 1960 এবং বাচসাস চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গায়ক হিসাবে।
3: আমরা এই মহান সঙ্গীত ব্যক্তিত্বের কিছু গান আর কথামালা নিয়ে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তাঁর গাওয়া গান শুনব, সেই সাথে এ সকল গানের নেপথ্য কথা শুনব তাঁর সুযোগ্য পুত্র শিল্পী জহির আলীমের কণ্ঠে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী জি এম জাকির হোসেন, আমার প্রাণের প্রাণ পাখি। আসুন আমরা গানটি শোনার আগে গানটি নিয়ে স্মৃতিচারণ শুনি শিল্পী জহির আলীমের কাছ থেকে।
4: এই গানটি মূলত একটি আধ্যাত্মিক গান। এই গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম। ওনার কাছ থেকে আমার বাবা যখন এই গানটি শিখলেন, তখন এই গানটি আমার বাবার খুব পছন্দ হয়ে যায়। তখন খুব তাড়াতাড়ি এই গানগুলো রেকর্ডিং করেছিলেন আমার বাবা, এবং রেকর্ডিং অনুষ্ঠানে আমি ছিলাম। তখন অনেকগুলো গান একসাথে করেছিলেন, প্রায় 10-12টি গান। গানগুলো খুবই সুন্দর। এই গানটির সাথে আরো গান ছিল আল্লাহ আল্লাহ, তারপরে নবুমর পরশমণি, এই গানগুলো তখন উনি গিয়েছিলেন। এই গানটি আসলে খুবই একটি জনপ্রিয় গান। জি এম জাকির হোসেন আমাদের সরকারি সঙ্গীত কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী, আশা করি খুব ভালো গাইবে, এবং সে বর্তমানে শিল্পকলা একাডেমির উপপরিচালক হিসাবে আছে।

0: বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী ডক্টর মাহবুবা রহমান। গানের কথা হলো, দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তুলো। আসুন গানটি শোনার আগে গানটির বিষয়ে শুনি আমাদের অতিথির কাছ থেকে।
1: এই গানটি আমার বাবার একটি বিখ্যাত জনপ্রিয় গান। এই গানটি যখন রেকর্ড হয় তখন এই গানটি অনেক প্রচার হয় এবং আমার বাবা যেদিন মৃত্যুবরণ করেন সেই দিন সারাটা দিন এই গানটি রেডিওতে বেজেছিল। এই গানটি শ্রদ্ধেয় আব্দুল লতিফ সাহেবের লেখা সুর, খুবই জনপ্রিয় একটি গান। আশা করি আপনাদের সকল

0: ধন্যবাদ শিল্পী ডক্টর মাহবুবা রহমান। প্রিয় শ্রোতা, আমরা এখন রূপালী নদীরে রূপ দেখা তোর হয়েছি পাগল গানটি শুনব। গানটি গাইবেন শিল্পী মোহাম্মদ নওয়াব মিয়া সরকার। জনাব জহির আলিম, গানটি নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই।
1: আসলে গানটি তো একটি ভাটিয়ালি গান এবং এই গানটি শুনলে বাংলাদেশের যে রূপ সেটা ফুটে ওঠে। আমার মনে আছে, একটি কথা না বললেই নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানের আমলে এক ভদ্রলোক ভারত থেকে আমার বাবাকে দেখতে এসেছিলেন। উনি আর্টিস্ট ছিলেন। উনি এসে আমার বাবার সাথে দেখা করলেন এবং বললেন, আপনার এই গানটি আমি যখন শুনতাম রেডিওতে, তখন বাংলাদেশকে আমি আঁকতাম, বাংলাদেশের কিরকম হবে, কি সৌন্দর্য বাংলাদেশের, সেটা আমি আর্ট করতাম এই গানটি শুনে। তার মানে এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। এই গানটি নব মিয়া সরকার গাইবে, আশা করি ভালো গাইবে। সে আমাদের সরকারি সঙ্গীত কলেজের একজন।

0: ধন্যবাদ শিল্পী মোহাম্মদ নোয়াব মিয়া সরকার। এখন আমরা গান শুনব শিল্পী সুমি আক্তারের কণ্ঠে। গানের কথা হল নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে। জনাব জহির আলিম গানটি নিয়ে কিছু বলুন।
1: এই গানটি শ্রদ্ধেয় কালু সাহা ফকিরের লেখা, সুর করেছেন উস্তাদ মুনতাজ আলী খান। মুনতাজ আলী খান সাহেব আমার বাবার উস্তাদ ছিলেন। যখন ভারত থেকে আমার বাবা বাংলাদেশে আসেন, তখন প্রথম মুনতাজ আলী খান সাহেবের কাছে গান শেখেন এবং তখন উনি গানটি আমার বাবাকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন। খুবই জনপ্রিয় একটি গান।

0: ধন্যবাদ শিল্পী সুমি আক্তার।
1: বন্ধুরা, আমরা একে একে আমার পিতা আব্দুল আলীমের বেশ কয়েকটি কালজয়ী গান শুনলাম। সকলেরই পরিবেশিত গান আমাদের ভালো লেগেছে। আমি জানি আজকের অনুষ্ঠানের উপস্থাপক আশরাফ শাহীন এবং ডক্টর মাহবুবা রহমান উভয়ে কণ্ঠশিল্পী। আশরাফ শাহীন আমাকে আগে অনুরোধ করেছেন আমি যেন আমার বাবার গাওয়া একটি গান গেয়ে শোনাই। আমি চেষ্টা করছি, সেই সাথে অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে।

0: বন্ধুরা, কথা সুরে আলাপন অনুষ্ঠানের অমর শিল্পী আব্দুল আলীমের গাওয়া গান নিয়ে আমাদের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলাম আমি এবং ডক্টর মাহবুবা রহমান। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান। আল্লাহ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন। আজকের অংশগ্রহণ গ্রহণকারী কথক ছিলেন জহির আলীম, উপস্থাপনায় আশরাফ শাহীন ও ডক্টর মাহবুবা রহমান, গ্রন্থনায় জি এম জাকির হোসেন, অনুষ্ঠান সম্পাদনা মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং কথা সুর আলাপন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে তার সরকারের আপোষহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দলমত নির্বিশেষে প্রতিটি মানুষকে রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরও বলেন, এই লক্ষ্যে অপরাধীদের কঠোরভাবে দমনের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিও পুলিশ সদস্যদের সবার আগে বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই আইন প্রয়োগকারী সংস্থায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির উপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। দেশে লবণ চাষীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি বলেন, বৈঠকে লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া লবণ চাষীদের জীবনমান উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মহাসড়কের উপরে বা পাশে কোনো কোরবানি গরুর হাট বসবে না। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে অযাচিত যানজট এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি বলেন, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা না করতে যানবাহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। রবিউল আলম বলেন, টার্মিনাল ছাড়া এবারের ঈদ যাত্রায় কেউ স্পিড বোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। গার্মেন্টস শ্রমিকদেরকে ঈদ উপলক্ষে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। আজ বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আজ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছে আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন সূত্রে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথোপাথে অনুষ্ঠানে জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলবেন মুফতি নেসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20।
2: সেই আমি এই আমি শুনবেন সকাল 7:30। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে শুনবেন সকাল 8:10। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ।
1: কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30।
2: এছাড়া FM 102 MHz রাত 12:15 নিশুতি অধিবেশনে শুনবেন নাটক নিজ গুণে ক্ষমা করবেন, রচনা আশিস কুমার লৌহ, প্রযোজনা শামসুল আলম।
1: এবারে জানিয়ে দিচ্ছে FM অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00 বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস।

0: হবে 5:17 এবং অস্ত হবে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে FM 102 মেগাহার্জে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জে।
0: এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা।
1: আজ মঙ্গলবার, ২৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ ১৪৪৭ হিজরি, ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ।
0: সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিটিউম ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, এফএম ১০২ মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মীর আশফাক হোসেন ও ফারহানা খান পুরবি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগুপ্ত, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, রশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
0: এবং অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন হেলালউদ্দিন আহমেদ।
2: অধিবেশন শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হুদের ৯২ আয়াত থেকে ৯৫ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।